আকাশবাণী আগরতলা, আজ শুক্রবার, 29শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, চৌঠা আষাঢ় 1433 বঙ্গাব্দ, 19শে জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1270 কিলোহার্জে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আমাদের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা ও নিউজ অন এআইআরে শোনা যাচ্ছে, একই সঙ্গে ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজও শুনতে পারেন সরাসরি লাইভ অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 47 সেকেন্ড।

0: visit to France has been extensive when it comes to engagement and outcomes. French President Emmanuel Macron recorded a special farewell video message in Hindi for PM Modi as he was wrapping up his trip to France.
1: Priez Mitre Narenda, Mouji Baoud Kouchi, we have ka Nice, Evian, or Paris. Mani se sadve daure kelie, twagat karke. France or Barak ki dosti amarai. I hope it was correct, but my dear Narendra, dear Prime Minister, I wanted to thank you so much for your friendship. France loves you. I'm so happy you are with so many friends in Paris before leaving and going back to Delhi. I come to visit you in next February, but you are my true friend. We love you. Take care.
0: President Draupadi Murmu will attend a program marking International Sickle Cell Day in Omkareshwar, Madhya Pradesh today. After that, she will travel to Rairangpur in Odisha, where she will inaugurate several development projects. These include a medical camp organized by AIIMS Bhubaneswar, a mega rural piped water supply scheme for mining affected villages, the Matru Shakti Bhavan of the Brahma Kumaris, and a special circuit house. As part of the next phase of her visit, President Murmu and Prime Minister Narendra Modi will visit Pahadpur village in Odisha's Mayurbhanj district tomorrow. Agriculture and Farmers Welfare Minister Shivraj Singh Chauhan has approved large-scale procurement of pulses and oil seeds at the minimum support price for four states. The ministry said that the procurement will be undertaken under the price support scheme in Tamil Nadu, Gujarat, Uttar Pradesh and Haryana. Uttar Pradesh has emerged as the biggest beneficiary under the approvals for the summer 2026 season. In Gujarat, procurement of 18,250 metric tons of moong has been approved for the summer 2026 season. The minister also approved an enhancement in the moong procurement limit for Tamil Nadu under the Rabi marketing season 2025-26 from 885 metric tons to 990 metric tons. Mr. Chauhan approved procurement of 2,115 metric tons of moong during the summer 2026 season for Haryana. In FIFA World Cup, Czechia were held 1-1 by South Africa in Group A match at the Atlanta Stadium in United States last night. And that is the end of this news bulletin.
2: Akashvani Agartala Shubhashito Anushthane Aaj Shunben Jivonanondo Dasher Rochona Theke Pat.
3: জীবনানন্দ দাশের রচনা থেকে পাঠ। সকলেই কবি নয়, কেউ কেউ কবি। কবি কেননা তাদের হৃদয়ে কল্পনার এবং কল্পনার ভিতরে চিন্তা অভিজ্ঞতার স্বতন্ত্র সার্বত্তা রয়েছে এবং তাদের পশ্চাতে অনেক বিগত শতাব্দী ধরে এবং তাদের সঙ্গে সঙ্গে আধুনিক জগতের নব নব কাব্য বিকিরণ তাদের সাহায্য করছে কিন্তু সকলকে সাহায্য করতে পারে না। যাদের হৃদয়ে কল্পনা ও কল্পনার ভিতরে অভিজ্ঞতা ও চিন্তার সার্বত্তা রয়েছে তারাই সাহায্যপ্রাপ্ত হয়। নানা রকম চরাচরের সম্পর্কে এসে তারা কবিতা সৃষ্টি করবার অবসর পায়। বলতে পারা যায় কি এই সম্মুখ কল্পনা আভা কোথা থেকে আসে? কেউ কেউ বলেন আসে পরমেশ্বরের কাছ থেকে। সে কথা যদি স্বীকার করি তাহলে একটি সুন্দর জটিল পাককে যেন হীরের ছুরি দিয়ে কেটে ফেললাম। হয়তো সেই হীরের ছুরি পরিদেশের কিংবা হয়তো সৃষ্টির রক্ত চলাচলের মতোই সত্য জিনিস, কিন্তু মানুষের জ্ঞানের এবং কাব্য সমালোচনার নমুনার নতুন নতুন আবর্তনে বিশ্লেষকেরা এই আশ্চর্য গীতকে আমি যতদূর ধারণা করতে পারছি মাথার ঘাম ফেলে খসাতে চেষ্টা করবেন। ব্যক্তিগতভাবে এ সম্বন্ধে আমি কি বিশ্বাস করি কিংবা দৃঢ়ভাবে বিশ্বাস করবার মতো কোনো সুস্থিরতা খুঁজে পেয়েছি কি না এ প্রবন্ধে, সে সম্বন্ধে কোনো কথা বলবো না আমি আর। কিন্তু যারা বলেন সম্পূর্ণ জ্ঞাতসারে পৃথিবীর কিংবা স্বকীয় দেশের বিগত ও বর্তমান কাব্য বেষ্টনীর ভেতর চমৎকার রূপে দীক্ষিত হয়ে নিয়ে কবিতা রচনা করতে হবে,

0: তাঁদের এ দাবির সম্পূর্ণ মর্ম আমি অন্তত উপলব্ধি করতে পারলাম না, কারণ আমাকে অনুভব করতে হয়েছে যে খণ্ড বিখণ্ডিত এই পৃথিবী মানুষ ও চরাচরের আঘাতে উত্থিত মৃদুতম সচেতন অনুনয়ও এক এক সময় যেন থেমে যায়। একটি পৃথিবীর অন্ধকার ও স্তব্ধতার একটি মোমের মতন জ্বলে ওঠে হৃদয়, এবং ধীরে ধীরে কবিতা জননের প্রতিভা ও আস্বাদ পাওয়া যায়। এই চমৎকার অভিজ্ঞতা যে সময় আমাদের হৃদয়কে ছেড়ে যায়, সেসব মুহূর্তে কবিতার জন্ম হয় না, পদ্য রচিত হয়, যার ভিতর সমাজ শিক্ষা, লোকশিক্ষা, নানারকম চিন্তার ব্যায়াম ও মতবাদের প্রাচুর্যই পাঠকের চিত্তকে খোঁচা দেয় সবচেয়ে আগে এবং সবচেয়ে বেশি করে। কিন্তু তবু যাদের প্রভাব ক্ষণস্থায়ী, পাঠকের মন কোনো আনন্দ পায় না, কিংবা নিম্নস্তরে তৃপ্তি বোধ করে শুধু, এবং বৃথাই কাব্য শরীরের আভা খুঁজে বেড়ায়। আমি বলতে চাই না যে কবিতা সমাজ বা জাতি বা মানুষের সমস্যা খচিত অভিব্যক্ত সৌন্দর্য হবে না, তা হতে বাধা নেই, অনেক শ্রেষ্ঠ কাব্যই তা হয়েছে, কিন্তু সে সমস্ত চিন্তা ধারণা মতবাদ মীমাংসা কবির মনে প্রাককল্পিত হয়ে কবিতার কঙ্কালকে যদি দেহ দিতে যায়, কিংবা সেই দেহকে দিতে চায় যদি আভা, তাহলে কবিতা সৃষ্টি হয় না, পদ্য লিখিত হয় মাত্র, ঠিক বলতে গেলে পদ্যের আকারে সিদ্ধান্ত, মতবাদ ও চিন্তার প্রক্রিয়া পাওয়া যায় শুধু। কিন্তু আমি আগেই বলেছি, কবির প্রণালী অন্য রকম, কোনো প্রাক নির্দিষ্ট চিন্তা বা মতবাদের জমাট দানা থাকে না কবির মনে, কিংবা থাকলেও সেগুলোকে সম্পূর্ণ নিরস্ত করে থাকে কল্পনার আলো ও আবেগ। কাজেই চিন্তা ও সিদ্ধান্ত, প্রশ্ন ও মতবাদ প্রকৃত কবিতার ভিতর সুন্দরীর কটাক্ষের পেছনে শিরা উপশিরা ও রক্তের কণিকার মতো লুকিয়ে থাকে, যেন লুকিয়ে থাকে, কিন্তু বিশিষ্ট পাঠক তাদের সে সংস্থান অনুভব করে, বুঝতে পারে যে তারা সঙ্গতির ভিতর রয়েছে, অসংস্থিত পীড়া দিচ্ছে না, কবিতার ভিতর আনন্দ পাওয়া যায়। জীবনের সমস্যা ঘোলা জলের মুশিকাঞ্জলির ভিতর শালিকের মতো স্নান না করে, এবং যেন করে আসন্ন নদীর ভিতর বিকেলের সাদা রৌদ্রের মতো সৌন্দর্য ও নিরাকরণের স্বাদ পায়।
1: সুভাষিত অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন জীবনানন্দ দাশের রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। অনুষ্ঠানে আজকের প্রথম গানখানি শুনুন, শিল্পী সুবিনয় রায়।

এতক্ষণ শুনছিলেন ভক্তিমূলক গান অঞ্জলি অনুষ্ঠানে। আসরের শিল্পীরা ছিলেন সুবিনয় রায় এবং লতা মঙ্গেশকর। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে কক্বরক অনুষ্ঠান হায়ুন্নি খোরাং।

আকাশবাণী আগরতলা। যত ফুঙ্কচং জরানি খাকা হামিয়া ফারি চেঙ্গ তিনি ফুংনি হায়ুংনি খরং পান্দা ও পান্দা আওয়াইং দঙ্গ সা সাই নেইরা দক চিচুকো কিলো হারসু নেইরা থামচি দক ফুটা ব্রই মিটারো সারা সা ফুটার দক মেগা হারসু তিনি শালমারিং খা তিনি ফাশাল তালক্রান তালনি শালনচি চুকু চিবরেরা থামচি বা ত্রিপুরা বেশি জুন তালনি সালচি চুকু নৈশায় নৈচি দক ইংরেজি বেশি হাইং খরং পান্দ ফাইদি হাইকে পুইলান চ্যাংলাইনাই গান্ধীজি সালংমানি ককা হামরক ডকি সেখানা মানে বিশংতেই ব সালাংখা শাক শাকন নাইতগী মাননা হাঙ্কে শাকনি বাকে ওয়ান

0: Yawi, bunyi bagai samong khalai thani. Shalbrum no langmawo tini no nini paithak shal hanai wan shogui nahati. Chitra yaklap kawui noga hapma chaya hai no. Chaya chitra wan shumung no bo. Nini wan shumung ni bishingo tubo ma chaya. Kebel log je prupano kebono nakarimanya nakarmung unkha kaisa phanganang eba krak shamung shakni phaniya khani phanche krak phan nungje shamungo nungje nungje wanshugo nungje shau teje shamung khalayo jotoni bisingtino nini khakchangma phainai ani dharma kaisa আরে নিবিশৃঙ্গ খাজাইকিয়া আনি ধর্মংখা হামজাকমাতেই যতনি যতবাই বুলাইয়া ওয়ালাইয়া ওই তঙ্কচাংখে তংলাই মাসি বুনি শীতরা চাইয়া ওয়ানছুমুং ন আং আনি খা বিশৃঙ্গ নাহারিয়া এবার তুবুয়া হায়ং বরক রগ্নি নাংমানি কবংমা নাংমানি মানি রং রেখা ফিয়াবা বরক রগ্নি অহায়ংখা বরক রগ্নি লুপ এবা মান্না মুজং সুকমানি সিতরা আবনি বাকেয়া হামজাকমান রিউ মান্নাই ফানংখা বুইনি সিক্রি কর এবার বুইন বুই তগুই মানমানি ফাননি সেলাই নাংকুকমানি তাই তংফ্লাইনাই ফান শালব্রম ন কিসা সরং দি শালব্রম ন শাকন কিসা সেলাই দি আশোক জরা সঙ্গনালাইখা সাকাম ক্রাইনি কিসকাং খালাইন নিসকাং খালাইকা সকাহাম রক ফাইদি হাইকেতাব সঙ্গ সাকাম ক্রাই তেই তিনি নি শাল রক ব তামো তামো পাতি খা লাইবমা রক আবো রক ন কিসা নাই নাই লেন
1: জুনতালনি সালটি চুকু শাল তিনি নি শালও পদ্রের পথ থাইও কবাংমা পাতিমুং নঙ্গি দমরক চং মৈতো মানো এবার মৈতো খাই জাগি দম আব্রগী না কিসা চং খালায় তিনি শিখ রকনি গুরু রেমদক গুরু গুরু হরগোবিন্দ সিংনি আচেমানি শাল বিনি আচেমা শালও বেলাই নহম দদম খিনো বিনি আচেমা শাল নো পালাইও তাই মৈতো খেলাই দমবন আঠারোশো বাষট্টি এবার 1862 বিশিব মার্কিন যুক্তরাষ্ট্রনি আমচাইনি লোকরকনি দাস প্রথা ও যে রায়দা দাস প্রথা নি অবন কাশই মানা খাই রাজাকনি শাল হেনব আরনি লোকরক অবন মৈতো খেলাই দংলায় বেলাই নাংকুকমানি শাল বরং বাকি আপনো কানিব হায়ং সিকেল সেল শাল হনি দিনে পালাই থাকি দং সিকেল সেল বেমারনি হজাকমনি বাকি নাল ন পালাই থাকি দং আপনো কানিব হায়ং সেন্টারিং শাল হনিব দিনে পালাই যাবেন সাইমানো খাব্রুম বিব্রুম লংমাও কাইসা থিতি তুকনা বাকি অশাল লুকরক পালাই দংলায়ও আবনো কারি তে কাশা হংকা তিনি হায়ং বিজাব পরিমং শাল হানিব পালাই চাকি থাকো পরিমানি লয় দংনা নাংকুকমানি এবার আবনোর রেগেই হজক মুংখ্লাইনানি বাকি ন তিনি ন শাল ন পালাই দঙ্গ আশোক জোড়া সঙ্গনালাইখা তিনি নি শালও যেন তামিল বাকি মৈতো খেলাই দংলাই আপনার রোগী কক্তাই সাথায়নি অজোড়াও ফাইদে হাইকে যেন হায়ংনি খরাং পান্দাও খালায় সাক খামগ্রাইনি কক সাক খামগ্রাইনি কক যেন তিনি চিনি আসে বেলাই নাংকমানি

0: กทุ่มนี้บุกักทั้งหลายชัวนะ
1: กอกทุ่มนี้ใช่ชื่อกังผาดีเฮกิซึ่งตั้งบิตินี้กอกบุกิชันไหนเนี่ยแหละซึ่งก็บางมันไม่คิดตั้งน้อเจ้าซึ่งจามันในบิชงตีนึงมาตาชงก็สากาชินีจามันในบิชงตีชินีขับไปรบกับหามหันเนี่ยเห็นแก่อาบ้าให้เนาะชินีก็บางมันไม่คิดตั้งชินีอยากในบิชงก็น้อตรงก็ชาลบรมจามันในบิชงก็อาบ้านุอุ้งขามุยริมีเอบาเดรอชอาบ้าจ้าขังแก่ซึ่งไม่คิดตั้งชิมีอะจึงบนก็บางมันเฮลท์เบเนฟิตส์รบกับมันเนาะอาบ้าอุ้งขาชินีไดเบติสเบียมารอคอนโทรลขลายโอเตย์คอนสติปิชันรบNiyak kagruo, te anemia bemaro wo kashuo, weight loss khalayo, tai khalayo. Chini high blood cholesterol rogno bo abo muthagruo. Tai chini immune system kaham khalayo, mokon lukthani, tai heart rogno bo kaham khalayo. Aba hai no, belai ke nang kukmani o muirimi, eba dherosh, sungbono bajar hati rogo payoi, nogono sung kaham khalayo nai,Biti berai rezaya, restrisis rezaya, kalai kaham ke cayman. Bini bagai, deras kainan bagai pula ha eba bari kaham kei masnam nai, hano kaham kei matangkrup nai, abon iya gulo, bujuli kai puru, kisha hasil-hasil kei makai nai. Bujuli kai mana iya gulo, kisha tirunan inang nai. Tei, deraso busa, ya pa khoksa tori pagyang kei, ya panggo kisha ha ekrubu irunan inang nai.Bu pang kisha kisha bu banuk jagi payang kai ya pangga organic fertilizer eba kisha miski ro akon ro rimang kete bu kaham eba khul dok rimang hang kai. Abono nokha nuchi eba nuchi ba kebeng kebeng gai rimang ke belai ke kaham ko. Aba hake bu pang no naikane khai ke hang kai dero shubutai ro kaham mani manu. Asuk jara to sang tang biti ni kok rogbo khana la kya pai di hake tabo kok thumbi shingo hap la yana. Aung.Ani yang ketiga, PM Sri School Johor Novodoy Bidyalaya Gumuti District ni Tripura. Oh, ajaga kisha buk cacuk thayrok, tahu betong kau ni nai, barok 2026-27 ring bishini, abah ni bagai admission ni bagai, barok kau mungkin lagi cari tengok, abang kah class 11 roko admission engnamu cung nai ro, barok.Borong ni bagai website beri reka www.novodaya.gov.in website no. Borok website apa ini? Borok ni tiap kali hamkai naik mana? Tapi kau mungkin belai rana ni paytak shal borok otal, eba jun tal ni shal najiba jara borok pelogi reka ni borok shajaka.
0: Awan ya faham jawab tabuk je kau tuh tuh mani awak hingga angkai online bising tu koi lay rima no je berorok bising ni ni bagai DLED course kelainan ni ujung cago buni bagai diet tay CTE Kumar Ghat 2026 te 2028 bising ni bagai nai.Kumar Ghatni, oh, thayo, oh, course kelainan ni, siap mana mana, abang kari bo, kebang ma jaga mana, abang ni hai siap rasa gay tunggu, diet agur tulawo, ngangkai bebagai, acuk thay tunggu dua shota, eba, rani, abang ni bisingo, andisap ngangkai.104 এসটিডনি বগাই 62 তে এসটিডনি বঙ্গাই 34 টা খাটে যা ডায়েট কাকরাবন হুঙ্গাই বেগুলাই সিটং 180 আপনি বিশিং খাটে জায়গা 994 টা এসটিডনি বগাই হুঙ্গাই 56 টা তে এসটিডনি বগাই হুঙ্গাই 30 টা সিটং ডায়েট কমলপুর হুঙ্গাই আপনি আছক থাইতং 50 টা আপনি বিশিং খাটে জায়গা 26 টা এসটিডনি 15 টা তে এসটিডনি 9 টা কয়লা শহর নিবাগী হিঙ্গাঙ্গাই আচুতাই তঙ্গ 50 টা আপনি বিশিং খাটে জায়গা 26 টা এসটিডনি 16 টা তে এসটিডনি 8 টা সিটিই কুমারঘাট আচাগাও আচুতাই তঙ্গ 50 টা আপনি বিশিং

0: একটাতে যে গ্যাঙ্গা 26টা, এসটি রনের 15টা, তো এসটি রনের বাগে 9টা। আচ্ছা উঠাই তঙ্গ আপনি বাগেই নাই আমি হানমানি ন 50% মার্ক মানা নাং না হায়ার সেকেন্ডারি হব এবার ক্লাস 12 নি মার্কশিটও ফিয়া 5% রিল্যাক্সেশন তো না এসটি এসসি তে পিডব্লিউডি ক্যান্ডিডেটস তো বাগেই নাই মুচুনাই ক্যান্ডিডেটস রব কয়লাই রিমানা না কয়লাই রেনা নি চেংজাংমানি সালাঙ্গা না পুস্কাং নাকারতি কয়জাংমানি সালাঙ্কা ও জুন তালনি সালচি নিশিমি চেংমানি অব পায়ানো তিনি নি বিশিঙ্গন তিনি ন অবনি পাই থাক শাল তিনি নি বিশিঙ্গন হর দামচি সাতামই নাই বাচি চকু এবা সারা থাঙ্কাঙ্কে হর 12টার জরানি বিশিঙ্গন অনলাইনতেই অ্যাপ্লিকেশন খাইমানানো অবনি পাই থাক জরা তাই কয়লাই রই পাইমানি ইয়াগুলো বহাইন যে বড়ক অনলাইনতে কয়লাই রেনাই বড়ক প্রিন্ট আউট খাইমানা একনোলেজমেন্ট ভেরিফিকেশন জড়াও আপন তাই লগ ইন নাঙ্কমনি যত অরিজিনাল ডকুমেন্টস তালাঙ্গি নাই মালাইনা নাংনাই ফিয়া অজাগা সাজাগ এস টি এস সি তে পিডব্লিউডি ক্যান্ডিডেট সঙ্গে বাকি হিংকাই ফি নাঙানো 150 তাই কুমন্ডকনি বাকি হিংকাই রাং 200 নাংনাই কয়লাই রেনানি বাকি আপনি করিব www.seertonline.tripura.gov.in ও ওয়েবসাইট অপনর কাহকাই নাইমানানো
1: ত্রিপুরা হাপাং ককথুমতাই তাংনক হুকুম তাংনকনি বখাকতেই কাইসা সাকলাই মঙ্গ র সাকলাই জাখা অগাস্তালে সালনচি শানিসিমি সালনচি থাম জরা খোয়ায়াম জয় লোক আদালত আচক জাগান হানে সাজাখা ও আদালত অনলাইন এবা অফলাইন কাইনি বখাকচিনি লোকরক্ন মানজাগি মানান হানে ব সাজাখা অবনি বাগেই কচাং কচাং খালাই ও লোক আদালতনি যত কেস রক্ন ন আদিনতি সাজাক নাই বিনিবাং হেল্পলাইন দেজাকা 15100 তে ওয়েবসাইট দেজাকা https://khwai.trp.decodes.gov.in ওয়েবসাইট ন তেব কাহামকে সাইমানা নিবাগে ও ওয়েবসাইট নি বিশুংতুই লুকরকনর সাইমানা নিবাগে নাইমানা নাহনে সাজাখা তাই দঙ পদ সকাত নিবাগে কয়মং বলাই ইয়াফানা নিবাগে কবকমু ভারত হাকতনি যতনি সেলাই কুচুক বেরেমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড বা পদ সকাত নিবাগে কয়মং বলাই সানজাগে তঙ্গ বিবাগে পোর্টাল রাজাখা https://awards.gov.in ওয়েবসাইট তে কয়মংবলাই রানাই রোগনি বাকে বরংনি অ কয়মংবলাই নাকি জাকনাই জুলাই তালনি সালথামটিসা নির্বিসঙ্গ নৈশাই নিচিত ইংরেজি বিশ্বনি আর সাল নির্বিসঙ্গ যতনে থানি কয়মংবলা ইয়াচাক জাগান হানিব সাজাক্ষা ফাইদে হেকে তাবো সঙ্গ সেবক তাম তাম আচক থাই রক সুপুং জাগে দো আবরং কিচ্ছা নাই নাই লাই না তাম হন আও
0: আও সেবক বড় তালাম মানে কক পুলা যে তোমানে আবঙ্কা আর আর বিনি ফাসিংতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নি বখাকতে টেকনিশিয়ান আচক থানি বাগে কতালখে অ্যাডভার্টাইজমেন্ট কাটি চাখা CEN02/2026 আবার আবার খেলাই চাখা ও বিশিনী ভারতনি রেল ডিপার্টমেন্ট কাইনি গ্রেট বেকুলি 6,565 বুকচা আচক থায় বরক তালাং নিবা।

আশোক জরা গৌতম দেববর্মানি খরঙ্গর চামুখানার জাকা আকাশবাণী আগরতলা অবনী লগিন তিনি ফুংনি হাইংনি খরং পান্দা অরণ্য পাইকা যতন হাম্বায়।

ককবরক অনুষ্ঠান হায়নি খোরাং এখানেই শেষ হলো। আকাশবাণী আগরতলা কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত এবং পরে হিন্দি সংবাদ।

আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। ভারত ও ফ্রান্স ও স্লোভাকিয়া ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। আগামীকাল তিনি তারকেশ্বর থেকে কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বকাপ ফুটবলে কানাডা কাতারকে 6-0, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। গতরাতে প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেবার সময় তিনি বলেন, একসময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক কেবল বাণিজ্যের উপর ভিত্তি করেই নির্ধারিত হতো, কিন্তু বর্তমানে বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক আস্থাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি দেশে একটি নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা এবং স্থিতিশীল অংশীদারিত্ব চায়। প্রতিটি দেশে এমন অংশীদার খুঁজছে যাদের উপর দীর্ঘমেয়াদে আস্থা রাখা যায়। শ্রী মোদী বলেন, ভারত এমন সব খাতে বিনিয়োগ করছে যা আগামী প্রজন্মের জন্য বৃদ্ধি, উদ্ভাবন এবং নতুন সুযোগের পথ প্রশস্ত করবে। তিনি বলেন, ভারতের জয়যাত্রায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যখন মানুষের আকাঙ্ক্ষা নতুন উচ্চতায় পৌঁছচ্ছে।
1: হর দেশ রিলায়েবল সাপ্লাই চেইন চাহতা হ্যায়, হর দেশ স্টেবল পার্টনারশিপ চাহতা হ্যায়, হর দেশ এসে সাথিয়ো কি তালাশ মে হ্যায় জিন পর লম্বে সময় তক ভরোসা কিয়া যা সকে, অর এসে সময় মে ভারত বিশ্ব মে এক ট্রাস্টেড পার্টনার কে রূপ মে উভর রহা হ্যায়।
0: ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের তৃতীয় পর্যায়ে প্যারিসে ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফ্রান্স সফর সমাপ্তির প্রাক্কালে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় শ্রী মোদী বলেন যে আগামী দিনগুলিতে ভারত ও ফ্রান্স বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রী জানান, পারস্পরিক যোগাযোগ ও ফলাফলের দিক থেকে ফ্রান্সের এই সফরটি ছিল অত্যন্ত ব্যাপক। সফরের সূচনা হয়েছিল

নিজ শহরে আয়োজিত ভারত ইনোভেটস কর্মসূচির মধ্য দিয়ে। এরপর G7 সম্মেলনের জন্য অ্যাভিয়ান এবং সর্বশেষে প্যারিসে তিনি ভিভাটিক শীর্ষ সম্মেলন ও একটি বিশাল জনসমাবেশে ভাষণ দেন এবং বিভিন্ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। শ্রী মোদী ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো, ফ্রান্স সরকার ও সে দেশের জনগণের উষ্ণ আতিথেয়তার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফ্রান্স সফর শেষ করার সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য একটি হিন্দিতে বিদায়ী ভিডিও বার্তাও প্রদান করেছেন। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রানদীপ জয়সওয়াল জানান যে প্রধানমন্ত্রী মোদীর এই সফর ভারত ফ্রান্সের বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি সঞ্চার করছে এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার যৌথ অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। তার সরকারের 12 বছর পূর্তির এই সময় তিনি ফ্রান্সে এসেছেন। একথা উল্লেখ করেন যে গত 12 বছরে ভারত বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় এবং রূপান্তরমূলক প্রবৃত্তি অর্জন করেছে। এর আগে হ্যালো মোদি এবং ভারত মাতাকে জয় ধ্বনির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। ফ্রান্সে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের মানুষ বিপুল সংখ্যায় সমবেত হয়ে মোদি মোদি ও ভারত মাতাকে জয় স্লোগান দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যায় ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ড এল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদানের সূচনা করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, গত বছরের আগস্ট মাস থেকে প্রায় 63 লক্ষ শ্রমজীবীকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে, এর মধ্যে 30% মহিলা। প্রধানমন্ত্রী আগামীকাল পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকারও বেশি অর্থ স্থানান্তর হবে। এই কিস্তির মাধ্যমে 2,18,00,000 বেশি মহিলা কৃষক উপকৃত হবেন। এই অর্থ প্রদানের ফলে 2019 সালে ফেব্রুয়ারিতে প্রকল্পটি সূচনা হওয়ার পর থেকে পিএম কিষাণ প্রকল্পের আওতায় মোট বিতরণ করা অর্থের পরিমাণ 4,46,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। শুধু পশ্চিমবঙ্গেই 45,35,000 বেশি কৃষক এই সর্বশেষ কিস্তির আওতায় 907 কোটি টাকারও বেশি অর্থ পাবেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে কৃষি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক শস্য বিমা প্রকল্প। এগুলির লক্ষ্য হল 2026-27 সালের মধ্যে রাজ্যের 1,10,00,000 বেশি কৃষককে বিমা সুরক্ষা প্রদান করা। দেশের 4 রাজ্য থেকে ন্যূনতম সহায়ক মূল্য বেশি পরিমাণে ডাল ও তৈলবীজ সংগ্রহে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশ ও হরিয়ানা থেকে এগুলি সংগ্রহ করা হবে। সবথেকে বেশি ডাল ও তৈলবীজ সংগ্রহ করা হবে উত্তরপ্রদেশ থেকে। গুজরাট থেকে 18,250 মেট্রিক টন মুগ ডাল সংগ্রহ করা হবে। হরিয়ানা থেকে সংগ্রহ করা হবে 2,115 মেট্রিক মুগ ডাল। তামিলনাড়ু থেকে কেনা হবে 990 মেট্রিক টন মুগ ডাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি ওড়িশার রায়রংপুরে যাবেন। সেখানে তিনি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে এইমস ভুবনেশ্বরের উদ্যোগে আয়োজিত একটি মেডিকেল ক্যাম্প, খনি প্রভাবিত গ্রামগুলির জন্য পাইপলাইনের মাধ্যমে বৃহৎ পরিসরে পানীয় জল সরবরাহ প্রকল্প, ব্রহ্মকুমারীদের মাতৃশক্তি ভবন এবং একটি বিশেষ সার্কিট হাউস। এর আগে গতকাল রাষ্ট্রপতি বেতুলে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সমবেতদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন যে দেশের উন্নয়নের জন্য জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেতুল সফরের পর রাষ্ট্রপতি মুর্মু খান্ডোয়া জেলার ওঙ্কারেশ্বরে পৌঁছান। তিনি ওঙ্কারেশ্বর ও মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে পূজা দেন।

সফরে পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করবেন। মেঘালয়, অসম, সিকিম ও হিমালয় পাদদেশে সংলগ্ন উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এছাড়া অরুণাচল প্রদেশ, বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি গুরুদ্বার বুধবার শিখ সম্প্রদায়ের এক দম্পতিকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। পেশোয়ার থেকে প্রায় 60 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মারদান শহরের বাবু মহল্লা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গুরুদ্বারের ভিতরে এসে গুলি চালালে জগন্নাথ ও তার স্ত্রী আসমা ওয়ান্টি নিহত হন। বাংলাদেশে হামের প্রকোপ আরই বেড়েছে। গত 24 ঘন্টায় হাম ও হামের মতন উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 5 জন শিশুর। এই নিয়ে দেশে মোট 666 জনের মৃত্যু হল। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি। শেষ খবর পাওয়া অনুযায়ী কোনো দলই গোল করতে পারেনি। গতরাতে কানাডা কাতারকে 6-0 গোলের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। আজকে সিয়াটল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে উঠছে। ফ্রান্স ও স্লোভাকিয়া ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। আগামীকাল তিনি তারকেশ্বর থেকে কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2400 কোটি টাকার উৎসাহবর্ধক আর্থিক সহায়তা প্রদান করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মন্ডাভিয়া জানিয়েছেন, গত বছরের আগস্ট মাস থেকে পিএম ভিভিআরওয়াই এর আওতায় 63 লক্ষেরও বেশি কর্মীকে আনুষ্ঠানিক কর্মসংস্থানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাঁদের মধ্যে প্রায় 30% মহিলা। তিনি জানান, এই কর্মসূচির মাধ্যমে 15 লক্ষেরও বেশি সুবিধাভোগীর অ্যাকাউন্টে ডিবিটি বা সরাসরি সুবিধা হস্তান্তরের মাধ্যমে ইনসেন্টিভের টাকা পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নতুন দিল্লিতে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে আগামী 21 জুন অনুষ্ঠিতব্য নিট ইউজি পরীক্ষা প্রক্রিয়ায় সততা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। বৈঠকে শিক্ষামন্ত্রক, রাজ্য সরকার, এনটি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বরিষ্ঠ আধিকারিকরা অংশ নেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাজ্যগুলির নোডাল অফিসারদের নির্দেশ দেন, পরীক্ষার্থীরা যেন মানসিক চাপমুক্ত পরিবেশে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা পায়। এদিকে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার গতকাল আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আগামী 21 জুন রাজ্যের 10টি কেন্দ্রে নিট ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ধলাই জেলায় 1টি এবং পশ্চিম ত্রিপুরা জেলায় 9টি কেন্দ্র। সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে রাজ্য সরকার সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি জানান, দুপুর 2টো থেকে বিকেল 5টা 15 মিনিট পর্যন্ত চলবে এই পরীক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিসে ভিভাটেক 2026 শীর্ষ সম্মেলনে ভারতকে উদ্ভাবন ও প্রযুক্তির একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী গতকাল তাঁর ভাষণে বলেন, ভারত বিগত দশক জুড়ে প্রযুক্তিভিত্তিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, ভারত আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, টেলিমেডিসিন, কৃষি এবং আরও অনেক ক্ষেত্রে ব্যাপকভাবে প্রযুক্তি ব্যবহার করছে। ভারত বিশ্বের বৃহত্তম ডিজিটাল পরিচয় ব্যবস্থা এবং বিশ্বের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করেছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য সরকার কৃষকদের কল্যাণে বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি বলেন, কৃষিকে লাভজনক পেশায় পরিণত করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহার, উন্নত মানের বীজ সরবরাহ, সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং প্রশিক্ষণ কর্মসূচির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ধলাই জেলার সালেমার টাউন হলে গতকাল কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং ধলাই জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ক্ষেত বাঁচাও অভিযান ও প্রাকৃতিক চাষ বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। ভারতীয় কৃষি গবেষণা পরিষদ দিব্যোদয় কৃষি

বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে কল্যাণপুর শান্তিনগর ভূমিহীন কলোনিতে ক্ষেত বাঁচা অভিযানের অঙ্গ হিসেবে প্রাকৃতিক চাষাবাদের উপর গতকাল একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা বিধায়ক পিনাকী দাস চৌধুরী, ভারতীয় কৃষি গবেষণা পরিষদের যুগ্ম অধিকর্তা বিইউ চৌধুরী, দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী মনোজ সিং সাচান প্রাকৃতিক চাষাবাদের সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা আগরতলা ভগৎ সিং যুব আবাসে গতকাল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠনের তিন দিনব্যাপী প্রদর্শনী ও সাংস্কৃতিক কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, মানসিক ও আধ্যাত্মিক শান্তি অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংস্কৃতি এবং রাজ্যের ঐতিহ্যবাহী মিশ্র সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য উদ্যোগ নেওয়া উচিত। মাছ চাষে মৎস্য চাষীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ জেলা কৃষি উৎকর্ষ কেন্দ্র গতকাল পাটনার ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের পূর্বাঞ্চলীয় গবেষণা কেন্দ্রের উদ্যোগে এবং দক্ষিণ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় গ্রামীণ মহিলাদের নেতৃত্বে মাছ উদ্যানভিত্তিক চাষ নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল এবং বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ গতকাল নয়াদিল্লিতে ভারত বিল্ডকন 2026 এক দেশ এক এক্সপো উদ্বোধন করেছেন। ভারত বিল্ডকন হল নির্মাণ সামগ্রী ও নির্মাণ শিল্পের জন্য একটি প্রদর্শনী। শ্রী প্রসাদ তার ভাষণে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন এবং আন্তর্জাতিক বাজারে ভারতীয় শিল্পের জন্য সুযোগ সম্প্রসারণে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএর ভূমিকার উপর আলোকপাত করেন। 2026 ফিফা বিশ্বকাপে চেকিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে। অন্য খেলায় সুইজারল্যান্ড 4-1 গোলে পরাজিত করেছে বসনিয়া ও হার্জেগোভিনাকে। কানাডা 6-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে কাতারকে। এদিকে মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মধ্যে খেলাটি আজ সকাল 6:30 শুরু হয়েছে। শেষ খবরে ফলাফল 0-0। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এছাড়া পশ্চিম খোয়াই ও ধলাই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত ছিল 50.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবকরক নরেন্দ্র মোদি তিনি দিল্লিকে তালো কায়সা আলাইদা পান্দা ও প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা ও খবসা খকনৈ সাই ব্রেরা রাজাক রাং চুবানা বাগৈয়া ফারানা কেন্দ্র তাইতে তাংতেই সামুংমান থব্রমুং মন্ত্রী ড মনসুখ মান্দাবি আশাকা থাংনাই বিসিনি আগস্তালনি সিমি পিএম বিবি আর ওয়াইও খবজা খরক দকচি থাম রাসায়নি সাইব গবাং সামুং তাংনাই রকন সামুংমান থব্রমা ও খবজাখা আবনি বিশিঙ্গ রাও খরক থাম চি সিক নব্রৈ বখুরসাকা ও সামুংবুতাংনি বিশিংতৈ খকচি বা রাসায়নি সাইব গবাং সেবসাব মাননাই রকনি একাউন্ট ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারনি বিশিংতৈ ইনসেন্টিভ রাং রাজাখা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি প্যারিস বিবাটেক নৈ সাই নৈচিত কুচুক বেরেমনি কুথুম লাইমাও ভারত ন ইনোভেশনস দে তাং সেপনি কাইসা হায়ুং বেরেমনি কেন্দ্র হনৈ খুরসাখা মন্ত্রীবক্রক মিয়া বিনি কক নারকমাও ভারত থাংনাই কবাংমা বিশি রমৈ তাং সেপ বাবায় স্লাই মুংনি সেপ বাই বুসকাঙ্গৈ তঙ্গু হনৈ খুরসাখা বর্ষাকা ভারত রাংথং মানজাক মুং রং টেলিমেডিসিন হুক বার্তায় জুদা জুদা দিখিল তাং সেপ্ন সামুঙ্গ নাঙ্গি টঙ্গো ভারত হায়ুংনি কতরকুক ডিজিটাল সিনিমুং সেপ্তাই হায়ুংনি কতরকুক ডিজিটাল পেমেন্ট প্লেটফর্মস নামকাহনেই খুরসাখা মন্ত্রীবক্রক। কেন্দ্র রং মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মিয়া দিল্লি গতাল কুচুক বেরামনি পান্ডাও অ জুন তালনি সিমি নৈচিসাও অংনাই নিট ইউজি আমজক মুংন কুবুইতাই স্রাই স্রাই খ্লাইনানি বাকি অফিসার রকনো দাগিখা পান্ডাও রংকক চংলাইনক হাস্তে হাপাং এন টি এ তৈ কুচুক রং মথানি চাকরা অফিসার রক মানজাখা আমজকমুঙ্গ আচুকনাই রক কাহাম খাইন আমজকমুং রুবৈ মাননানি বাকি যত নাংমানি সেপসাব রানানি হাস্তেনি নোডাল অফিসার রকন দাগিখা কেন্দ্রনি রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ইয়াঙ্গ সালথাং ত্রিপুরা হাঙ্গ নাইকলফাং ডক্টর বিশাল কুমার মিয়া আগরতলা ও ককতমা থুমনাই রকনি থুম শাখা ও তালনি নৈজিসা সালমারি হাস্তিনি কাইজি কেন্দ্র ও নিট ইউজি আমজকমুং নাহার জাগানো আপনি বিশিং ধলাই হাঙ্করো কাইসাতে সালথাং ত্রিপুরা হাঙ্করো কাইচুকু কেন্দ্র তঙ্গানো তঙ্কচাংতে স্রাই স্রাইতে আমজকমুং পাইডিনা নাহারে হাস্তে হাপাং গ্রাক নাইমথাংনি সেপ নাহারকা বর্ষাকা দিবর দামনৈনি সিমে শারীরিক দাম বা সতী চিবা জরা আমজকমুং নাহার জাগানো

0: সালচিস হালকা আরি আমচাই রেলওয়েনি জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব মিয়া হাসতে বেড়াইনা ফাইকা ব মিয়া আগরতলা রেল স্টেশন ডেমু সেট ভারত বাংলাদেশ আরি আমচাইনি নিচিনপুর আরি আমচাই রেল স্টেশন সেকেরকুট রেল স্টেশন নামই টংমা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশননি ডিপুন বেড়াইনাইকা আগরতলানি সিমি দায়িত্বন চং ফেরাংলি সেব গনাং ট্রেন এবা মেমু ট্রেন চলখাইনানি যুগালিমুং নতইব চেরেই নাইকা ব হাস্তে হাপাং হুকবার খাইনাই রকনি হামক্রাইন বসকাঙ্গ তনেউই সামুং তাঙ্গি তঙ্গো হনি সাকা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস বসাকা হুকবার খাইনাই রকনো কাহামমান মারি মান্নাও চুবানাও কতাল তাংসেপ সামুঙ্গ ফনাংনা কাহামকুক হুকবার বুসলি ইয়াফারনা তৈমান থগ্রমুং বাংরনাতেই ফ্রংমুং সামুং বুতাংনি সাকা আলাইদাকে ফান বক্সিনজাগৈ তঙ্গো মিয়া ধলাই হাঙ্কর সালেমা টাউন হল হুকবার তৈ হুকবার হামক্রাই নাইখুং ধলাই হাঙ্কর হুকবার শৈশিলাম কেন্দ্রনি চেতনবাই সংসারজা খেত বাচাও অভিযানতেই প্রাকৃতিক চাষনতেই সাই সালসানি ফরংমুং সামুং বতাঙ্গ মানজাগৈ মকন সাকা ব বসাকা হুকবার খাইনাই রকনি হামক্রাই নকারী হাকতনি হামক্রাই অঙ্গিমায়া স্নামঘরতে বানিয়া মন্ত্রী সান্তনা চাকমা মিয়া আগরতলা ভগৎ সিং শিকলা তং থাইনগ বিষ্ণুপ্রিয়া মণিপুরী মথানি নখা সালথামরমৈ ফুনুকমুং তাই হুকুমু সামুং বতাং চেঙ্গেরেখা বসাকা খা তাই ফলানো তং কচাং তনিনাও হুকুমুনি কতর বার্জা তঙ্গ তৈ হাস্তেনি লাইবুমা রোগজাক হুকুমু ন হায়ুংনি বুসকাঙ্গ রমৈতি সানা চেতন নাহারনানি নাংথাই সিপিআইএম হাস্তে কমিটিনি সালনৈরমৈ ককচাপ পান্ডা মিয়ানি সিমি আগরতলানি দশর দেব মুকুমু ভবন সংসার জাখা পান্ডাও মানজাখা সিপিআইএমনি বেবাগ ভারত তাঙ্করা এম এ বেবি পশ্চিমবঙ্গ হাস্তে তাঙ্করা মোহাম্মদ সেলিম পলিটব্যুরো আদং শ্রীদীপ ভট্টাচার্য হাস্তে তাঙ্করা জিতেন্দ্র চৌধুরী তে আগিনি মন্ত্রী অক্রা মানিক সরকার নখবই বদলনি গুবনি অজারক নৈসাই নৈচিদক ফিফা হায়ংকাপ জেকিয়াতে দক্ষিণ আফ্রিকানি ম্যাচ সাসা গোলনি ফেরবাই ড্র অংখা তে কাইসা থংলাইমাব সুইজারল্যান্ড ব্রৈসা গোলনি ফেরবাই মেচেনখা বসনিয়াতে হারজে গোবিনানো কানাডা দকবুকসা গোলনি কতর ফেলাইমুংবাই কাতারনো মেচেনখা আবনকারীব তিনি ফুং দামদক সতী থামচিনি সিমি চেংজাখা মেক্সিকো তেখি দক্ষিণ কোরিয়ানি বিশিং থংমুং পাইথাকক তুমা মানমানি বিশিংতেই মেক্সিকো সাবুকসা গোলনি ফেরবাই দক্ষিণ কোরিয়ানো মেচেনখা তাবুক নবাতিবারনি ককতুমা বসকাং দাম নৈচিব্রীয় হাস্তেনি যত হাঙ্কর ফেরাঙ্ক গৈ বাতৈ ওয়াবনে হনি হজাক মংরেখা নবাতিবার নাইখুং আবনকারীব খুয়াই সালথাংতাই দলাই হাঙ্কর গবাং বাতৈ ওয়াউই মানু হনি হজাক মংরেখা নবাতিবার নাইখুং তিনি সালনি তুমারি সাকাও 34 ডিগ্রি সেলসিয়াস তে খামাও 25 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনিও তঙ্গৈ মানো আইচুক বুখাগো খামানি তুমারি তমানি 25.7 ডিগ্রি সেলসিয়াস ফুং দাম বাতামৈ সতী 34 জরা আগরতলাও ওয়াতৈ ওয়াখা 2.2 মিলিমিটার ককরক বাই ককমা পরিমং তাবুক জরা তৈ অরণ পাইখা কক্তমা ওয়াইঙ্গান তিনি সঞ্জা দামসিনি তামৈ সতী ব্রৈচি বাও
1: আকাশবাণী আগরতলা

0: নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধু। শুরু করে দিলাম অভিজ্ঞাপনের আজকের পর্ব। আমি চিত্রলেখা ঘোষ রয়েছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি অপরাজিতা।
0: শ্রোতা বন্ধু, আজ 19 জুন, বিশ্ব সিকল সেল সচেতনতা দিবস। 2026 সালের এই বিশেষ দিনে দাঁড়িয়ে আমাদের প্রধান অঙ্গীকার হল বৈষম্য দূর করা। 2026-এ মানে এই বছরের ভাবনা হল বেঁচে থাকার ব্যবধান কমানো, সিকল সেল রোগে সাম্য প্রতিষ্ঠা করা।
1: আজ আমরা এমন একটি বংশগত রক্তকণিকার রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে আলোচনা করছি, যা নীরবে লক্ষ লক্ষ মানুষের জীবনকে যন্ত্রণাদায়ক করে তুলছে।
0: সিকল সেল এনিমিয়ার কারণে শরীরে লোহিত রক্তকণিকাগুলো কাস্তের মতো বাঁকা হয়ে যায়, ফলে রক্ত প্রবাহ বাধা পায় এবং তীব্র শারীরিক ব্যথার সৃষ্টি হয়। বিশেষ করে আমাদের দেশের প্রত্যন্ত ও আদিবাসী অঞ্চলগুলোতে এই রোগে

0: প্রকোপ বেশি দেখা যায়।
1: দুর্ভাগ্যবশত উন্নত চিকিৎসা এবং সচেতনতার অভাবে আজও বহু শিশু এবং প্রাপ্তবয়স্ক মানুষ সঠিক সময়ে রোগ নির্ণয় এবং সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উন্নত এবং অনুন্নত অঞ্চলের রোগীদের চিকিৎসা প্রাপ্তির মধ্যে যে বিশাল বৈষম্য রয়েছে তা দূর করাই এইবারের থিমের মূল লক্ষ্য।
0: আমাদের মনে রাখতে হবে, শুধুমাত্র সচেতনতাই পারে এই রোগ প্রতিরোধ করতে। বিয়ের আগে বা সন্তান নেওয়ার আগে রক্তের জিনগত পরীক্ষা বা স্ক্রিনিং করা অত্যন্ত জরুরি।
1: তাহলে আসুন আজকের দিনে আমরা প্রতিজ্ঞা করি, আমরা এই রোগের বিরুদ্ধে লড়বে, এমন যোদ্ধাদের পাশে দাঁড়াব, কুসংস্কার দূর করব এবং প্রতিটি রোগের জন্য সমান চিকিৎসার সুযোগটা নিশ্চিত করব। সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক একটি সিকেল সেল মুক্ত সুস্থ সমাজ।

0: শ্রোতা বন্ধুরা, আজ 19শে জুন, চলুন একবার চোখ বুলিয়ে আসি ইতিহাসের পাতায়। ইতিহাসের পাতা কি বলছে, আজকের দিনে কি বিশেষ বিশেষ ঘটনা ঘটে গেছিল। 1901 সালে রাজচন্দ্র বসু, প্রখ্যাত ভারতীয় গণিতবিদ এবং পরিসংখ্যানবিদ, আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। তাছাড়া 1911 সালে আজকেরই দিনে পর্তুগালকে প্রজাতন্ত্র দেশ হিসেবে ঘোষণা করা হয়। 1919 সালে আজকেরই দিনে জন্মগ্রহণ করেন অক্ষয় কুমার বড়াল। 19 শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন তিনি। তাছাড়া 1981 সালের আজকেরই দিনে জন্মগ্রহণ করেন সুভাষ মুখোপাধ্যায়, ভারতে প্রথম এবং পৃথিবীর দ্বিতীয় নলজাত শিশু দুর্গার সৃষ্টিকর্তা হিসেবে স্বীকৃত ভারতীয় চিকিৎসক তিনি। তাছাড়া 1982 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতের স্বাধীনতা সংগ্রামী ননীলী দাস। তাছাড়া 1970 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় রাজনীতিবিদ রাহুল গান্ধী। এই ছিল ইতিহাসের পাতায় আজকের দিনের গুরুত্ব।
1: হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
2: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
1: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ORS রাখুন।
2: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
1: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
0: ফিরে এলাম একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। এইবার কিন্তু সময় বলছে আপনাদের অনুভবের কথা শোনার, অর্থাৎ লিখছি তোমায় পর্বের। লিখছি তোমায় পর্বে আজও বেশ কয়েকটা চিঠি আমাদের হাতে এসে পৌঁছে গেছে। তার মধ্যে প্রথম চিঠিখানি যিনি লিখে পাঠাচ্ছেন, শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে। বন্ধু লিখছেন, সবুজ হোক ধরার প্রাণ, কোনো দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোনো দেশেতে চলতে গেলে দোলতে হয় রে দুর্বা কোমল, কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে। কবিতার লাইনগুলো অনেকেরই আজ চেনা। বিশ্ব পরিবেশ দিবস, যে পরিমাণে গরম বাড়ছে, সব

বুঝ শ্যামলী মা আজ বিলীন হয়ে গেছে মফস্বল, যা ছিল গ্রামাঞ্চল। গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য কমে গেছে। ডিজে বক্স মাইক আজ সব জায়গার শান্তি ভঙ্গ করেছে জিপগুলের। পৃথিবীর একমাত্র বুদ্ধিমান মানুষেরা বাকি জিপগুলির নিজস্ব জায়গা দখল করেছে নিজের স্বার্থে। সহজ পাঠে পুষ্করিণী খননের কথা লেখা হয়েছিল। এই ছিল তখনকার সময়ে সামাজিক প্রকল্প বাস্তবায়ন। দুর্ভাগ্যজনকভাবে এখন সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি। ঠাকুরের কথায় বলি, দাও ফিরে এই অরণ্য লহ হে নগর। খুব ইচ্ছে করে নিজ বা যৌথ উদ্যোগে সমাজের সকলের জন্য প্রচুর বৃক্ষরোপণ করি এবং পুকুর কাটাই আগের মতন। জানিরা এরকম ভাবলেই পারব কি? কে আমার সাথে আসতে চাইবে? আমারই বা সাধ্য কি? ঈশ্বর যদি আমার ইচ্ছে পূরণ করেন তবে তো একটা কাজ হবে। বৃষ্টি পরে গাছের ধুলো ময়লা ধুয়ে যেভাবে পরিষ্কার করে দেয়,

0: সহজ পাঠে পুষ্করিণী খননের কথা লেখা হয়েছিল। এই ছিল তখনকার সময়ে সামাজিক প্রকল্প বাস্তবায়ন। দুর্ভাগ্যজনকভাবে এখন সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি। ঠাকুরের কথায় বলি, দাও ফিরে এই অরণ্য লহ হে নগর। খুব ইচ্ছে করে নিজ বা যৌথ উদ্যোগে সমাজের সকলের জন্য প্রচুর বৃক্ষরোপণ করি এবং পুকুর কাটাই আগের মতন। জানিরা এরকম ভাবলেই পারব কি? কে আমার সাথে আসতে চাইবে? আমারই বা সাধ্য কি? ঈশ্বর যদি আমার ইচ্ছে পূরণ করেন তবে তো একটা কাজ হবে। বৃষ্টি পরে গাছের ধুলো ময়লা ধুয়ে যেভাবে পরিষ্কার করে দেয়, তাতে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্যগুলির অন্যতম অনুপম সৌন্দর্য ধরা দেয় চোখে। এই রকমভাবে আমার মনে হয়, গাছ মানেই অনেক পাখির বাসা, সেই বাসা তাদের আবার ফিরিয়ে দেওয়া উচিত মানুষের। কেননা বসুন্ধরার একমাত্র প্রাণী মানুষ ছাড়া অনেক কিছু ছিল, আছে, থাকবে। সুতরাং সকল প্রাণীর অনুমতি নেওয়া সম্ভব নয় বলে আমরা পৃথিবীতে ঢুকে সব কিছু প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমিকে ধ্বংসস্থলে পরিণত করতে পারি না। পৃথিবীর আদিম প্রাণী ডাইনোসর ও আজানিং, কিন্তু জাগতে কতক্ষণ? জীবকুলের অস্তিত্বের জন্যই সবুজের অভিযান অবশ্যই কর্তব্য হওয়া খুবই দরকার। সকলকে সবুজের শুভেচ্ছা জানাই, শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা।
1: এবারে চিঠিটি লিখেছেন ডালিয়া দে, বেথর হরি নদিয়া থেকে তিনি লিখছেন। প্রাণের প্রিয় অভিজ্ঞাপন, তোমার এই মাসের প্রথম পক্ষের বিষয় সবুজ হোক ধারার প্রাণ। এর তাৎপর্য সুদূর প্রসারী, একটি গাছ একটি প্রাণ, বাস্তবে একটি গাছ অনেক প্রাণ। বিশ্বভুবন জুড়ে ছড়িয়ে আছে তার অসীম অস্তিত্ব। গাছের দেহে যে প্রাণ আছে, তার দেহে যে অনুভূতি আছে, সেই স্বীকৃতি দিতে আমরা প্রতিনিয়ত কুণ্ঠাবোধ করি। গাছের জীবনী শক্তিকে আমরা অলীক ও অবিশ্বাস্য বলেই মনে করি প্রতিনিয়ত। অথচ সবুজ গাছপালা তাদের বুকের পাঁজরে আগুন জ্বালিয়ে আমাদের জীবনধারাকে, আমাদের সভ্যতাকে প্রতিনিয়ত বাঁচিয়ে রাখাতে সদা তৎপর। রবি ঠাকুরের লেখনীতে ধরা পড়েছে সেই গভীর আকুতি, দাও ফিরে এই অরণ্য। সেই অরণ্য, সেই সবুজ প্রকৃতি, সেই সবুজ গাছপালা আজ দ্রুত ধ্বংসের মুখে। উন্নয়ন আর বনভূমি ধ্বংস এখন যেন এক সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। 1970 সালে ওয়ানগমির মথাই নামে এক কেনিয়ান মহিলা গ্রিন বেল্ট মুভমেন্ট নামে একটি প্রতিষ্ঠা গড়ে তোলেন, যার মূল লক্ষ্য ছিল বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি। এর ফলস্বরূপ 2004 সালে পরিবেশ রক্ষায় আনল সংগ্রামের জন্য প্রথম আফ্রিকান মহিলা হিসেবে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। কেনিয়া জুড়ে প্রায় 3 কোটি গাছ লাগিয়েছিলেন তার সংস্থা। 1972 সালে স্টকহোম বিশ্ব সম্মেলনে পরিবেশ রক্ষার যে সংকল্প নেওয়া হয়েছিল তাকে এখনও সর্বত্র গ্রামী করে তোলা যায়নি আজও। আজ এই ধরার বায়ু বিপুল জলরাশি দূষণে আক্রান্ত। আত্মঘাতিনী মাটি তার আপন বুকের সজীবতা হারিয়ে রিক্ত মুক্তি ধারণ করেছে। বৃষ্টিপাতের অসাম্য, বিষ্ণু উষায়ন আমাদের এই সুন্দর পৃথিবীটাকে দ্রুত ধ্বংসের দিকে নিয়ে চলেছে। সুতরাং সাধু সাবধান, প্রকৃতির এই অশনি সংকেত এখনই বুঝতে না পারলে শেষে সেদিন কিন্তু সত্যি ভয়ঙ্কর। প্রকৃতি এই রুদ্র রোষের মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক অভিযোজন এবং সমষ্টিগত সচেতনতাই পারি আগামী দিনের পৃথিবীকে রক্ষা কবচ দিতে। তখনই আমরা আবার বলতে পারব সবুজ হোক ধরার প্রাণ। আগাম বর্ষার শুভেচ্ছা সহ ডালিয়া দে, বেথুরা ঢড়ি, নদিয়া।

বন্ধু লিখছেন, প্রিয় বিজ্ঞাপন, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইলা 2009 সালের 25 মে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে আঘাত হানে, যার ফলে প্রচুর সম্পদ এবং জীবনহানি হয়েছিল। তারপর বিভিন্ন সময় এসেছে ফণী, বুলবুলের মতো ঘূর্ণিঝড়, তাণ্ডব চালিয়েছে উপকূলবর্তী এলাকায়। 2020 সালে যখন করোনার অতিমারিতে সবাই গৃহবন্দী, সেই সময় এলো আমফান। উপকূলবর্তী এলাকা ছাড়িয়ে এবার ঘূর্ণিঝড়ের তাণ্ডব ঢুকে পড়ল শহর কলকাতাতেও। ঠিক তার এক বছর পর 2021 সালে আবার আবহাওয়া দপ্তর বার্তা দিল বঙ্গোপসাগরে নিম্নচাপ হয়েছে, আসতে চলেছে আবারও একটি ঘূর্ণিঝড়। আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে উপকূলবর্তী এলাকার মানুষজন প্রস্তুত হতে শুরু করল ঘূর্ণিঝড়ের মোকাবেলা করার জন্য। কিন্তু সবার আশঙ্কা মতো ঝড় হলো না, বৃষ্টিও হলো না তেমন একটা। সবাই যখন সবে ভাবতে শুরু করেছে, যাক এইবারে আর তেমন একটা কিছু হলো না, স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে কেউ কেউ, ঠিক তখনই খবর এলো নদী বাঁধ উপচে জল ঢুকছে লোকালয়ে। সবাই ছুটলো নদী বাঁধের দিকে, দেখা গেল অন্তত 10-12 ফুট উঁচু হয়ে ভয়ঙ্কর দানবের মতো ছুটে আসছে জলোচ্ছ্বাস। দেখতে দেখতেই ভাসিয়ে নিয়ে গেল সারা উপকূলবর্তী এলাকা। তারপরে আরও 2-3 জোয়ার ভাটা খেলে গেল এলাকা জুড়ে, এর ফলে সম্পদ নষ্ট হয়েছিল সব থেকে বেশি। উপরিউক্ত ঘটনাগুলো ঘটেছে দূষণের কারণে। ক্রমান্বয়ে জল দূষণ, বায়ু দূষণ, যানবাহন এবং কলকারখানা থেকে নিঃসৃত কার্বন মনোঅক্সাইড গ্যাস প্রকৃতির ভারসাম্য যেমন নষ্ট করছে, তেমনি ওজোন স্তরে ফুটো করে বাড়িয়ে দিচ্ছে গ্রিন হাউস এফেক্ট। এর ফলে হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। এমন চলতে থাকলে আর কয়েক বছর পরে পৃথিবী বাসযোগ্য আর থাকবে না। এর হাত থেকে বাঁচার একমাত্র উপায় সবুজায়ন, অর্থাৎ সবাই সচেতন হয়ে বাঁচাতে হবে বনাঞ্চল, রোপণ করতে হবে বৃক্ষ, তবেই বাঁচবে পৃথিবী, সবুজ হবে ধরার প্রাণ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সুব্রত সুন্দর জানা, গ্রাম পোস্ট অফিস গণেশনগর, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ ২৪ পরগনা।

লিখছে তোমায় পর্বে পরবর্তী চিঠিখানি লিখে পাঠাচ্ছেন সুব্রত সুন্দর জানা, গ্রাম ও পোস্ট অফিস গণেশনগর, থানা কাঁকদ্বীপ, জেলা দক্ষিণ ২৪ পরগনা।

এবারে অভিজিৎ মণ্ডল শশাপোতা হুগলি পশ্চিমবঙ্গ থেকে তিনি লিখছেন, সবুজ হোক ধরার প্রাণ, পাখির ডাকে ঘুম ভাঙবে, ফুলের গন্ধ লাগবে এসে নাকে, গাছ লাগিয়ে নতুন রূপে গরু যদি বসুন্ধরাটাকে, প্লাস্টিক ব্যবহার বন্ধ করে পুকুর ভরার রুখতে যদি পারো, বিলুপ্ত প্রায় প্রাণীর দেখা পেলেও পেতে পারো, নদীগুলোতে বইবে আবার সময় মতো জোয়ার ভাটা, এখন থেকে অনিয়মিত বন্ধ করো যদি বালি কাটা, পাহাড় ঝরাবে ঝর্ণাধারা মিটবে প্রাণের তৃষা, বন্ধ করো যদি পাহাড়ের বুকে বহু তল গড়ার নেশা, পথের ধারে ফুটবে আবার জানা অজানা শত শত ফুল, পরিবেশটাকে ভাবো যদি নিজের ধর্মকুল। অভিজিৎ মণ্ডল, শশাপোতা, হুগলি, পশ্চিমবঙ্গ।

0: আর শ্রোতা বন্ধুরা, এরই সাথে আমাদের আজকের মতো লিখছে তোমার পর্বের এখানেই ইতি টানতে হচ্ছে। আপনারা লিখতে থাকুন, আপনাদের অনুভবের কথা আমরা কিন্তু অপেক্ষমান রয়েছি। আর সেই সাথেই বন্ধুরা, আগামী 21শে জুন আপনারা প্রত্যেকে জানেন প্রতি বছর আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে আমরা পালন করে থাকি। প্রাচীন ভারতে উদ্ভূত যোগা ব্যায়াম কেবল শারীরিক ব্যায়াম নয়, এটি শরীর, মন এবং আত্মার মধ্যে ভারসাম্য বজায় রাখার এক অপূর্ব মাধ্যম। আচ্ছা, যোগ দিবসের ইতিহাসটা নিয়ে যদি একটু আলোচনা করি, 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের অর্থাৎ ইউনাইটেড নেশনসের সাধারণ অধিবেশনে এই 21শে জুন দিনটিকে যোগ দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন এবং পরবর্তীতে রাষ্ট্রসংঘ এই প্রস্তাব গ্রহণ করে এবং 2015 সালের 21শে জুন প্রথমবার বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। আচ্ছা, কেন 21শে জুনটিকেই বেছে নেওয়া হলো যোগ দিবস হিসেবে? কারণ 21শে জুন উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন। এই দিনটিতে সূর্য সবচেয়ে বেশি সময় আকাশে থাকে, যা প্রকৃতিতে প্রাণশক্তি এবং ইতিবাচকতার প্রতীক। ভারতীয় সংস্কৃতিতে এই দিনটিকে আধ্যাত্মিকতার অগ্রগতির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই বন্ধুরা, মানসিক চাপ, উদ্বেগ এবং অপসাদ কমাতে অবশ্যই যোগাসনের জুড়ি নেই, জুড়ে থাকবেন যোগাসনের সঙ্গে। এবং চলুন আমরা সকলে মিলে 21শে জুন এই দিনটিকে উদযাপন করি, উৎসবের আঙ্গিরে আমরা যেন পালন করতে পারি এই দিনটিকে।
1: এবারে সময় হয়ে গেছে কিছু তথ্য জানিয়ে দেবার। আগামী 26শে জুন 2026 সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হবে। আগামী 25শে জুন বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে আয়োজন করা হবে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার। রাজ্যে বিভিন্ন মহাবিদ্যালয়গুলিতে আগামী 23শে জুনের মধ্যে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
0: শ্রোতা বন্ধুরা, আরও একটি তথ্য আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখছি। বলছিলাম আপনাদের খানিকক্ষণ আগে 21শে জুন যোগা দিবসের কথা। আগামী 21শে জুন 19টি প্রত্নতাত্ত্বিক স্থানে 19টি জেলাভিত্তিক আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হবে। উক্ত অনুষ্ঠানটিতে জনপ্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, সামাজিক সংস্থা, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাগণ সহ 300 জন যোগা ব্যায়ামে অংশগ্রহণ করবেন।
1: পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত সদর এবং মোহনপুর মহকুমা ভারত বাংলাদেশ সীমান্তে শান্তি ও সুস্থিতি রক্ষার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার এলাকা পর্যন্ত জনগণের চলাচলের কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধ 20 জুন 2026 থেকে 19 আগস্ট 2026 পর্যন্ত বলবৎ থাকবে।
0: শ্রোতা বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখছি। ডক্টর বিআর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কারের জন্য কিন্তু আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে। অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী যেই সকল মেধাবী ছাত্রছাত্রী 2026 ইংরেজি শিক্ষাবর্ষে রাজ্যের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে গড়ে 60% নম্বর পেয়ে সব বিষয় অবশ্যই পাশ করতে হবে, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে, তাদের অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দফতর থেকে ডক্টর বিআর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হবে। ছাত্রছাত্রীরা আগামী 31শে আগস্ট 2026 তারিখের মধ্যে

bms.tripura.gov.in এই পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করার পরবর্তী সময়ে বিভিন্ন বিষয় সম্পর্কে জানানো হয়েছে যা জমা করতে হবে। তার জন্য www.ovcw.tripura.gov.in এই ওয়েবসাইটে বিস্তারিত জানার জন্য লগ ইন করে নিতে পারেন। তাহলে শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি।

0: এবারে একটি কাজের খবর আপনাদের জানিয়ে দিই। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের এক বিজ্ঞপ্তিতে কিছু শূন্য পদের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। পদের নাম জুনিয়র সায়েন্টিফিক অফিসার, শূন্য পদের সংখ্যা 9টি, এয়ার সেফটি অফিসার শূন্য পদের সংখ্যা 15টি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল শূন্য পদের সংখ্যা 1টি, অপারেশন অফিসার শূন্য পদের সংখ্যা 19টি। দরখাস্ত জমা করার শেষ তারিখ 3 জুলাই 2026। বিস্তারিত জানতে https://upsconline.nic.in/ore এই ওয়েবসাইটে দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল।
1: শ্রোতা বন্ধুরা, আরও একটি কাজের খবর এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখছি। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান পদের জন্য নতুন নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বছর ভারতীয় রেলে দুটি বিভিন্ন গ্রেডে মোট 6,565টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ হবে আগামী 29 জুন 2026 এবং অনলাইন আবেদন শুরু হবে 30 জুন 2026 থেকে। আবেদন করার শেষ তারিখ 29 জুলাই 2026। আবেদনকারীর বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা পদের গ্রেড অনুযায়ী আলাদা করা হয়েছে, যা তাদের ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেখে নেওয়া যেতে পারে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাদের লগ ইন করতে হবে rrbapply.gov.in এই ওয়েবসাইটে। তাহলে জানিয়ে দিলাম কিছু কাজের খবর।

0: শ্রোতা বন্ধুরা, আজকে একেবারে প্রথমেই বলছিলাম 19 জুন ওয়ার্ল্ড সিকেল সেল ডে। এই দিনটি পালন করা হয় সিকেল সেল রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা গড়ে তোলার উদ্দেশ্যে। সিকেল সেল রোগ একটি বংশগত রক্তের রোগ। এই রোগে লোহিত রক্তগুলি স্বাভাবিক গোলাকার না হয়ে কাস্তে বা সিকেলের মতো আকার ধারণ করে, ফলে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছতে সমস্যা হয়। তাই আজকের সুস্থ থাকার টিপসে এই রোগ থেকে বাঁচার জন্য কিছু স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা আপনাদের সবার জন্য। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। শরীরে জলের ঘাটতি হলে সিকেল সেল রোগীদের জটিলতা বাড়তে পারে। অত্যাধিক গরম বা অত্যাধিক ঠান্ডা পরিবেশ এড়িয়ে চলতে হবে। তাপমাত্রার হঠাৎ পরিবর্তন শারীরিক সমস্যার সৃষ্টি করে। সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন। ফল, শাকসবজি, ডাল ও প্রোটিন সমৃদ্ধ খাবার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। যাদের পরিবারে এই রোগের ইতিহাস রয়েছে তাদের বিশেষভাবে সতর্ক থাকা কিন্তু এক্ষেত্রে প্রয়োজন। আর বিবাহের আগে থ্যালাসেমিয়ার মতো সিকেল সেল স্ক্রিনিং বা রক্ত পরীক্ষা করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব হয়। ধূমপান, মাদক জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে। এগুলো রক্ত সঞ্চালন এবং সামগ্রিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। সঠিক চিকিৎসা, সচেতনতা এবং পারিবারিক সহযোগিতার মাধ্যমে তারা স্বাভাবিক এবং কর্মক্ষম জীবনযাপন করতে পারে। মনে রাখবেন, সচেতনতা, সময় মতো পরীক্ষা এবং সঠিক চিকিৎসাই সিকেল সেল রোগ মোকাবেলার সবচেয়ে বড় শক্তি। সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং অন্যকেও সচেতন করুন।
1: এবারে ঘুরি বলছে, আজকের আকাশ কি বলছে সেটা আপনাদের জানিয়ে দেবার। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত

0: আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে, হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো এলাকায়, তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32.2 ডিগ্রি সেলসিয়াস এবং 25.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 69%। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 50.2 মিলিমিটার। আর হ্যাঁ, একটি সতর্কবার্তায় জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার সবকটি জেলায়। এ ছিল আবহাওয়ার বিজ্ঞপ্তি। আর এর সাথেই আজকের মতো আমাদের অভিজ্ঞাপনের পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম চিত্রলেখা ঘোষ,
1: আর আমি অপরাজিতা বন্দ্যোপাধ্যায়।
0: নমস্কার।

আকাশবাণী আগরতলা, শ্রোতা বন্ধুরা আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চারিত। এখন শুনবেন যুব বন্ধুদের অনুষ্ঠান যুববাণী।

অবাক হচ্ছ? ভাবছো যুববাণীর অনুষ্ঠানে আজ বাজারের এত কোলাহল কেন? দাঁড়াও বলছি, আজ সকালে যদি বাজারে যাও, একটা জিনিস কিন্তু খেয়াল করো, হঠাৎ করে মাছের দোকানে একটু বেশি ভিড়, মিষ্টির দোকানে লাইন, আর অনেকের মুখে একটাই আলোচনা, এই সব কিছু ঠিকঠাক তো, কাল কিন্তু বিশেষ দিন। তবে না না, দুর্গাপুজো নয়, পয়লা বৈশাখও নয়, আগামীকাল হচ্ছে জামাই ষষ্ঠী। কারণ ক্যালেন্ডার বলছে আর মাত্র একটা রাত, হ্যাঁ শুধুমাত্র একটা রাত, তারপরই বাঙালির ঘরে ঘরে এক বিশেষ উৎসব জামাই ষষ্ঠী। আজ সকাল থেকেই কিন্তু শুরু হয়ে গেছে সব আয়োজন, কোন মাছটা নেওয়া হবে, কোন মিষ্টিটা সবচেয়ে ভালো, কি কি রান্না হবে, এসব নিয়েই চলছে ব্যস্ততা। আর এই উৎসবের গন্ধ যেন আজকের সকালটার বাতাসেও মিশে গেছে। তাই এই সুন্দর প্রাণবন্ত সকালে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর তোমরা টিউন ইন করে আছো 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত, তোমাদের সঙ্গে এই মুহূর্তে আমি আরজি রাতুল, আর তোমরা শুনছ যুব বন্ধুদের অনুষ্ঠান যুব বাণী। তাহলে চলো আজকের এই সকালটাকে গল্পে গানে আড্ডায় আর একরাশ হাসিতে আরও একটু সুন্দর করে তুলি। কোথাও যেও না, সঙ্গে থেকো আর শুনতে থাকো তোমাদের জন্য

জামাইতো হিট হবেই, কারণ আগামীকাল এই হিট হওয়ার দৌড়ে সবার আগে থাকবে এই জামাই। তবে একটা কথা কিন্তু সত্যি, জামাই ষষ্ঠী মানেই শুধু খাবারের আয়োজন নয়, এই উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ হল পরিবারের সবাইকে একসঙ্গে পাওয়া। সারা বছরের ব্যস্ততার মাঝেও এমন কিছু মুহূর্ত আসে যখন এক টেবিলে বসে গল্প, হাসি আর ভালোবাসা ভাগ করে নেওয়াটাই হয়ে ওঠে সবচেয়ে বড় আনন্দ। আর এই সুন্দর সকালটাই সেই আনন্দকে আরও একটু বাড়িয়ে তুলতে আমরা আছি যুববাণীর পর্বে। আচ্ছা, তোমরা কি জানো এই উৎসবের পেছনেও রয়েছে বাঙালির পারিবারিক ঐতিহ্য, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই উৎসব পালন করা হয়ে থাকে। বিশ্বাস করা হয় এই দিনে ষষ্ঠী দেবীর আশীর্বাদে পরিবারের সুখ শান্তি ও সন্তানের মঙ্গল কামনা করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে মেয়ের সংসারের খোঁজ নেওয়া আর জামাইকে সম্মান জানানো, এই রীতি ধীরে ধীরে জামাই ষষ্ঠী হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। আর একটা মজার তথ্য বলি, ষষ্ঠী দেবীর বাহন কিন্তু সিংহ বা ময়ূর নয়, বাহন হচ্ছে একটা বিড়াল। তাই বাংলার অনেক জায়গায় ষষ্ঠী পুজোর সময় বিড়ালকে বিশেষ গুরুত্ব দেওয়ার রীতি রয়েছে। তবে যুববন্ধু, এবার একটু অন্যরকম কিছু। আলোনি বেগেছে, চারপাশ নিস্তব্ধ। ভাবতো মাঝরাতে হঠাৎ যদি ঘুম ভেঙে যায় আর বন্ধ ঘরের ভেতর ভেসে আসে এক অদ্ভুত গন্ধ, তারপর যদি দেখো তোমার চোখের সামনে বিছানার গদিটা ধীরে ধীরে নিচের দিকে দেবে যাচ্ছে, অথচ সেখানে কেউই নেই, না কেউই নেই, শুনেই গা কাটা দিয়ে উঠল না, তাহলে প্রস্তুত হয়ে যাও। আসামের প্রান্তিক শহর নাহার কাটিয়ার এক পুরনো হোটেল, হোটেল ময়ূর, ইঞ্জিনিয়ারিংয়ের একটি প্রজেক্টের কাজে সেখানে গিয়েছিল দেবাশিস। থাকার জন্য তাকে দেওয়া হয় রুম নম্বর 303। কিন্তু সেই ঘরে কাটানো একটি রাত বদলে দেয় তার পুরো জীবন। কি ঘটেছিল সেই রাতে, কি রহস্য লুকিয়ে আছে রুম নম্বর 303-এর

অন্ধকারে। বিশেষ শ্রুতি নাটক রুম নম্বর 303, রচনা ও আবহ নির্মাণ অনিকপতি রায়, নির্দেশনা শুভেন্দু বিকাশ বাগ, চরিত্রলিপি সূত্রধার সপ্তদ্বীপ, দেবাশিস দেবরপিত, অভ্র চরিত্রে অনিকপতি, শুভমিতা চরিত্রে মৃন্ময়ী, আর রমাদি চরিত্রে বভ্রবী। তবে এর আগে একটা কথা কিন্তু বলে দিই, এই শ্রুতি নাটক সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। আকাশবাণী কোনো ধরনের ভূত প্রেতাত্মা বা কুসংস্কারকে সমর্থন করে না। তো শুরু হচ্ছে শ্রুতি নাটক রুম নম্বর 303।

0: আসামের এক একেবারে প্রান্তিক শহর নাহারকাটিয়া। এখানকার অয়েল রিফাইনারি বা তেল সংশোধনাগারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই শহর। দিনের বেলা এই শহরটা যতটাই কর্মব্যস্ত, সন্ধ্যার পর ঠিক ততটাই শ্মশানের মতো নিচু। রাত 8টা বাজতে না বাজতেই রাস্তাঘাট একেবারে জনশূন্য। এই শহরেরই বাস স্ট্যান্ডের গায়ে লাগানো একটা পুরনো কোমট হোটেল, হোটেল ময়ূর। ইঞ্জিনিয়ারিং এর তিন পড়ুয়া অভ্র, শুভমিতা আর দেবাশিস রিফাইনারিতে তাদের প্রজেক্টের কাজে এসে উঠেছে এই হোটেলে।
1: আপনাদের সাবি, তিনি তলায় পাশাপাশি তিনটে ঘর দিলাম। তিনি খো এক নম্বর ঘরে থাকবেন অভ্রবাবু, তিনি খো দুইয়ে শুভমিতা দিদিমণি, আর ওই কোণের দিকে তিনি খো তিন নম্বরটায় দেবাশিস বাবু।
2: থ্যাংক ইউ রমাদি। তা রাতের খাবারের ব্যবস্থা তো ঘরেই করে দেবেন বলেছিলেন, খুব খিদে পেয়েছে কিন্তু।
1: হ্যাঁ বাবা, বেয়ারা ঠিক সময় মতো দিয়ে আঁকিবে। তবে একটা কথা আপনাদের বলে রাখি।
3: কি কথা রমাদি?
1: রাত বেরেতে যদি কেউ আপনাদের দরজায় নক করে, খবরটা দরজা খুলবেন না কিন্তু, চুপচাপ শুয়ে থাকবেন।
3: সে কি, কেন, চোর ডাকাতের ভয় আছে নাকি এখানে?
1: আরে না না দিদিমণি, এই তল্লাটে সুর আসবে কোথা থেকে? আসলে ওই ওপরতলা সাদে একটা আড্ডাখানার মতো আছে, তো মাঝে মাঝে ওখান থেকে বখাটে ছেলেপুলেরা নেমে এসে খামোখা উপদ্রব করে, মদ্যপ অবস্থায় দরজায় ধাক্কা দেয়। আপনারা একদম কান দেবেন না, আপনারা বরং খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন। শুভরাত্রি।
2: বখাটে ছেলে আমার দরজায় ধাক্কা দিলে কান ধরে সোজা ছাদ থেকে নিচে ফেলে দেব। এই চল ভাই, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, কাল আবার 8টার বাসে জোরহাট ফিরতে হবে। প্রজেক্ট রিপোর্টের যা 12টা বাজিয়ে রেখেছি। এই গুড নাইট শুভমিতা, গুড নাইট দেবু।
3: গুড নাইট, সকালে কিন্তু আমি ডেকে দেব তোদের, ভোরে ওঠার অভ্যেস তোদের কারোর নেই সে আমি জানি।
4: আচ্ছা বাবা ঠিক আছে, এই শোন তুই সকালে অ্যালার্ম দিয়ে রাখিস। হ্যাঁ গুড নাইট।
2: গুড নাইট।
0: যে যার ঘরে শুতে চলে গেল। রাত তখন প্রায় 12টা। দেবাশেষ বন্ধুদের কাছে যে দেবু নামেই পরিচিত, তার আবার মশারি না খাটিয়ে শোয়ার বদ অভ্যেস। রুম নম্বর 303, নিস্তব্ধ শহর। দেবু ঘরের জানালাটা খুলে দিয়ে বিছানায় আধশোয়া হল। জানালার বাইরে দেখা যাচ্ছে অয়েল রিফাইনারির

0: ड्रॉयरी रखे दी। अरे এটা কি? একটা পুরনো ডায়েরির পাতা। কি কি লেখা এটাতে?
1: ড্রয়ারের একবারে কোনায় একটা আধপোড়া ডায়েরির পাতা খুঁজে পেল দেবু। পাতাটা ধুলোয় মাখা, কালির লেখাগুলো প্রায় মুছে গেছে। কৌতূহলবশত পাতাটা আলোর কাছে নিয়ে এলো সে।
0: কিছুই তো বুঝতে পারছি না কি লিখেছে। এই দমবন্ধ করা পরিবেশ থেকে আমি মুক্তি চাই। রোজ রাতের এই অপমান আর সহ্য হয় না। আজই আমার মানে মানে কে লিখেছে এটা? ও বুঝেছি, নিশ্চয়ই আগের কোনো বোর্ডার ফেলে গেছে। চাই ফালতু জিনিস।

0: রোজ রাতের এই অপমান আর সহ্য হয় না। আজি আমার মানে মানে কে লিখেছে এটা? ও বুঝেছি, নিশ্চয়ই আগের কোনো বোর্ডার ফেলে গেছে। চাই ফালতু জিনিস।
1: কাগজটা ফেলে দিয়ে দেবু বিছানায় শুয়ে পড়ল। চুলির আগুনের শিখার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে দেবুর চোখ লেগে গেল সে নিজেও টের পেল না।

0: এত পোকা কোথা থেকে এলো হঠাৎ?
1: খোলা জানালা দিয়ে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট নাম না জানা পোকা ঘরে ঢুকছে। দেবু তড়ি ঘড়ি উঠে গিয়ে জানালার পাল্লা দুটো সশব্দে বন্ধ করে দিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে দেবুর মনে হল, ও ঠিক পেছন দিয়ে কেউ একজন হেঁটে গেল খুব সন্তর্পণে।
0: কে? এই কে কে ওখানে? এই অভ্র নাকি রে? এই এই দেখ, ফাজলামি করিস না কিন্তু। কে?
1: দেবু ঘাবড়ে গিয়ে পেছনে ফিরে তাকালো, কিন্তু ঘরের ওই আবছা আলোয় স্পষ্ট দেখল কেউ নেই। ঘর সম্পূর্ণ ফাঁকা। মনের ভুল ভেবে দেবু আবার যেই বিছানায় শুতে যাবে, দেবু স্পষ্ট শুনতে পেল ওই ঘরের ভেতরে কারুর চলার শব্দ। অত্যন্ত সাহসী ছেলে দেবু, কিন্তু এবার সেও বেশ খানিকটা ভয় পেয়ে গেল। বিছানায় শুয়ে সে জোর করে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলো।

কিন্তু হঠাৎই এই বদ্ধ ঘরে এক অদ্ভুত উৎকট গন্ধ ছড়াতে শুরু করল। প্রথমটায় দেবু গন্ধটাকে অবহেলা করার চেষ্টা করছিল, কিন্তু ক্রমেই সেই গন্ধ তীব্র থেকে তীব্রতর হতে থাকল। অনেকটা মরা পোড়ার গন্ধের মতো। আশেপাশে কোনো শ্মশান আছে বলে তো ওদের কেউ জানায়নি।

0: কিসের গন্ধ এটা? মনে হচ্ছে মাথাটা ঘুরে যাবে, বমি আসছে।
1: অসহ্য এক দুর্গন্ধ। অগত্যা কোনো উপায় না দেখে দেবুতার ব্যাগ থেকে বডি স্প্রে বোতলটা বের করে সারা বিছানা আর ঘরময় ছড়িয়ে দিল। এতে কিছুক্ষণের জন্য সেই উৎকট দুর্গন্ধটা একটু কমল ঠিকই, কিন্তু দেবু বুঝল আজ রাতে আর তার কপালে ঘুম নেই।

0: সে বুঝতে পারল সেই পচা মরা পোড়া গন্ধটা আবার ফিরে এসেছে, এবার আরো ভয়ানক, আরো জাঁকিয়ে বসেছে। দেবু স্পষ্ট অনুভব করল বন্ধ ঘরের ভেতরে কেউ একজন পায়চারি করছে। পায়ের কোনো শব্দ নেই, কিন্তু একটা ভারী কনকনে হাওয়া যেন ওই পাশ থেকে ও পাশ ঘুরে বেড়াচ্ছে।
1: কে? এই কে ওখানে? আমি বলছি, কে ওখানে?
0: কোনো উত্তর নেই, কিন্তু অন্ধকারের বুক চিরে কে যেন ধীর পায়ে এগিয়ে আসছে ওর বিছানার দিকে। গদির একটা দিক নেমে গেল, কেউ একজন না, কোনো মানুষ নয়, অশরীরই কিছু একটা দেবুর বিছানার ওঠার চেষ্টা করছে। দেবু ভয়ে সিটিয়ে গেল, ও চাইছে গলা ফাটিয়ে চিৎকার করতে। পাশের ঘর থেকে শুভমিতা আর অভ্রকে ডাকতে, কিন্তু কে যেন ওর কণ্ঠনালীটা বরফের মতো ঠান্ডা দুটো হাত দিয়ে চেপে ধরেছে। গলা দিয়ে কোনো স্বরই বেরোচ্ছে না, হাত বাজানো অবশ। কোনো মতে নিজের শরীরটাকে টেনে হিঁচড়ে খাটের এক কোনায় সেঁধিয়ে গেল দেবু। হাঁটু দুটো বুকের কাছে ঝড়ো করে চোখ দুটো বন্ধ করে থর থর করে কাঁপতে কাঁপতে বসে রইল।

রাত, তখন প্রায় দুটো। কোনো মতে চোখ দুটো লেগে এসেছিল দেবুর, কিন্তু হঠাৎ একটা কনকনে ঠান্ডায় ওর ঘুম ভেঙে গেল।

ভোরের আলো ফোটার সাথে সাথে ঘরের সেই গোমট ভাবটা কাটতে শুরু করল। মরাপোড়া গন্ধটাও মিলিয়ে গেল বাতাসে। খাটের কোণায় ওই একইভাবে বসে থাকা অবস্থাতেই ক্লান্ত পরিশ্রান্ত দেবুর চোখ দুটো একসময়

0: দেবু, এই দেবু, দেবু, এই দেবু, ওঠ, সকাল 7টা বাজে। আরে ওঠ, 8টার বাস ধরতে হবে তো।
1: কি রে কুম্ভকর্ণ, মরলি নাকি ভেতরে? ওঠ এবার।
2: দরজার আওয়াজে ধরফর করে ঘুম ভাঙল দেবুর।
3: হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি, দাঁড়া।
1: ইস, একি রে, ঘরের ভেতরে বডি স্প্রের শিশি উল্টে ফেলেছিস নাকি?
0: ভাই, রাতে ঘরের ভেতর করেছিস কি তুই? বডি স্প্রে দিয়ে স্নান করেছিস মনে হচ্ছে, গন্ধে তো টেকা যাচ্ছে না রে। আর তোর চোখে মুখের এই অবস্থা কেন?
1: সত্যি দেবু, তোর মুখটা ওরকম ফ্যাকাশে হয়ে আছে কেন রে? মনে হচ্ছে যেন নিজের চোখে ভূত দেখেছিস।
3: ভূত দেখেছি কি না জানি না, তবে কাল রাতে যা হয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, এই কাগজটা দেখ, এই কাগজটা দেখ, আমি এটা ড্রয়ারে পেয়েছি। বাইরে কেন, ভেতরে আয়, তোরা ভেতরে আয়, সব বলছি। হয়েছে কি, তখন প্রায় রাত 12টা হবে। আমি
2: দেবু, রাতের সমস্ত ঘটনা এবং ওই আতপোড়া চিঠির কথা খুলে বলল বন্ধুদের। সব শুনে অভ্রুয়ার শুভমিতারও সিঁড় দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ওরা আর এক মুহূর্ত দেরি না করে তড়িঘড়ি তৈরি হয়ে নিচে ডাইনিং হলে নেমে এলো।
4: এই নিন আপনাদের চা আর জলখাবার। তা রাতে ঘুম ঠিকঠাক হলো তো আপনাদের?

0: আদি, তুমি একটা সত্যি করে কথা আমাদের বলো তো। কাল রাতে ওই 303 নম্বর ঘরে আমার সাথে কি হয়েছে সেটা তুমি ভালো করেই তো জানতে পারো আমাদের, তাই না? এই আতপোরা ডায়েরির পাতাটা কার? তোমার ওই ওপর তলার বখাটের ছেলেদের গল্প এটা তুমি অন্য কাউকে শুনিও, আসল সত্যটা কি সেটা বলো তো।
1: দেবুর হাতে কাগজটা দেখে আর ওর কথা শুনে রমাদি থমকে দাঁড়ালেন। ওনার মুখটা এক নিমেষে কালো হয়ে গেল। এদিক ওদিক তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে রমাদি বলতে শুরু করলেন,
2: আপনারা যখন বুঝতে পেরেছেন আর এই কাগজটাও যখন পেয়েছেন, তখন আর মিথ্যা বলে কি লাভ? গত বছর একজন বড় সরকারি অফিসার এই হোটেলে এসেছিলেন ওনার স্ত্রীকে নিয়ে। ওই 303 নম্বর ঘরে উঠেছিলেন তারা। লোকটা খুব একটা ভালো ছিল না, রোজ রাতে বউকে মারধর করত। পরের দিন দুপুরে অফিসার বাবু ওই কাছেই একটা ঝর্ণা দেখতে যান, ওনার স্ত্রী যাননি, ও ওই ঘরেই ছিলেন। বিকেলে অফিসার বাবু ফিরে এসে দেখেন ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ, অনেক ডাকাডাকির পর দরজাটা ভাঙা হয়। আর তারপর দেখা যায়,
3: কি দেখা যায় রমাদি?
2: অফিসার বাবুর স্ত্রীর মৃতদেহ ওই 303 নম্বর ঘরের ফ্যান থেকে ঝুলছে, কিন্তু বডিটা কে বা কারা যেন নামানোর আগেই পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সেই থেকে ওই ঘরে মাঝে মাঝে এমন উপদ্রব দেখা যায়, রাত বিরেতে ওই মরা পোড়া গন্ধ আর খাটে মানুষে বসে থাকার দাগ অনেকেই পেয়েছে। আমি তো আপনাদের বারণ করেছিলাম রাতের বেলা দরজা না খুলতে, তাও ভাগ্য ভালো যে দেবাশিসবাবু বেঁচে ফিরেছেন।
1: রমাদির কথাগুলো শুনে তিন বন্ধুরই রক্ত জল হয়ে গেল। দেবাশিস বুঝতে পারল কাল রাতে তার খাটে ওই অশরীরী অস্তিত্ব আসলে কার ছিল এবং ওই ডায়েরির পাতাটা কার লেখা। আর কোনো কথা না বলে কোনো মতে নিজেদের ব্যাগপত্র নিয়ে হোটেল ময়ূর থেকে আক্ষরিক অর্থেই পালিয়ে বাঁচল তিন বন্ধু। কিন্তু নাহার কাটিয়ার ওই হোটেল ময়ূরের 303 নম্বর ঘরের স্মৃতি আজও দেবাশিসের রাতের ঘুম কেড়ে নেয়। সেই পায়ের শব্দ, সেই পোড়া গন্ধ আর সেই অদৃশ্য উপস্থিতি। হোটেল ময়ূরের 303 নম্বর ঘরে সেদিন রাতে দেবাশিস কি সত্যি একা ছিল, নাকি কেউ একজন এখনো সেখানে অপেক্ষা করে আছে পরবর্তী অতিথির জন্য?

আশা করি রহস্যে ভরা এই গল্পটা তোমাদের ভালো লেগেছে। এবার ভয়ের আবহাওয়াটা একটু সরিয়ে আবারও ফিরে যাচ্ছি এক চেনা সুন্দর গানে।

তো যুব বন্ধুরা, আজকের মতো আমাদের অনুষ্ঠানের পর্ব কিন্তু একেবারেই শেষ। তো নিশ্চয়ই কথা হবে অন্য এক নতুন পর্বে, নতুন দিনে, নতুন কোনো ভাবনার খোঁজে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো তোমাদের প্রিয় অনুষ্ঠান যুব অনুষ্ঠান যুব বাণী।

এতক্ষণ শুনছিলেন যুবা অনুষ্ঠান যুববাণী আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে সমবেত কণ্ঠে।

এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে সমবেত কণ্ঠে আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত রোজগার যোজনায় আওতায় 2,400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। আগামীকাল তিনি তারকেশ্বর থেকে কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকল সেল দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে আজ সকালে কলকাতা পুরসভার সামনে থেকে ম্যারাথনে অংশ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। গতরাতে প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, একসময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক কেবল বাণিজ্যের উপর ভিত্তি করে নির্ধারিত হত, কিন্তু বর্তমানে বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক আস্থাও সমান গুরুত্ব হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি দেশ একটি নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা এবং স্থিতিশীল অংশীদারিত্ব চায়। প্রতিটি দেশই এমন অংশীদার খুঁজছে যাদের ওপর দীর্ঘমেয়াদী আস্থা রাখা যায়। শ্রী মোদী বলেন, ভারত এমন সব খাতে বিনিয়োগ করছে যা আগামী প্রজন্মের জন্য বৃদ্ধি, উদ্ভাবন ও নতুন সুযোগের পথ প্রশস্ত করবে। তিনি বলেন, ভারতের অগ্রযাত্রায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যখন মানুষের আকাঙ্ক্ষা নতুন উচ্চতায় পৌঁছেছে।
1: হর দেশ রিলায়েবল সাপ্লাই চেইন চাহতা হ্যায়, হর দেশ स्टेबल पार्टनरशिप चाहता है, हर देश ऐसे साथियों की तलाश में है जिन पर लंबे समय तक भरोसा किया जा सके, और ऐसे समय में भारत विश्व में एक ट्रस्टेड पार्टनर के रूप में उभर रहा है।
0: শ্রী মোদী জানান, এভিয়ানে অনুষ্ঠিত G7 বৈঠকে তিনি আস্থার উপর ভিত্তি করে গড়ে ওঠা অংশীদারিত্বের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেন, G7 শীর্ষ সম্মেলনে ভারতের বার্তা ছিল স্পষ্ট, বিশ্বের সমৃদ্ধি তখনই টেকসই হবে যখন তার সুফল সবার কাছে পৌঁছবে, এবং প্রযুক্তির প্রকৃত সুফল মানবজাতি তখনই পাবে যখন তার ওপর আস্থা থাকবে। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব বর্তমানে অনিশ্চয়তা ও বড় ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জিং সময়ে ফ্রান্স ও ভারতের মধ্যেকার অংশীদারিত্ব আস্থা, স্থিতিশীলতা ও সহযোগিতার মধ্যে এক শক্তিশালী স্তম্ভ হয়ে উঠেছে। তিনি জানান, উভয় দেশে তাদের সম্পর্ককে বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করেছে। ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের তৃতীয় পর্যায়ে প্যারিসে ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফ্রান্স সফর সমাপ্তির প্রাক্কালে সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় শ্রী মোদী বলেন যে, আগামী দিনগুলিতে ভারত ফ্রান্স বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রী জানান, পারস্পরিক যোগাযোগ ও ফলাফলের দিক থেকে ফ্রান্সের এই সফরটি ছিল অত্যন্ত ব্যাপক। সফরের সূচনা নিয়ে হয়েছিল নিজ শহরে আয়োজিত ভারত ইনোভেটস কর্মসূচির মধ্যে দিয়ে। এরপর G7 সম্মেলনের জন্য এভিয়ান এবং সবশেষে প্যারিসে তিনি ভিভাটেক শীর্ষ সম্মেলন ও একটি বিশাল জনসমাবেশে ভাষণ দেন এবং বিভিন্ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। শ্রী মোদী ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো, ফ্রান্স সরকার ও সে দেশের জনগণের উষ্ণ আতিথেয়তার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ফ্রান্স সফর শেষ করার সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য হিন্দিতে একটি

বিশেষ বিদায় ভিডিও বার্তা প্রদান করেন। তা সরকারের ১২ বছর পূর্তির এই সময় তিনি ফ্রান্সে এসেছেন। তিনি উল্লেখ করেন যে গত ১২ বছরে ভারত বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় ও রূপান্তরমূলক প্রবৃদ্ধি অর্জন করেছে। এর আগে হ্যালো মোদি এবং ভারত মাতা কি জয়ধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। ফ্রান্সে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের মানুষ বিপুল সংখ্যায় সমবেত হয়ে মোদি মোদি ও ভারত মাতা কি জয় স্লোগান দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় ২৪০০ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, গত বছরের অগস্ট মাস থেকে প্রায় ৬৩ লক্ষ শ্রমজীবীকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে, এর মধ্যে ৩০% মহিলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের ২৩তম কিস্তির টাকা প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক সূত্রে জানা গেছে, দেশের ২ কোটি ১৮ লক্ষের বেশি মহিলা কৃষক সহ ৯ কোটি ৪৪ লক্ষেরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ১৮,৮০০ কোটি টাকা পাঠানো হবে। এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ৪৫,৩৫,০০০এরও বেশি কৃষক এই কিস্তি বাবদ ৯০৭ কোটি টাকা পাবেন। শ্রীমতী এই উপলক্ষে আগামীকাল রাজ্যের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগেরও সূচনা করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকল সেল দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি ওড়িশার রায়রংপুরে যাবেন, সেখানে তিনি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে এইমস ভুবনেশ্বরের উদ্যোগে আয়োজিত একটি মেডিকেল ক্যাম্প, খনি প্রভাবিত গ্রামগুলোর জন্য পাইপলাইনের মাধ্যমে বৃহৎ পরিসরে পানীয় জল সরবরাহ প্রকল্প, ব্রহ্মকুমারীদের মাতৃশক্তি ভবন ও একটি বিশেষ সার্কিট হাউস। সফরের পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করবেন। ২১ জুন রাষ্ট্রপতি জবলপুরে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে অংশ নেবেন এবং রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সকালে কলকাতার একাধিক স্থান থেকে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। কলকাতা পুরসভার সামনে থেকে ম্যারাথনের সূচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচির থিম হল দৌড়ছে ধ্যান। মুখ্যমন্ত্রী ছাড়াও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান সহ মন্ত্রিসভার একাধিক সদস্য এই ম্যারাথনে অংশ নেন। কলকাতা পুরসভার সামনে থেকে শুরু হয়ে মহাকরণের সামনে ম্যারাথন শেষ হয়। ম্যারাথন শেষে যোগাভ্যাস কর্মসূচিতেও অংশ নেন মুখ্যমন্ত্রী। শহরের ১১টি স্থানে আজ এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন এবং নিট ইউজি পরীক্ষার জন্য ২১ জুন মেট্রো রেল ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে ভোর ৪টে থেকে পরিষেবা শুরু করবে, তবে শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। কেন্দ্রীয় রেল, তথ্য সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ একদিনের সফরে বিহার যাচ্ছেন। তিনি পাটনা ও ছাপড়ায় একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন। পাটনায় সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়ায় ঘুরে দেখবেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী। এরপর ছাপড়া স্টেশন থেকে নতুন দিল্লি ছাপড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। এই অনুষ্ঠান থেকেই তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাধিক রেল প্রকল্পেরও সূচনা করবেন। দেশের চার রাজ্য থেকে ন্যূনতম সহায়ক মূল্যে বেশি পরিমাণে ডাল ও তৈলবীজ সংগ্রহে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশ ও হরিয়ানা থেকে এই শস্যগুলি সংগ্রহ করা হবে। রাতভর প্রবল বৃষ্টির জেরে দার্জিলিং পাহাড়ের একাধিক এলাকায় ধস নেমেছে। বৃষ্টিতে ফুলে ফেঁপে ওঠা বালাসান নদীর জলে ভেসে গেছে দুধিয়ার অস্থায়ী হিউম পাইপের সেতু, ফলে দুধিয়া থেকে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে মহানদী সংলগ্ন এলাকায় ৫৫ জাতীয় সড়কের ওপর ধস নামায় যান চলাচল ব্যাহত। ধসের জেরে টয় ট্রেনের লাইনের ওপরও মাটি ও পাথর।

0: এসে পড়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপের ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গুয়াদালাহারা স্টেডিয়ামে মেক্সিকোর হয়ে একমাত্র গোলটি করেন লুই রেমো। আজ বিশ্বকাপের অন্য ম্যাচে সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ ডির মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। গ্রুপ সির খেলায় ফক্সবোরো স্টেডিয়ামে ভারতীয় সময় আজ রাত 3:30 স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। বিশ্বকাপের অন্য ম্যাচে কানাডা কাতারকে 6-0 গোলে বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে। অপর ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। এছাড়া চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষাংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। আগামীকাল তিনি কিষাণ সম্মান নিধি প্রকল্পে 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। খবর এখনকার মতো শেষ হল। এরপরে স্থানীয় সংবাদ 10:10।
1: আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবে নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সকাল 10:00 শুনবে হিন্দি ছবির গান, সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি জরা, বেলা 12:55 অনুষ্ঠান চাষের কথা, বেলা 1:05 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, দুপুর 1:40 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, দুপুর 1:50 ছড়ার গানের শিল্পী সুধীন সরকার, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 অনুষ্ঠান মানবী, সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পাঠ দেবেন বিশালগড় ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা পৌলমি ভট্টাচার্য, সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থের আসরে ডক্টর সৌরভ দাসের সাক্ষাৎকার প্রচারিত হবে, পরে লোকগীতি শুনবেন রুনা লায়লার কণ্ঠে, সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান, সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ, সন্ধ্যে 7:55 বাংলা সংবাদ, রাত 8:05 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 8:30 আধুনিক গান শুনবেন শিল্পী আশা ভোসলে, রাত 9:00 নজরুল গীতি শুনবেন শিল্পী ফিরোজা বেগমের কণ্ঠে, রাত 9:15 স্পটলাইট, রাত 9:30 শুনবেন গুণীজন সান্নিধ্যে, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 আধুনিক গানের শিল্পী কিশোর কুমার। জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। এবারে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার উৎসাহবর্ধক সহায়তা প্রদান করবেন। কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, গত বছরের আগস্ট মাস থেকে PMVPRY এর আওতায় 63 লক্ষেরও বেশি কর্মীকে আনুষ্ঠানিক কর্মসংস্থানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদের মধ্যে প্রায় 30% মহিলা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নতুন দিল্লিতে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে আগামী 21 জুন অনুষ্ঠিত নিট UGC পরীক্ষার প্রক্রিয়ার সততা ও স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। বৈঠকে শিক্ষামন্ত্রক, রাজ্য সরকারের NTA এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের বরিষ্ঠ আধিকারিকরা অংশ নেন। পশ্চিম ত্রিপুরা জেলায় শাসক ডক্টর বিশাল কুমার গতকাল আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আগামী 21 জুন রাজ্যের 10টি কেন্দ্রে নিট UGC পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ধলাই জেলার 1টি এবং পশ্চিম ত্রিপুরা জেলায় থাকবে 9টি কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিসে ভিটাটেক 2026 শীর্ষ সম্মেলনে ভারতকে উদ্বোধন এবং প্রযুক্তির একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী গতকাল তাঁর ভাষণে বলেন, ভারত বিগত দশক জুড়ে প্রযুক্তিভিত্তিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। প্রাণী সম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য সরকারের কৃষকদের কল্যাণের বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি বলেন, কৃষককে লাভজনক পেশায় পরিণত করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহার, উন্নতমানের বীজ সরবরাহ, সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং প্রশিক্ষণ কর্মসূচির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতীয় কৃষি গবেষণার পরিষদ, দিব্যজ্যোতি কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে কল্যাণপুরের শান্তিনগর ভূমিহীন কলোনিতে ক্ষেত বাছা অভিযানের অঙ্গ হিসেবে প্রাকৃতিক চাষাবাদের উপর গতকাল এক দিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রাকৃতিক চাষাবাদের সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা আগরতলার ভগৎ সিং যুব আবাসের গতকাল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠনের তিন দিন ব্যাপী প্রদর্শন ও সাংস্কৃতিক কর্মসূচির সূচনা করেন। তিনি বলেন, মানসিক ও আধ্যাত্মিক শান্তি অর্জনের সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ

ভূমিকা পালন করে। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল এবং বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ গতকাল নয়াদিল্লিতে ভারত বিল্ডকন 2026-এ এক দেশ এক প্রক্সপো উদ্বোধন করেছেন। ভারত বিল্ডকন হল নির্মাণ সামগ্রী এবং নির্মাণ শিল্পের প্রদর্শনী। দক্ষিণ জেলা কৃষি উৎকর্ষ কেন্দ্রে গতকাল পাটনায় ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের পূর্বাঞ্চলীয় গবেষণা কেন্দ্রের উদ্যোগে এবং দক্ষিণ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় গ্রামীণ মহিলাদের নেতৃত্বে মাছ ও উদ্যানভিত্তিক চাষ নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। মাছ চাষে মৎস্য চাষীদের ক্ষমতার বৃদ্ধি এই উদ্যোগ। 2026 ফিফা বিশ্বকাপে চেকিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে, 1-1 গোলে ড্র হয়েছে। অন্য খেলায় সুইজারল্যান্ডে 4-1 গোলে পরাজিত করেছে বসনিয়া এবং হার্জেগোভিয়ানকে। কানাডা 6-0 গোলের ব্যবধানে হারিয়েছে কাতারকে। আগামী 24 ঘন্টা রাজ্যে সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী শম্পা কুণ্ডু।

0: লতা মঙ্গেশকর এবং নীতিন মুকেশের দ্বৈত কণ্ঠে শুনলেন নুরি ছায়াছবির গান। এবারে ছবি রুনা লায়লা এবং ভূপেন্দর সিংয়ের দ্বৈত কণ্ঠে ছবি ঘরুন্দা।
1: दीवाना
2: एक दीवाना शहर में
1: एक दीवाना नहीं एक दीवानी भी
2: दो दीवाने शहर में।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে গানখানি শুনছিলেন মঞ্জিল মঞ্জিল ছায়াছবি থেকে আশা ভোসলে এবং শৈলেন্দ্র সিংয়ের দ্বৈত কণ্ঠে। এবারে ছবি কামচোর, শিল্পী কিশোর কুমার এবং অলকা ইয়াগনিক।

গানখানি শুনলেন পর্বত কি উস পার ছায়াছবি থেকে, আশা ভোসলে এবং মোহাম্মদ আজিজের দ্বৈত কণ্ঠে। আর এই গানটির সাথেই শেষ হলো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এবারে শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

গানখানি শুনলেন সাথীহারা ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন গীতা দত্ত। শুনছেন বাংলা ছায়াছবির গান। অনুষ্ঠানে এবারের গানখানি শুনুন ডাক হরকরা ছায়াছবি থেকে। গানখানি গেয়েছেন শিল্পী গীতা দত্ত।

গানখানি শুনলেন স্বরলিপি ছায়াছবি থেকেই শিল্পী ছিলেন গীতা দত্ত। শিল্পী কণ্ঠে এবারই শুনবেন ইন্দ্রাণী ছায়াছবির একখানি গান।

গানখানি শুনলেন দুই পুরুষ ছায়াছবি থেকে শিল্পী ছিলেন মান্না দে। অনুষ্ঠানে এবারে শুনবেন সন্ন্যাসী রাজা ছায়াছবির একখানি গান, শিল্পী মান্না দে।

গানখানি শুনলেন মর্জিনা আবদুল্লাহ ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন মান্না দে। শিল্পী কণ্ঠে এবারে শুনবেন আলো আমার আলো ছায়াছবির একখানি গান।

গানখানি শুনলেন আলো আমার আলো ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন মান্না দে। শিল্পী কণ্ঠে এবারে শুনবেন ছদ্মবেশী ছায়াছবির একখানি গান।

ফুলে তুমিও ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গোস্বামী কপাল দোষে, হয়তো মনের দর

গানখানি শুনলেন দেয়ানিয়া ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন শ্যামল মিত্র। শিল্পী কণ্ঠে এবারে শুনবেন সাগরিকা ছায়াছবির একখানি গান।

গানখানি শুনলেন অন্তরাল ছায়াছবি থেকে। অনুষ্ঠানে এবারের গানখানি শুনবেন কমললতা ছায়াছবি থেকে, শিল্পী শ্যামল মিত্র।

0: খাইডিগে চং তিনি সাইমালায়ানো হুকবার ক্লাইমানী কগো নারগ্রা নো বহাইকে কাইনানি নাং তাই নারগ্রা চিনি লংমাও বুসুক জড়াতেই নাং নারগ্রা বুথাই চামুঙ্গ সিমি সামুঙ্গ নাংয়া নারগ্রানি যত বেরেমনো জুদা জুদা সামুঙ্গ থেপা জাগু রম দি নারগ্রা ব্লাই নারগ্রানি মালা এবা নারগ্রানি কোকোপিট ব স্নাম জাগো চিনি হাওব নারগ্রা খলাই বুথাই তাই কাহাম খে মানি মানো নারগ্রা কাইনানি বাগৈ পুইলানো হা থাই সামনানি নাংনাই হা সুবুবুক এবা তুই গানাও যত নিসলাই কাহাম খে নারগ্রা কাইনানি বাগৈ জুইত অঙ্গ তাক সাইমানলায়েন নারগ্রা দাল থামনি জাত দঙ্গ কলক জাত বারা জাত তাই শঙ্কর জাত কলক জাত হাজিরা ইস্ট কোস্টাল কালানি নারকরা তাই বারা জাত তঙ্গ কেরালা বেটে সুটি বেটে মালায়ু লাম সুতুই জাত তাই শঙ্কর জাত তঙ্গ চন্দ্রকলা কেরা চন্দ্র কেরা শঙ্কর আকরক নারকরা বুথাইনি ন চারা খ্লাই জাগো বিশি নৈচি বা তাই থামচি অংজাক নারকরা বুথাই চারচি হাই থায়ু ফেব্রুয়ারি তাই মে তালো ন নারকরা বুমুক পেরজাক বুসানো কাইনানি জুত ওয়াতুই থাকমানি জরাও ন ফাংচারা এক ফুট খ্লাই ফিফটিন সেমি হাকচাল খ্লাই ফাং বসা মা কাইনাই বসা কাইনানি বাকই নেইচি বা ফুটাই ওয়ারমানি বা ফুট অংনানি নাংনাই ইয়া ফঙ্গা তৈ বাথা গিয়া তৈ সিক্স এনচি নি সেমি টুয়েলভ এনচি কুচু খ্লাইব কাইমানো নারকরা ফাং কাইমানি সাল নৈ সালথামনি উলো ইয়া ফঙ্গ কিচা হা একাগৈ মারনাই তাই ইয়া ফঙ্গ জাবরা ববরা অংয়া তৈখে নাইকল মা তনি নাই তালচুকু নিশিমি বিষানি বিশিঙ্গন নারকরা চারা কাইনানি বাকই লগই থাঙ্গ নারকরা বসা অংয়া হিনফানো বলাই লাইদক লাইচার বলাই অংজাক অংনানি নাংনাই আবনি বিশিঙ্গ ব লাইনৈ লাইথাম বলাই ফাহেলজাক অংনা নাংনাই নারকরা কাইনানি বাকই সাতুং নাঙ্গই টংমানি জাগা এবা খোলামেলা জাগা তাই তৈমান ঠকমানি আবহাই জাগানো নারকরা বসা কাইনানি বাকি যতনিসলাই কাহাম নারকরা কাইনানি বাকি এক মিটার কুচুক তাই এক মিটার কুয়ার তাই এক মিটার কুথুক হাকর খুরই সাপ্তাহ কাইনি সেকাংন ও হাকর টুয়েন্টি কেজি হাই মুসকি রুবই তাই পাঁচশো গ্রাম নিমনি থাপলা তাই লগিও আড়াইশো গ্রাম সার তাই পঁচিশ গ্রাম সোহাগান সাপলই হা বিশিঙ্গ মা সুপুংনাই নারকরানো কাইসাতে কাইসা বাই চালই মা কাইনাই তাঙ্গই হেমালে নারকরা বুফাং তর তে লগ নারকরা বুফাং কাইমানি বিশি দক বিশি সিনিনি উলন বুথাই থায়ো কাহাম বুথাই মান্নানি বাকই বিশিও ওয়াইনি খ্লাইয়ে যত বুফাঙ্গ চল্লিশ কেজি সার তাই পাঁচশোতে ছয়শ গ্রাম ইউরিয়া তাই সাতশোতে আষ্টশো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট তাই আষ্টশোতে নয়শ গ্রাম মিউরিয়েট অব পটাস রেনানি নাংনাই বিশিকথামনি উলখাই আবনি তৈ গবাং ওয়াইনি নিশাইফানো গবাং নারকরা বুফাঙ্গ এবা ইয়াফাঙ্গ চং বিথি বরই মারনাই আবো হাইকে চং বিশিক বা রমই তুমুং ন নারকরা বুফাং নাইকলই তুবই মানখাকে চং বেলাইখেন কাহাম বুথাই মানই মানো চং নারকরা কাইমানি বিশিংতৈ চিনি নুখুং তাই রং থং ন বেলাইখেন কাহামকে কড়াকাই টিসাই মানো সানানি থাঙ্কাই চিনি হাও ইয়াকাই চিনি হাতি রগ তাবুক বেলাইখেন অতুংমানি মল নারকরা বুথাইনি মরক নুকজাগো হাইনি বাকিন চং নারকরানো কুবইন খারুই কাহামকে তরি লগৈতি সাইমান খাকাই বেলাইখেন বথাই কাহাম মানি মানো
1: আসে জটে তাং বিতিব নারকরব ফাংক্রিমান রুগি থাইসান কক সবই খান জাকা হাইনাই তাবুক লেলমান জরো খান জাকা জাদুন রিচামু জাদুনি রিচামুগ সুকশ্বরী দেবন বেড়ে চমচাক রিচামরণ খান জাকা
2: যাদব।

আকাশবাণী আগরতলা যথন লংসহ তিনি চিনতি পরিচালন কগরক পান্ড আফাদি পান্ডান ফুলাবানো লেলমানি জড়ান জগান তাংবিতি হাকে তাংবিতিও নারক্রেব ফাংন হরিমানোর ওই থাইসান কক সবই খানারি জাগানা।

কোনা যাদ নখানে তলা বেহানি সাকাব নাইলে কোনা যাদ নাই থাকলে টেপরা রং চাংনে হব নাইব নাইবে আহি বহিম বাইয়া যাদ ও যাদ নাইলা নাই থাকলে টেপরা রং চাংনে হব।

আজ রাতে পান্দান পাইতে ফাঁসিং, তাই সুমিতা মঙ্গল সুতান দেওয়ার বাইতে আমি সুমিতা মরখানি শাখা আকাশবাণী আগরতলা অমলগিন মোতা শাখা তিনি নি সিন্দি বর্ষণ কবরক পান্দা।

চাষের কথা, আজকের প্রসঙ্গ লাউ চাষ। লাউ আমাদের সুপরিচিত সবজি। এর কচি ফল, ডাঁটা, পাতা রান্না করে উপাদেয় তরকারি তৈরি করা হয়। লাউয়ের ভেতর শতকরা 96 ভাগ জল। শ্বেতসারের পরিমাণ খুব কম থাকায় ডায়াবেটিস রোগীদের পক্ষে বিশেষ উপযোগী। লাউ হলো উষ্ণ আবহাওয়ার ফসল। 18 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই ফসল ভালো হয়। তবে তাপমাত্রা এই সীমারেখার 5 ডিগ্রি ওপরে বা নিচে গেলে

লাউ সেটা সহ্য করতে পারে। বাতাসের আর্দ্রতার সঙ্গে লাউ চাষের একটা সম্পর্ক আছে। তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি হলে বাতাসের আর্দ্রতায় ফসল ভালো হয়, কিন্তু তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে গেলে শুষ্ক আবহাওয়া উপকারী। জমির অবস্থান উঁচু হওয়া চাই। জল নিকাশের অব্যবস্থার ফলে লাউয়ের ফসল নষ্ট হয়ে যেতে পারে। দোআঁশ মাটিতে লাউ ভালো হয়, তবে বেলে বা এঁটেল মাটিকেও লাউ চাষের উপযোগী করে নেওয়া যায়। সবজি চাষে বেলে মাটির সমস্যা তার জলধারণ ক্ষমতার অভাব, এঁটেলের ক্ষেত্রে এর ঠিক উল্টো, অর্থাৎ সমস্যাটা জল নিকাশের। তাছাড়া এঁটেল মাটিতে উপযুক্ত পরিমাণে হাওয়া চলাচল করে না বলে শিকড় ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে না, ফলে শিকড়ের কার্যক্ষমতা কমে যায়, গাছ দুর্বল হয়। মূল সার হিসেবে প্রতি বিঘা জমিতে দিতে হবে 2 টন গোবর সার, 2.5 কেজি ফসফেট এবং 1.3 কেজি পটাশ। লাউয়ের ডগা অনেক লম্বা হয়, কিন্তু শিকড় থাকে সীমাবদ্ধ এলাকায়, তাই সারা জমিতে চাষ দেওয়া এবং সার মেশানোর দরকার হয় না। 5 মিটার ব্যবধানেও লম্বা লম্বা কেয়ারি তৈরি করে সমস্ত সার কেবল ওই কেয়ারির ভিতরে

0: হিসেবে প্রতি বিঘা জমিতে দিতে হবে 2 টন গোবর সার, 2.5 কেজি ফসফেট এবং 1.3 কেজি পটাশ। লাউয়ের ডগা অনেক লম্বা হয়, কিন্তু শিকড় থাকে সীমাবদ্ধ এলাকায়, তাই সারা জমিতে চাষ দেওয়া এবং সার মেশানোর দরকার হয় না। 5 মিটার ব্যবধানেও লম্বা লম্বা কেয়ারি তৈরি করে সমস্ত সার কেবল ওই কেয়ারির ভিতরে দিয়ে দেওয়া যায়। প্রথমে জৈব সার ছড়িয়ে কোদাল দিয়ে কুপিয়ে 25 থেকে 26 সেন্টিমিটার গভীর পর্যন্ত মিশিয়ে দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। বীজ বোনার 4 থেকে 5 দিন আগে কেয়ারিতে রাসায়নিক সার ছড়িয়ে হালকাভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। শুকনো দিনগুলিতে সেচের সুবিধার জন্য কেয়ারিগুলি জমি থেকে একটু নিচু থাকা দরকার। সেচের নালা এমন জায়গা দিয়ে তৈরি করতে হবে যেন সহজেই কেয়ারিতে জল ঢুকতে পারে। বর্ষায় চাষের জন্য কেয়ারিগুলিকে জমি থেকে 10 থেকে 12 সেন্টিমিটার উঁচু করে তৈরি করলে গাছের গোড়ায় বৃষ্টির জল জমবে না। লাউয়ের চাষ সরাসরি বীজ বুনে করা হয়। বিঘাতে প্রায় 500 গ্রাম বীজ লাগে, কখনো কখনো চারাও লাগানো হয়। ফসল ফলন অনুসারে 3 বার বীজ বোনা যায়, বৈশাখ জ্যৈষ্ঠ, ভাদ্র আশ্বিন, পৌষ এবং মাঘ মাস। লাউয়ের বীজের খোসা শক্ত এবং তা গজাতে দেরি হয়। তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার নিচে থাকলে বীজ গজাতে চায় না। অঙ্কুরিত করে লাগালে চারা গজানোর সময়টিকে অনেকটাই কমানো যায়। এজন্য প্রথমে বীজগুলিকে 12 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। এই জলের সঙ্গে প্রতি লিটারে 2.5 গ্রাম সাফ মিশিয়ে দিলে বীজের গায়ে লেগে থাকা রোগ জীবাণু মরে যাবে। ইতিমধ্যে কিছুটা নরম খড় গোবর জলে ভিজিয়ে তার উপর 1 মুঠো গুঁড়ো গোবর সার ছড়িয়ে রাখতে হবে। ভিজানো বীজগুলি একটি ন্যাকড়ায় বেঁধে পুটুলিটাকে ওই খড়ের ভিতর জড়িয়ে মাটির 20 থেকে 22 সেন্টিমিটার গভীরে পুঁতে রাখলে সাধারণত 3-4 দিনেই গজিয়ে যাবে চারা। শুকনোর দিনে ফসলের লতাকে জমির ওপর দিয়ে সামনের দিকে এগিয়ে দিতে হয়, কিন্তু বর্ষার ফসলের জন্য শক্ত মাচা তৈরি করে নিতে হবে। ঘরোয়া বাগানে লাউয়ের লতাকে ঘরের চালে বা ছাদে, এমনকি আম, নিম, পেয়ারা প্রভৃতি গাছেও চড়িয়ে দেওয়া যায়। গ্রীষ্মে লাউয়ের লতা ছাদে তুলে দিলে ঘর ঠান্ডা থাকে, কিন্তু গাছে চড়িয়ে দিলে গাছের ক্ষতি হয়। প্রথম চাপানো সার দিতে হবে চারা গজানোর 4র্থ সপ্তাহে। তখন লাগবে বিঘাতে প্রায় 1 থেকে 2 কেজি নাইট্রোজেন এবং 1 কেজি পটাশ। গাছের বৃদ্ধির উপর নির্ভর করে দ্বিতীয় চাপানো সার দিতে হবে আবার 4 থেকে 5 সপ্তাহ পরে, সারের পরিমাণ প্রথম চাপানোর মতো। দ্বিতীয় চাপানো সার দেওয়া হবে প্রথম চাপানো সারের মতো। শুকনো দিনে আবহাওয়া এবং মাটির ওপর নির্ভর করে 7 থেকে 12 দিন অন্তর সেচ দিতে হবে। সেচের জল যেন কেয়ারির বাইরে না যায়, তাহলে আগাছার উৎপাত বাড়বে। বর্ষার ফসলে সেচের চেয়ে জল নিকাশের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল লাউ চাষ।
1: শুনলেন চাষের কথা আকাশবাণী আগরতলা। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে লভলিন নিগম। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि वैश्विक अनिश्चितता और व्यवधान के बीच भारत विश्व के एक विश्वसनीय स्थायी साझेदार के रूप में उभर रहा है। फ्रांस में कल रात भारतीय समुदाय को संबोधित करते हुए श्री मोदी ने कहा कि एक समय था जब देशों के बीच संबंध केवल व्यापार पर आधारित होते थे, लेकिन आज व्यापार के साथ साथ विश्वास भी उतना ही महत्वपूर्ण हो गया है। प्रधानमंत्री ने कहा कि देश उन सभी क्षेत्रों में निवेश कर रहा है जो आने वाली पीढ़ियों के लिए विकास, नवाचार और अवसर प्रदान करेंगे।
3: आज का भारत भविष्य का पूरा इकोसिस्टम बना रहा है। भारत एक साथ हर उस क्षेत्र में निवेश कर रहा है जो आने वाले दशकों की दिशा तय करेगा।
2: प्रधानमंत्री ने कहा कि G7 शिखर सम्मेलन में भारत का संदेश स्पष्ट था कि वैश्विक शासन तभी प्रभावी होगा जब वो समावेशी होगा। प्रधानमंत्री मोदी आज नई दिल्ली में PM विकसित भारत रोजगार योजना के अंतर्गत 2400 करोड़ रुपए की प्रोत्साहन राशि वितरित करेंगे। श्रम और रोजगार मंत्री डॉ. मनसुख मांडविया ने बताया कि अगस्त 2025 से शुरू हुई इस योजना के अंतर्गत अब तक 63 लाख से अधिक कर्मचारियों को औपचारिक कार्यबल में शामिल किया गया है, जिनमें लगभग 30% महिलाएं हैं। उन्होंने बताया कि इस योजना से

গানখানির শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদার। অনুষ্ঠানে সবশেষ গানখানি গিয়েছেন শিল্পী লতা মঙ্গেশকর।

এতক্ষণ আধুনিক গান শুনলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী, খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্ব সিকেল সেল দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের সমস্ত দেশের কাছে এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে আজ পশ্চিমবঙ্গের কলকাতায় ম্যারাথনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন আয়ুষ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিসরে জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ করল ভারত। ভারতের এলএনজি বহনকারী ট্যাঙ্কার দিশা হরমুজ প্রণালী দিয়ে গুজরাটে পৌঁছেছে। বিশ্বকাপ ফুটবলে আজ মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার সঙ্গে এবং স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল প্রকল্পের আওতায় মধ্যপ্রদেশ সরকারের অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই প্রকল্পের অধীনে মধ্যপ্রদেশ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। 2023 সালে এই জাতীয় প্রকল্প শুরুর সময় বড় আকারে স্ক্রিনিং বা রোগ নির্ণয় পরীক্ষার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা নির্ধারিত সময়ের আগেই অর্জিত হয়েছে বলেও শ্রীমতি মুর্মু উল্লেখ করেন। রাষ্ট্রপতি মুর্মু আজ মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার ওঙ্কারেশ্বরে আয়োজিত বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে আয়োজিত রাজ্যস্তরের এক অনুষ্ঠানে অংশ নেন।

0: সেখানে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল এবং মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব রাষ্ট্রপতিকে স্বাগত জানান। আধিকারিকরা রাষ্ট্রপতিকে স্ক্রিনিং কর্মসূচি, জেনেটিক কাউন্সেলিং পরিষেবা, বিনামূল্যে চিকিৎসার সুবিধা এবং প্রকল্পের আওতায় ডিজিটাল প্ল্যাটফর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। সফরের পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি ওড়িশার রায়রংপুরে যাবেন, সেখানে তার বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের সকল দেশের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে এসেছে। গতরাতে প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, একসময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক কেবল বাণিজ্যের উপর ভিত্তি করে নির্ধারিত হতো, কিন্তু বর্তমানে বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক আস্থাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
1: হর দেশ রিলায়েবল সাপ্লাই চেইন চাহতা হ্যায়, হর দেশ স্টেবল পার্টনারশিপ চাহতা হ্যায়, হর দেশ এসে সাথিও কি তালাশ মে হ্যায় জিন পর লম্বে সময় তক ভরোসা কিয়া যা সকে, আর এসে সময় মে ভারত বিশ্ব মে এক ট্রাস্টেড পার্টনার কে রূপ মে উভর রাহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী আরো বলেন, ভারত এমন বহু ক্ষেত্রে বিনিয়োগ করছে যা আগামী প্রজন্মের জন্য অর্থনৈতিক বৃদ্ধি, উদ্ভাবন ও নতুন সুযোগের পথ প্রশস্ত করবে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে যে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে, তার অঙ্গ হিসেবে আজ সকালে রান ফর যোগা ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের কলকাতার পুরসভার সামনে এই ম্যারাথনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচির থিম হল দৌড় সে ধ্যান। মুখ্যমন্ত্রী ছাড়াও আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান সহ মন্ত্রিসভার একাধিক সদস্য এই ম্যারাথনে অংশ নেন। ম্যারাথন শেষে যোগাসনে অংশ নেন মুখ্যমন্ত্রী, আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব ম্যারাথনে অংশগ্রহণকারী সকল কলকাতাবাসীকে শুভেচ্ছা জানান। রেল, তথ্য সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ একদিনের সফরে বিহারে যাচ্ছেন। শ্রী বৈষ্ণব পাটনা ও ছাপড়ায় আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। শ্রী বৈষ্ণব পাটনায় অবস্থিত সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া এসটিপিআই পরিদর্শন করবেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী ছাপড়া রেলওয়ে স্টেশন থেকে ছাপড়া দিল্লি এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছি ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের 62তম অধিবেশনে জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। অধিবেশনে বক্তব্য রাখার সময় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি অনুপমা সিং জোর দিয়ে বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পাকিস্তান তাদের অভ্যন্তরীণ সমস্যা এবং সন্ত্রাসবাদে সমর্থন থেকে দৃষ্টি সরানোর জন্য অপপ্রচারের আশ্রয় নিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। সিন্ধু জল চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, 1960 সালে স্বাক্ষরিত এই চুক্তিটি বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যে দেশ সন্ত্রাসবাদকে মদত দেয় তারা সদিচ্ছা ও বন্ধুত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠা সহযোগিতার সুফল আশা করতে পারে না।
2: Our position on Indus Water Treaty is well known. It defies logic that a state which exports terror as an instrument of policy continues to demand the privileges of cooperation predicated on goodwill and friendship. It is equally undeniable that the treaty is now outdated. No technical arrangement can remain frozen in time while the world around it is transformed. A treaty negotiated in 1960 cannot be treated as a perpetual entitlement which is insulated from accountability, detached from present-day realities and untouched by the profound changes of the past six decades.
0: হরমুজ প্রণালী দিয়ে ভারতের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহনকারী ট্যাঙ্কার দিশা গুজরাটের দাহেজ বন্দরে এসে পৌঁছেছে। জাহাজটি কাতারের রাসফলাফান টার্মিনাল থেকে 62,370 মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নিয়ে এসেছে। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের পরিচালনায় পেট্রোনেট এলএনজি চার্টার করা এই জাহাজটি আজ সকালে দাহেজে পৌঁছয়। পশ্চিম এশিয়ায় ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এই জাহাজটির আগমন দেশে এলএনজি যোগান বাড়াতে এবং জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়তা করবে। উল্লেখ্য, গুজরাটের ভাড়ুদ জেলায় অবস্থিত দাহেজ হল ভারতের বৃহত্তম এলএনজি আমদানি টার্মিনাল এবং দেশজুড়ে প্রাকৃতিক গ্যাস বিতরণ শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সরকার ভিভিজি রামজি আইন কার্যকর প্রক্রিয়ার সহায়তার লক্ষ্যে দেশজুড়ে 100-এর বেশি এরিয়া অফিসার নিযুক্ত করেছে। আগামী মাসের 1 তারিখ থেকে এই আইন কার্যকরী হবে। গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে ওই আধিকারিকদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এতে আইনটির বৈশিষ্ট্য, পরিকাঠামো, প্রযুক্তি নির্ভর

0: ব্যবস্থা নিয়ে আধিকারিকদের অবহিত করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলা শীঘ্রই দিল্লি অমৃতসর কাটরা এক্সপ্রেস করিডোরের সঙ্গে যুক্ত হতে চলেছে। তিনি উল্লেখ করেন, স্থানীয় বাসিন্দা ও শিল্প কারখানাগুলিতে পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহের লক্ষ্যে এখানে একটি গ্যাস পাইপলাইন প্রকল্প রূপায়ণের পরিকল্পনাও রয়েছে। কাঠুয়া জেলার জাসরোটা এলাকায় আয়োজিত এক জনসভায় শ্রী সিং একথা বলেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ নিট ইউজি পরীক্ষার্থীদের জন্য একটি সরকারি হোয়াটসঅ্যাপ চ্যানেলের সূচনা করেছে। আগামী রবিবার এই পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে। এনটিএ স্পষ্ট করেছে, সমস্ত সরকারি হোয়াটসঅ্যাপ বার্তা একমাত্র স্বীকৃত নম্বর 7827980287 থেকে করা হবে। পরীক্ষার্থীদের ন্যাশনাল টেস্টিং এজেন্সির নামের পাশে নীল ভেরিফিকেশন টিক চিহ্ন দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে পরীক্ষার্থীদের অ্যাডমিট পাঠানো হয়েছে বলেও জানিয়েছে এনটিএ। সমাজ মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বিনিয়োগ সংক্রান্ত একটি প্ল্যাটফর্মের সমর্থন নিয়ে ভিডিও সম্প্রচারিত হচ্ছে তা ভুয়ো বলে জানিয়েছে সরকার। ভিডিওটিতে দেখা গেছে, এককালীন 22,000 টাকা বিনিয়োগ করলে দিনে 80,000 টাকা পর্যন্ত আয় করা যাবে। এই ভিডিওটি এআই দিয়ে তৈরি বলে নিশ্চিত করেছে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট। সরকার এই ধরনের কোনো বিনিয়োগ প্রকল্প সমর্থন করেন না বলে পিআইবি স্পষ্ট জানিয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গুয়াদাহালারা স্টেডিয়ামে মেক্সিকোর হয়ে একমাত্র গোলটি করেন লুই রোমো। এই ম্যাচ জিতে মেক্সিকো রাউন্ড অফ 32-তে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপ ফুটবলে এদিকে কানাডা কাতারকে 6-0 গোলের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে। কানাডার হয়ে হ্যাট্রিক করেন জোনাথন ডেভিড। অন্য ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। এছাড়া চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। সিয়াটেল স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে আজ মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। অন্যদিকে গ্রুপ সির খেলায় ফক্সবোরো স্টেডিয়ামে ভারতীয় সময় আজ রাত 3:30 স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের সমস্ত দেশের কাছে এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে আজ পশ্চিমবঙ্গের কলকাতায় ম্যারাথনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন আয়ুষ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ করল ভারত। ভারতের এলএনজি বহনকারী ট্যাঙ্কার দিশা হরমুজ প্রণালী দিয়ে গুজরাটে পৌঁছেছে। বিশ্বকাপ ফুটবলে আজ মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার সঙ্গে এবং স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে খেলবে। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানে প্রথম শিল্পী স্বপ্না চক্রবর্তী।

গানখানির শিল্পী ছিলেন মিতা মল্লিক। এতক্ষণ শুনলেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ছড়ার গান। অনুষ্ঠানে শিল্পী সুধীন সরকার।

এ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 50.2 মিলিমিটার। বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শেষ হলো। আকাশবাণী আগরতলা আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হলো। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:32 হয়ে 31 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে আজকের দ্বিতীয় অধিবেশন। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে।

আকাশবাণী আগরতলা। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং ইংরেজি সংবাদ এবং পরে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজ্ঞান ভবন নিউ দিল্লিতে অনুষ্ঠিত বিকশিত

প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন রুনা লায়লার কণ্ঠে। সন্ধে 7টায় ককবরক অনুষ্ঠান। রাত 8:05 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। রাত 8:30 আধুনিক গান শিল্পী আশা ভোসলে। রাত 9টায় নজরুল গীতি শিল্পী ফিরোজা বেগম। অনুষ্ঠান গুণীজন সান্নিধ্যে শুনবেন রাত 9:30। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 শুনবেন আধুনিক গান শিল্পী কিশোর কুমার। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 33.1 ডিগ্রি সেলসিয়াস এবং 25.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 70%। শুনলেন আবহাওয়ার খবর।

0: দশ লাখের লটারি জিতেছি আমি।
1: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান ঘর গৃহস্থির আসর।

0: শুভ সন্ধ্যা কৃষক বন্ধুরা, আজকের ঘর গৃহস্থির আসরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন আজ বিশ্বব্যাপী এক বড় চ্যালেঞ্জ। এর প্রভাব পড়ছে কৃষি উৎপাদন, প্রাকৃতিক সম্পদ এবং খাদ্য নিরাপত্তার উপর। এই পরিস্থিতিতে মাটির সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে, কারণ মাটি কৃষির মূল ভিত্তি। মাটির স্বাস্থ্য ভালো থাকলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়, পরিবেশের ভারসাম্য বজায় থাকে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকেও অনেকাংশে সেটাকে মোকাবেলা করা সম্ভব হয়। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর সৌরভ দাস।
1: নমস্কার।
0: তার কাছ থেকে আমরা জানব পরিবেশ, জলবায়ু এবং ফসল উৎপাদনের সঙ্গে মাটির সংরক্ষণের সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ দিকগুলো। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
1: নমস্কার।
0: প্রথমেই জানতে চাইব, পরিবেশ, জলবায়ু এবং কৃষির ক্ষেত্রে মাটির সংরক্ষণ এত গুরুত্বপূর্ণ কেন?
1: হ্যাঁ, ঠিক, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, পরিবেশ, জলবায়ু, তো পরিবেশ মানে কি? আসলে আমাদের চারিদিক যেই জিনিসগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে পরিবেশ। তার মধ্যে হচ্ছে তিনটি উপাদান আমরা জানি, জল, বায়ু এবং মাটি। জল এবং বায়ু, এই তিনটি জিনিস হচ্ছে মূল আমাদের পরিবেশের একটা উপাদান। তো এই তিনটি জিনিস কিন্তু একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। যদি আমি বলি জল, মাটি এবং বায়ু, এই তিনটা উপাদানের মধ্যে থেকে কিন্তু আমরা অনেক কিছু গ্যাস, উপাদান, খাদ্য সব নিয়ে থাকি। এবং আমরা দেখতে পাচ্ছি না আজকাল কিন্তু পরিবেশ কিন্তু, বা আপনার যদি আবহাওয়া, তার সঙ্গে একটা গভীরভাবে জড়িত রয়েছে। পরিবেশের সঙ্গে আবহাওয়ারও একটা সম্পর্ক রয়ে গেছে। তো যার ফলে আপনি যদি বলুন আমাকে আগে পরিবেশটা কিন্তু আগে ঠিক রাখতে হবে। হ্যাঁ, আমাদের পরিবেশ এবং আগে থেকে কিন্তু আমরা অনেকটা খারাপ হয়ে গেছি। তো সেদিক থেকে কিন্তু আমাদের একটা লক্ষ্য রাখা উচিত এবং সবার দায়িত্ব পরিবেশটাকে বাঁচানোর জন্য। এবং সেই জন্য বেশি কিছু না, কিছু কিছু জিনিস আমাদের, যেরকম আমাদের এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন কলকারখানা রয়েছে, যত আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন বিল্ডিং হচ্ছে, কলকারখানা, বাজার থেকে যে নিষ্কাশনগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু বৃষ্টির জল বা ড্রেনের জলের মাধ্যমে কিন্তু আমাদের যে জলের যে উৎসগুলো, যেমন পুকুর, নদ, নদী, সেগুলো কিন্তু দূষিত হচ্ছে। যার ফলে আমরা বলি সেখানে কিন্তু মাটির কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়ে গেছে। কীভাবে মাটি, আমরা বলে থাকি আমাদের যেমন শরীরে, যেমন কিডনি আমাদের শরীরে ফিল্টার

0: করে থাকে, ঠিক পৃথিবীর যে কিডনিটা সেটা হচ্ছে মাটি। এবং মাটি হচ্ছে এরকম একটা জিনিস যেটা কিন্তু যত আপনি দূষণগুলো আছে সেগুলো কিন্তু ওরা ফিল্টার করতে সাহায্য করে, এবং যতই আমরা দূষিত পদার্থগুলো যাই আমরা দিচ্ছি বা ব্যবহার করছি সেগুলো কিন্তু মাটিতে এসে স্থাপিত হচ্ছে বা মানে সম্পর্ক জড়িয়ে যাচ্ছে মাটির সঙ্গে। তো যার ফলে কী হচ্ছে, এবং মাটিতে থাকার কিন্তু একটা নিরাপদ, সেটা যদি আবার এই মাটির মাধ্যমে বৃষ্টি জলের মাধ্যমে বা ড্রেনের মাধ্যমে যদি জলে সেটা যদি কন্টামিনেশন হয়ে যায়, দূষিত হয়ে যায়, তাহলে কিন্তু সরাসরিভাবে কিন্তু আমাদের শরীরে প্রবেশ করার একটা দিক রয়ে গেছে, চান্সেস রয়ে গেছে। সেদিক থেকে জল যেন দূষিত না হয় সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং তার জন্য আমাদের ওই মাটির সংরক্ষণ এবং মাটিতে আমি যে বললাম এই কিডনি আমরা বলি মানে ফিল্টার করা, সেই মাটিটাকে তাহলে আমাকে কিন্তু সঠিকভাবে পরিচর্যা করতে হবে, এবং যে নিষ্কাশন ব্যবস্থা সেটা কিন্তু সঠিকভাবে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষ করে যেখানে কলকারখানা রয়েছে, বাজার রয়েছে শহরে, যে বাজার বিভিন্ন মাছ বাজার সবজি বাজার থেকে যে নিষ্কাশনগুলো হচ্ছে সেগুলো সঠিকভাবে যদি আমরা পরিচর্যা না করতে পারি তাহলে কিন্তু আমাদের ওই যে সেটা থেকে কিন্তু প্রথম বললাম মাটি, তারপরে জল, তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু বায়ুটাও কিন্তু দূষিত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এবং বায়ুতে আমরা জানি বায়ু থেকে কিন্তু আমরা অক্সিজেন নিয়ে থাকি এবং একটা নির্দিষ্ট পরিমাণে অক্সিজেন থাকে, তারপর কার্বন ডাইঅক্সাইড। আমরা যদি বলি গ্রিন হাউস গ্যাস, আজকাল কেন এত গরম লাগছে, কারণ কী হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস, বেসিক্যালি আমরা যেটা বলি গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এই গ্যাসগুলো যদি বেড়ে যায় আমাদের জলবায়ুতে বায়ুতে তাহলে কী হবে, আমাদের কিন্তু তাপমাত্রা, কিন্তু পৃথিবীর যে তাপমাত্রাটা সেটা কিন্তু বেড়ে যাবে, এবং তাপমাত্রা বাড়ার ফলে আপনারা দেখতে পাচ্ছেন আজকাল আগে যতটা মানে এই সময় গরম থাকতো তার থেকে কিন্তু অনেকটাই বেশি আমরা তাপমাত্রা, এবং আপনি যদি দেখেন গত 20 বছরে থেকে আগে আর আজকের দিনে কিন্তু পৃথিবীর অ্যাভারেজ যে তাপমাত্রাটা সেটা কিন্তু প্রায় 2 থেকে 3 ডিগ্রি বেড়ে গেছে, বেশি হয়ে গেছে। তো সেই দিক থেকে আমাদের কিন্তু এই যে বললাম তিনটে কিন্তু পরস্পর মানে গভীরভাবে জড়িত আছে, মাটি, জল এবং বায়ু। তো আরও যেটা বলার সেটা হচ্ছে, এবং এই যে মাটি, জল, বায়ু সেটা জড়িত, এবং আমাদের যে পরিবেশগত যে চক্রগুলো রয়েছে, হ্যাঁ, সাইকেল বলে আমরা, সে নাইট্রোজেন সাইকেল আছে, অক্সিজেন সাইকেল আছে, যার ফলে কিন্তু চক্রগুলো কিন্তু বিভিন্ন, এবং মাটি থেকে কিন্তু আমরা এই যে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড কিন্তু মাটিতে আসছে, তার ফলে কিন্তু আবার ওই গাছের শিকড়গুলো সেই কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে আবার অক্সিজেন দিচ্ছে, সেটা কিন্তু একটা চক্রের মতো, সেটা একবার আসছে এবং যাচ্ছে এবং মাটিতে আবার স্থাপিত হচ্ছে আবার কিন্তু বাতাসে যাচ্ছে। শুধু যে চক্রটা সেটা যদি সঠিকভাবে না হয়, ব্যাহত হয়, তাহলে কিন্তু আমাদের এই যে বললাম পরিবেশটা কিন্তু আস্তে আস্তে দূষিত হয়ে যাবে।
1: তার মানে এই জলবায়ু পরিবর্তন মাটির ওপর বিশাল বড় প্রভাব ফেলছে।
0: হ্যাঁ,
1: এর থেকে রক্ষার উপায়?
0: হ্যাঁ, ঠিক বলেছেন, এর থেকে রক্ষার উপায় যে বললাম আমাকে কিন্তু সঠিকভাবে এই যে বর্জ্য পদার্থগুলো, হ্যাঁ, তাছাড়া আমরা দেখছি আজকাল কিন্তু আমরা এসি, ফ্রিজ থেকে যে ব্যবহার করছি অতিরিক্ত কারেন্টের ব্যবহার করছি, তার থেকে কিন্তু যে গ্যাসটা, বিশেষ করে এসি বা ফ্রিজ থেকে যে গ্যাসটা বেরোয়, সিএফসি গ্যাস আমরা বলি, সেটা কিন্তু বাতাসে এসে যাচ্ছে, তার ফলে কী হয়, ওই যে বললাম ওই গ্রিন হাউস গ্যাসগুলো যদি বাতাসে যত তা প্রবণতা বাড়বে বা মানটা বাড়বে তত কিন্তু আমাদের উষ্ণতা বেড়ে যাবে। এবং আরেকটা দিক যেটা আমরা বলবো, এই মাটির কিন্তু শুধু ওই কিডনি হিসাবেই নয়, মাটি কিন্তু আমাদের ফিল্টার হিসাবে কাজ করছে, এবং মাটি থেকে কিন্তু আমরা উৎপাদন, ফসল উৎপাদন করছি। সো সেই দিক থেকে আমাকে মাটির গঠন, মাটির গ্রথন এবং মাটির তস, সেগুলো বজায় রাখা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো আমি কৃষক ভাই ও বন্ধুদের বলবো, এই যে পরিবেশ রক্ষার পাশাপাশি আপনার যে ফসল উৎপাদন সেটাও যেন ঠিক থাকে, সেই দিক থেকে লক্ষ্য রেখে আমাদের যে যে জিনিসগুলো করণীয় সেগুলো হচ্ছে মাটির অতি 2 বছর অন্তর অন্তর আপনার মাটির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা, এবং আমরা জানি মাটির গঠন যেটা, আমরা চাষ দেওয়ার সময় অতিরিক্ত চাষ দিলে কী হয়, মাটির গঠনটা কিন্তু ভেঙে যায়, তার ফলে এই যে আজকাল বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে কী হবে, মাটির যে উপরের যে স্তরটা সেটা কিন্তু বয়ে যাচ্ছে, এবং আমরা জানি মাটির সবচেয়ে উর্বর যে স্তরটা সেটা হচ্ছে মাটির উপরের স্তরটা। তো আপনারা যদি অতিরিক্ত চাষ দিন তার ফলেও কিন্তু মাটির যে উপরের যে স্তরের মাটিটা সেটা কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে, এবং সেটা কিন্তু নিচু জায়গায় গিয়ে জমা হচ্ছে এবং আপনার কিন্তু বিশেষ একটা ক্ষতি সম্মুখীন হতে পারেন। তো সেই দিক থেকে আপনার মাটির পরিচর্যা, গঠন, এবং আমরা বলি আজকাল জৈব সার, জীবাণু সার ব্যবহার করা, যার ফলে মাটির যে গঠনটা সেটা কিন্তু আপনারা বজায় রাখতে পারবেন, এবং মাটির থেকে যে গাছ যে উপাদানগুলো নিয়ে থাকে, বিশেষ করে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, আরও এরকম 13টি উপাদান আছে, 16টি উপাদান যেটা মাটি থেকে নিয়ে থাকে গাছ, সেই উপাদানগুলো আছে কি না এবং ঠিকঠাক কতটা আমার কী কতটা আছে, এবং যেটা নেই সেটাকে আমাকে কখন কী পরিমাণে দেওয়া, সেটার জন্য আমাকে কিন্তু এমনি বাইরে

0: বুঝতে পারবেন না আপনারা, তার জন্য কিন্তু প্রতি 2 বছর অন্তর অন্তর হয়তো একটু মাটিটা পরীক্ষা করে নিতে হবে। কারণ আমাদের এখানে যে মাটিটা, ত্রিপুরার যে মাটি, বেশি বৃষ্টির ফলে কি একটু অম্লত্বটা বেড়ে যায়, তো যার ফলে কিন্তু কিছু কিছু উপাদান কিন্তু মাটিতে থাকা সত্ত্বেও কিন্তু গাছ কিন্তু সেটাকে নিতে পারছে না। তো তার ফলে আমরা কিছু কিছু, যেমন আমরা চুন দিয়ে থাকি, আপনারা কৃষক ভাই বন্ধুরা আপনারা জানেন আমরা চুনের প্রয়োগ করি, এবং চুনটা প্রয়োগ করারও একটা সময় আছে এবং পদ্ধতি আছে। চুনটা কিন্তু আমরা কিন্তু ফসল নেওয়ার পরে, তুলে নেওয়ার পরে, প্রথম চাষ দেওয়ার আগে কিন্তু আমরা চুনটাকে গুঁড়ো করে ভালো করে মিশিয়ে দিতে পারি। তার ফলে তারপরে আমাদের যদি মাটিতে তস থাকে ভালো, নাহলে কিন্তু আমাকে কিন্তু একটু জল দিতে হবে, এবং চুন এবং যখন জলের বিক্রিয়া ঘটে তখন কিন্তু মাটিটা একটু গরম হয়ে যায়, যার ফলে আমরা বলি চুন দেওয়ার ফলে আপনারা 2 থেকে 3 সপ্তাহ মাটিটাকে রেখে দেবেন, তার ফলে কি হবে মাটিটা একটু গরম হবে, এবং এর ফলে 2টো লাভ আমাদের কিন্তু ওই যে মাটির যে শত্রু জীবাণুগুলো আছে যেগুলো মাটির ভিতরে লুকিয়ে থাকে সেগুলো কিন্তু অনেকটাই পচে যাবে বা মরে যাবে। তো সেই দিক থেকে আপনারা 2-3 সপ্তাহ পরে যখন মাটিটা আবার নর্মাল হয়ে যাবে, তারপর আপনি শেষ চাষের সময় বিভিন্ন সার উপাদানগুলো আপনাদের যে রিপোর্ট কার্ড অনুযায়ী সেগুলো দিয়ে কিন্তু আপনারা ফসল লাগাতে পারবেন।
1: আচ্ছা, এই জায়গায় দাঁড়িয়ে যেটা জানতে চাইবো এবার আপনার কাছে, সেটা হচ্ছে অতিরিক্ত রাসায়নিক সার এবং অতিরিক্ত কীটনাশক ব্যবহারের মাটির স্বাস্থ্যের জন্যে কতটা ঝুঁকিপূর্ণ?
0: হ্যাঁ, ঠিক বলেছেন। আপনার যে কীটনাশক আমরা কৃষক ভাই বন্ধুরা ব্যবহার করছি, রাসায়নিক সার বা কীটনাশক সার, সবগুলোর মধ্যে কিন্তু একটা রেডিওঅ্যাক্টিভ, মানে ওই যে রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট, মানে খুবই বিষ জাতীয় একটা পদার্থ থাকে। অ্যাকচুয়ালি আমরা বিষ দিয়ে তো বিষ মারি, তো আমরা যে জীবাণুগুলো আছে সেগুলো মারতে গেলে আমাদের বিষের প্রয়োগ করি। কৃষক ভাইরা যে কেমিক্যালগুলো দেন তার মধ্যে কিন্তু বিভিন্ন জাতের বিষ থাকে, আর্সেনিক, ক্যাডমিয়াম, ঠিক আছে? তো ওই জিনিসগুলো কিন্তু আপনি দেওয়ার পরে, স্প্রে করার পরে কিন্তু আস্তে আস্তে কিন্তু মাটিতে এসে জমা হচ্ছে বা মিশে যাচ্ছে। তো সেই দিক থেকে আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমি কতটা পরিমাণে সেই বিষগুলোর কম প্রয়োজন করে আমরা বিভিন্ন বায়োলজিক্যাল মেথডে, হ্যাঁ, বিভিন্ন ট্র্যাপ মেথড করে, ইয়েলো ট্র্যাপ আছে, সেগুলো ব্যবহার করে যাতে করে আমার মাটিতে যেন বা গাছে বা আপনার ফসলে যেন জীবাণু না আসে সেদিক থেকে লক্ষ্য রাখতে হবে। এবং প্রতিটা ইনসেক্টিসাইড, পেস্টিসাইড বা সারের দেখবেন একটা ডোজ বা মাত্রা থাকে, সেটা কিন্তু অনেক সময় আমরা এটা নির্দেশ মানি না। আমাদের হয়তো বলা থাকে 1 ml প্রতি লিটার জলে মিশ্রণ করে দাও, সেখানে 1 ml দিয়ে দিই, আমরা 5 ml বা 10 ml দিয়ে দিচ্ছি, এবং সেগুলো স্প্রে করার একটা সময় আছে, কিন্তু দিনের বেলা আমরা করি না, সেটা বিকালে করি যখন যেদিন বাতাস কম থাকে বা বৃষ্টি কম থাকে ওই দিন আমরা করতে লাগি। এবং এই যে ডোজটা আমি বললাম কত ml আমাকে দিতে হবে প্রতি লিটার জলে, সেটা কিন্তু আমাদের মেপে দিতে হবে, না হলে কি হবে ওই যে একটা মাত্রা অতিরিক্ত দিতে গেলে কিন্তু আপনার কিন্তু গাছেরও ক্ষতি হতে পারে, এবং সেই যে দূষণগুলো সেটা কিন্তু মাটিতে এসে মিশে যাচ্ছে, যার ফলে কি হবে আপনার গাছেরও ক্ষতি হচ্ছে, এবং পরবর্তী সময় কিন্তু সেই মাটি থেকে ফসলের মাধ্যমে কিন্তু মানব দেহে এটা প্রবেশ করছে। তো সেই দিক থেকে লক্ষ্য রাখতে হবে। আমাদের যে বায়োলজিক্যাল কন্ট্রোল যেগুলো আছে, আমাদের ফেরোমন ট্র্যাপ আছে আজকাল, হ্যাঁ, বিভিন্ন জীবাণু দিয়ে কিন্তু আমরা জীবাণু কন্ট্রোল করছি আজকাল। তো সেই দিক থেকে কৃষক ভাই বন্ধুরা জেনে নিয়ে যে কোন, আর আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা অনেক সময় না জেনেও কিন্তু বিভিন্ন ইনসেক্টিসাইড স্প্রে আমরা স্প্রে করে থাকি কোনো পরামর্শ ছাড়াই। সো সেটা কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে, কারণ নির্দিষ্ট জীবাণু বা রোগ, নির্দিষ্ট এই যে সারটা দিয়ে বা ওষুধটা কীটনাশকের জন্য ব্যবহার করতে হবে। সাপোজ আমি ধরুন একটা বিটেল, সেটা কিন্তু আমার ওই যে কার্বামেট গ্রুপ দিতে হবে, সেটা কিন্তু যে কোনো আমি কীটনাশক যদি ব্যবহার করি সেটা কিন্তু আপনার অপচয় হলো, মাটিটাও দূষিত হলো, অথচ আপনার যে রোগটা বা যে পোকাটা সেটাও কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন না। তো যখনই আপনি মাটিতে যে বা গাছে আপনি যেমন রোগ পোকার আক্রমণ দেখতে পাবেন, সেটা কিন্তু পরামর্শ নিয়ে, হ্যাঁ, কৃষকদের মানে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কি পরিমাণে কখন কিভাবে দেবেন সেটা জেনে নিয়ে দেওয়াটা ভালো।
1: আচ্ছা, এই মাটি ক্ষয় বা সয়েল ইরোশন কৃষি উৎপাদনের ক্ষেত্রে কতটা ক্ষতিকর, এবং এই মাটি ক্ষয় আমরা ঠিক কীভাবে রোধ করব?
0: ঠিক এই যে বললাম মাটি ক্ষয়, যে আমি যে বললাম আগেও বলেছি যে উপরের স্তরে যে মাটিটা আছে সেটা কিন্তু সবচেয়ে উর্বর মাটি। তো আমরা যেমন চিকিৎসক ভাইদের বলি আজকাল কিন্তু চাষ দিতে যতটুকু পরিমাণ আমরা 6 থেকে 10 ইঞ্চির বেশি চাষ দিতে না করে, যার ফলে কী হবে এই মাটিটা কিন্তু লুজ হয়ে যায়, গঠনটা ভেঙে যায়। তো সেদিক থেকে আমরা মাটির গঠনটা যেন ঠিকঠাক থাকে, হ্যাঁ, সেই জন্য আমরা কিন্তু রাসায়নিক সার একটু কম ব্যবহার করে জৈব সার, ঠিক আছে, যেমন গোবর সার, কেঁচু সার, সেগুলো ব্যবহার করলে কি মাটির গঠনটা, হ্যাঁ অনেকটা শক্ত হবে, এবং যখন বৃষ্টি আসবে সেটা কিন্তু মাটিটা উপরস্তরে মাটিটা কিন্তু ধুয়ে নিয়ে যেতে পারবে না।

0: এবং আমি বলবো আপনার ফসল যাই আছে, কিছু গাছ লাগানো থাকলে কী হয়, মাটিটা কাভার থাকে, হ্যাঁ, আবরণ থাকলে কী হয়, মাটিটা ক্ষয় হবে না। সে আমি বলবো আপনার যে জমি থাকুক আপনি খালি রাখবেন না, সেটাকে চাষযোগ্য করে আপনি কিছু একটা গাছ লাগিয়ে রাখুন, যাতে করে কী হবে ওই গাছের যে শিকড়ের মাধ্যমে মাটিটা কিন্তু আঁকড়ে থাকবে এবং অতিরিক্ত বৃষ্টির ফলে কিন্তু মাটিটা ধুয়ে যাবে না। এবং ওই যে বললাম বিভিন্ন ধরনের আমরা গ্রামে গঞ্জে কিন্তু এই যে খামার সার বা গোবর সার বলে থাকে সেটা প্রচুর পরিমাণে আমরা পেয়ে থাকি, সেগুলো আপনারা ব্যবহার করুন, যার ফলে কেউ মাটির যে অর্গানিক কার্বন, অর্গানিক ম্যাটার, জৈব কার্বন যেটা বলি, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান মাটির জন্য, যেটা মাটির গঠনটাকে এবং মাটিটাকে ধরে রাখতে সাহায্য করে এবং গাছকে এই যে জৈব কার্বন সাপ্লাই করে থাকে। তো সেই দিক থেকে আমি বলবো আপনারা জৈব সার ব্যবহার করুন, তাছাড়া আমি যে বললাম এই যে চুন ব্যবহার করুন সময়ে সময়ে এবং মাটিটা পরীক্ষা করান, এবং যতটুকু পারেন আপনারা মাটির ফসলটা ফেলে রাখবেন না, কিছু না কিছু ফসল করুন, যার ফলে কী হবে গাছের যে মাটির যে আবরণটা, যতটা আপনি আবরণ দিয়ে রাখতে পারবেন ততটা কিন্তু মাটিটা আপনার সংরক্ষিত থাকবে এবং তার থেকে আপনি একটা কিছু একটা উপাদান, ফসল বা উৎপাদন যেমন পাচ্ছেন আপনার কিন্তু একটা লাভও হতে পারছে।
1: একদমই এই জায়গায় দাঁড়িয়ে যেটা এবারে জানতে চাইবো সেটা হচ্ছে ফসল পর্যায়ক্রম বা ক্রপ রোটেশন, যেটা সেই পদ্ধতি মাটির স্বাস্থ্য রক্ষায় কতটা,
0: শস্য পরিবর্তন আমরা যেটা বলি ক্রপ রোটেশন বা শস্য পরিবর্তন, আমরা কিন্তু এক জমি ফসলা এখন করি না, আমরা কৃষক ভাই বন্ধুরা সেটা একটা সেদিক থেকে অনেকটা কিন্তু সচেতন হয়ে গেছে আজকাল কৃষক ভাই বন্ধুরা, এবং খুব একটা ভালো দিক এটা যে শস্য পরিবর্তন, আগে শুধু আমরা ওই এক বছর একবার ধান করতাম তারপর সবজি লাগাই দিতাম, এখন আমরা শস্য পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি এবং শস্য পরিবর্তনের মাধ্যমে অবশ্যই আমরা ডাল জাতীয় একটা শস্য আমরা বলি কৃষক ভাই বন্ধুদের করতে, ডাল জাতীয় শস্য, তার ফলে কী হবে ডাল জাতীয় শস্য লাগালে আপনার ওই যে ডাল জাতীয় গাছের মধ্যে বা শস্যর মধ্যে ওই যে একটা নডুল থাকে যেটা বাতাস থেকে যে নাইট্রোজেন আছে সেটা কিন্তু আপনার মাটিতে স্থাপিত করবে এবং মাটির উর্বরতা কিন্তু অনেকটাই বৃদ্ধি করবে, যার ফলে আমরা যে ইউরিয়া সারের মাধ্যমে যে নাইট্রোজেনটা দিয়ে থাকি সেটা কিন্তু আপনার প্রয়োজন হবে পরবর্তী ফসলের জন্য এবং মাটির উর্বরতাটা কিন্তু অনেকটা বৃদ্ধি করে। তার ফলে এক ফসলা না করলে আপনি অবশ্যই হ্যাঁ এই শস্য পরিবর্তন করুন এবং এর মধ্যে একটা ডাল জাতীয় শস্য অবশ্যই লাগান, যাতে করে কী হবে আপনার দু থেকে তিন মাসের যে গ্যাপটার মধ্যে আপনি একটা ভালো ফসল পেয়ে যাবেন, উৎপাদনও পেয়ে যাবেন, একটা লাভও হবে। এবং তাছাড়া ওই যে ডাল জাতীয় শস্যের মধ্যে যে বন্ধু জীবাণুগুলো আসে সেটা কিন্তু নডুলের মাধ্যমে আপনার মাটিতে কিন্তু নাইট্রোজেন সার দিয়ে যাবে, যেটা কিন্তু পরবর্তীতে আপনার অন্য ফসলগুলোতে সেই নাইট্রোজেন সারের যে চাহিদাটা সেটা মেটাতে আপনার অনেকটাই সাহায্য করবে।
1: আচ্ছা, মাটির এই যে জৈব কার্বন বা সয়েল অর্গানিক যে কার্বন, সেটা কৃষি এবং পরিবেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা কেন গুরুত্বপূর্ণ?
0: হ্যাঁ, এই যে বললাম আমাদের কিন্তু মাটিতে কিন্তু বন্ধু জীবাণু আছে, শত্রু জীবাণু আছে, তো জীবাণু এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা কিন্তু মাটিতে আমরা যেই সারগুলো আমরা দিচ্ছি বা সার, রাসায়নিক সারই বলুন জৈব সারই বলুন, সেগুলো দেওয়ার ফলে কিন্তু একটা নির্দিষ্ট রিয়াকশনের মধ্যে ক্রিয়া বিক্রিয়ার পরে কিন্তু সেগুলো খাবারগুলো তৈরি হয় এবং সেগুলো কারা করে, সেগুলো কিন্তু জীবাণুগুলো সেই খাবারগুলো তৈরি করতে সাহায্য করে। যেমন আমরা নাইট্রোজেনের মাধ্যমে ইউরিয়া দিলাম, ইউরিয়া দেওয়ার ফলে কিন্তু অন্তত 7 থেকে 10 দিন টাইম লাগে ওই ইউরিয়াটা কিন্তু খাবারে রূপান্তর হতে, এবং এটা কারা করে, ওই যে আমি বললাম কিছু জীবাণু আছে বন্ধু জীবাণু, সেই জীবাণুগুলো কিন্তু ওই খাবারটা রূপান্তর করতে সাহায্য করে এবং ওই বন্ধু জীবাণুর যে খাবারটা সেটা আপনি কীভাবে বুঝবেন আপনার মাটিতে কতটা বেশি জীবাণু আছে, সেটা হচ্ছে জৈব কার্বন এবং কার্বনটা হচ্ছে জীবাণুর খাবার। আপনার মাটিতে যত বেশি জৈব কার্বন থাকবে ততটা কিন্তু আপনার মাটিতে জীবাণুর বেশি থাকবে এবং আপনার খাবার ততটা কিন্তু তাড়াতাড়ি তৈরি হবে এবং গ্রহণযোগ্য হয়ে যাবে। শুধু খাবার তৈরি হলেই হলো না, গাছ কিন্তু যতক্ষণ গ্রহণযোগ্য ফর্মে না আসবে ততক্ষণ কিন্তু গাছ কিন্তু শিকড়ের মাধ্যমে নিতে পারবে না, তো সেটা কিন্তু একটা ওই যে এই সেই জায়গাটায় কিন্তু আমাদের যে যে বন্ধু জীবাণুগুলো আছে সেগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়ে গেছে। তো সেই কারণে আমরা বলি মাটিতে জৈব কার্বন, তারপর আরেকটা জিনিস ওই যে মাটির গঠন আমরা যেটা বলি সেটা কিন্তু সঠিকভাবে ঠিকঠাক থাকবে যদি আপনারা জৈব সার ব্যবহার করেন, এবং জৈব সারের মধ্যে প্রায় 80% কিন্তু জৈব কার্বন থাকে, যার ফলে আপনার মাটির জীবাণু ও আসছে, মাটির বন্ধু জীবাণুর প্রবণতাটা বাড়বে এবং মাটির গঠন যেটা বলি সেটাও বাড়বে, যার ফলে কী হবে আপনার যে জলধারণ ক্ষমতাটা, তারপরে যে মাটির যে এই খাওয়ার যে ধারণ ক্ষমতাটা, গ্রহণযোগ্য করার যে ক্ষমতাটা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, যার ফলে কিন্তু আপনার ফসলটা কিন্তু অনেকটাই স্বাস্থ্যবান হবে এবং ফসল যতই স্বাস্থ্যবান হবে ততই কিন্তু আপনার রোগ পোকার আক্রমণটা কম ঘটবে।
1: আচ্ছা, ছোট এবং প্রান্তিক কৃষক যারা রয়েছেন সে সমস্ত প্রান্তিক কৃষকদের জন্য মাটির সংরক্ষণ বিষয়ে আপনার কি

0: সদস্য থাকে।
1: হ্যাঁ, ছোট আমাদের ত্রিপুরা রাজ্যে অ্যাকচুয়ালি প্রান্তিক কৃষকের সংখ্যাটা অনেকটাই বেশি, তো যার ফলে আমি বলছি, সবসময় বলি যে আপনার যতটুকু জমি থাকুক না কেন সেটাকে সংরক্ষণ করা খুবই প্রয়োজনীয়, কারণ আপনার ফসলটা কিন্তু জমিটা কিন্তু খুবই কম পরিমাণে আছে, এবং এই ছোট জমি দিয়ে আপনি যতটা চাইবেন এক ফসলা দ্বিতীয় ফসলা যতটা চাইবেন ফসল করে যাতে আপনার লাভজনক একটা ফসল উৎপাদন পেয়ে থাকেন, তো তার জন্য আমি বলবো ওই যে প্রতি 2 বছর অন্তর অন্তর আপনার যে মূল জমিটা আছে সেটা কিন্তু একটু পরীক্ষা করে নেবেন এবং নমুনা সংগ্রহ করে নিকটবর্তী কৃষি আধিকারিক আছে এবং আমাদের প্রতিটা জেলায় এখন কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়ে গেছেন, তাছাড়া আমাদের টোল ফ্রি কল সেন্টার নাম্বার আছে যে ফোন করে আপনাদের কিন্তু সেটা কিন্তু আজকাল কিন্তু মাটিটা কিন্তু ওরা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, তো সেটার মাধ্যমে কী হবে আপনাদের দিলে আপনাদের মোবাইল নাম্বার নথিভুক্ত হয়ে গেল আমাদের, এবং আপনাদের আবহাওয়া সম্পর্কিত বা মাটি সম্পর্কিত যে যে রিপোর্টগুলো কিন্তু আপনারা SMS-এর মাধ্যমে পেয়ে যাবেন, আপনাদের পরবর্তী ফসলের জন্য কোন কোন ফসলের জন্য কী কী উপাদান আপনাকে দিতে হবে সেই সুপারিশগুলো কিন্তু ঠিকঠাকভাবে নিতে হবে, এবং কোন কোন সার প্রথমে দেবেন, চাপান সার হিসাবে কী দেবেন, কখন দেবেন, সারের কী কী সোর্স, আপনাদের অনেক সময় ইউরিয়া সার থাকে না, তখন আপনি কী সারের মাধ্যমে সেই খাবারগুলো আপনি মাটিতে দেবেন সেই পরামর্শগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং আপনার জমিতে যতই ছোটো হোক না কেন সেই আমি যে বললাম সেই ছোটো ছোটো জিনিসগুলো আপনি যদি লক্ষ্য রাখেন তাহলে কিন্তু আপনার জমির ফসলের ক্ষতির খুবই সম্ভাবনা খুবই কম থাকবে এবং ফসল উৎপাদনটাও ঠিকঠাক থাকবে, যা করে কী হবে পরবর্তী সময় আপনার যে যেই ফসলটাই করতে চান না কেন সেটা কিন্তু আপনার সঠিকভাবে চাষ করতে পারবেন এবং সঠিক লাভজনক একটা দিক হতে পারে।
0: আমাদের সময় একেবারেই কমে এসছে, যেটা এবারে জানতে চাইব সেটা হচ্ছে মাটির স্বাস্থ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি বা মডার্ন টেকনোলজি এবং যে যে গবেষণা হচ্ছে এগুলো কীভাবে সাহায্য করতে পারে কৃষকদের?
1: হ্যাঁ, ঠিক বলেছেন, আজকাল কিন্তু আমাদের গবেষণার মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন ডাটা কোন জায়গায় কী কী সমস্যা রয়ে গেছে, কী কী উৎপাদনগুলো হয়তো কোন কোন জায়গায় কিছু কিছু উৎপাদনের কিন্তু অভাবজনিত, ত্রিপুরাতে বিশেষ করে আমাদের কিন্তু দস্তাবাজিং যেটা বলি সেটার কিন্তু ঘাটতি রয়ে গেছে, তো সেটা কিন্তু আমরা স্যাটেলাইট মাধ্যমে বা ওই যে আমরা AI টেকনোলজি ইউজ করে প্রযুক্তি ব্যবহার করে কিন্তু সেটা আমরা জানতে পারছি, এবং যে যে জায়গাগুলো আমরা পেয়েছি সেই জায়গাগুলো কৃষকদের কিন্তু আমরা ট্রেনিং করে আমরা পরামর্শ দিচ্ছি কী কী জীবাণু মাইক্রোনিউট্রিয়েন্ট সার বলি, হ্যাঁ, অনুখাদ্য সার বলি, সেগুলো কিন্তু দিই, কারণ আমরা জানি আমাদের কৃষক ভাই বন্ধুরা মূল খাদ্য সার ব্যবহার করেন কিন্তু অনুখাদ্য যে সারগুলো আছে সেগুলো কিন্তু কম ব্যবহার করেন, এবং প্রযুক্তি যদি বলি আরও আমাদের আজকাল এখন ড্রোনের মাধ্যমে আমরা স্প্রে করে থাকি, ঠিক আছে, তারপরে যে যে আবহাওয়াজনিত যে সতর্কবার্তাগুলো সেগুলো কিন্তু আগাম সতর্কবার্তা আমরা দিয়ে থাকি SMS-এর মাধ্যমে, যাতে করে আপনার ফসল যদি থাকে সেটা কেটে নেওয়া বা যদি অতিরিক্ত বৃষ্টি থেকে কীভাবে রক্ষা পাবেন সেই প্রযুক্তি সেই আগাম সতর্কবার্তা, এবং এই যে মাটির যে বললাম পরীক্ষার মাধ্যমে আগে হয়তো সময় বেশি লাগতো, আজকাল কিন্তু খুব 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু মাটির পরীক্ষা করে কিন্তু এবং আপনাকে গিয়ে সংগ্রহ করতে হবে না, সেটা কিন্তু আপনার মোবাইলেই চলে আসবে সেই সুপারিশগুলো, মাটির পরীক্ষার যে রিপোর্ট কার্ডগুলো আপনার ডিজিটালি মোবাইলের মাধ্যমে পেয়ে যাবেন, এবং সেই প্রত্যেকটা ফসল অনুযায়ী আপনার সুপারিশ দেওয়া থাকবে কখন কোন ফসলে কী কতটুকু পরিমাণে আপনি কখন সার ব্যবহার করবেন এবং চুন, তারপরে কীটনাশক, তারপরে কী কী লক্ষণ হতে পারে আপনার ফসলে সেই আগাম সতর্কবার্তা সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন ওই সব কার্ড।
0: একদমই, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সময় একেবারেই শেষ, শেষ করবো আজকের এই আলোচনা। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ পরিবেশ, জলবায়ু এবং ফসল উৎপাদনে মাটির সংরক্ষণ প্রসঙ্গে সহকারী অধ্যাপক রাজ্য কৃষি মহাবিদ্যালয় ডক্টর সৌরভ দাসের সাক্ষাৎকার শুনছিলেন।
2: আসরে এখন শুনবেন রুনা লায়লার কণ্ঠে লোকগীতি।

0: ಆಕಾಶವಾಣಿ ಅಗರ್ತಲ ಜೊತೆನೋ ಖಾ ಕಾಹಮಿ ಆಫರೆ ಚೆಂಗೋ ತಿನಿ ನಿ ಹೊರನಿ ಅಬೆರಮ್ನಿ ಕೊಕ್ಬರಕ್ ಪಾಂದ ಪಾಂದಾನಿ ಪುಲ್ಯೋ ತಿನಿ ಖನಾರ ಜಗ್ನಾಯ್ ಶಾಖಮ್ ಕ್ರೈನಿ ಪಾಂದವು ಖನಾರ ಜಗ್ನಾಯ್ ಡಾಕ್ಟರ್ನಿ ಪಾಂದವು ತಿನಿ ನಿ ಕೊಕ್ ಪ್ರಥಮಾಂಕ ಟ್ಯೂಬರ್ ಕೊಲೋಸಿಸ್ ಅಬೆ ಅಮಾರ್ನ ರೋಗಿ ಕೊಕ್ಲಾಮ್ ಸಾಯಿ ಖನಾರ ನಾಯ್ ಬರಮ್ ಗನಾಂ ಡಾಕ್ಟರ್ ಖುಂಪುಯ್ ದೇವ್ಬರ್ಮಾ
1: খাই তাই খাপাং জতটা হক তাই বুক সঙ্গ লাম সগো চিনি দিনে সাক হামক্রাই বান্ধাবো সঙ্গ দিন খালাইনাই টিবি বেমানে রক্ষসাবই দিন ও কগলাম পান্ডা ও বেমান জেলে শুক্রবই সাই খারানি বাকে পান্ডাবো ফাইমানজাক ফাইকা বরম গান ডক্টর খুম্পই দেব বর্মা ম্যাডাম ন লাম সগো চিনি ও পান্ডাবো
2: যতন সারি কাহাম খুরমকা
1: আও জো আগে নিশিমিনে খাই ফাইও যে টিবি বেমার টিবি বেমার টিবি রোগ মানজাখা হিনে ও টিবি বেমার আবো তামো
2: হামবাই বেলা খেন যে তংনাই আদং রং আনো জরানো রেমানি বাকে টিবি বেমানো তিকিৎসা সালাইনানি হিনে টিবি হিংকাই আবো সাহেব কক বাহিংকাই টিউবারকুলোসিস হিন ও যে টিবি নাইমানি নগ আসুক আবো ইয়া মঙ্ক কাইসা বেমার নহাই সাহেব কক বাই টিউবারকুলোসিস হিন হাই ও বেমার কাইসা ইয়ং যেটা যেন মকলবাই নু গিয়া আবো হাই কাইসা ইয়ং তঙ্গ আবনি বাকে আবো উঙ্গু ম বেমার ইয়ং নিবু হাই মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হিন সাহেব কক বাইকায়
1: আবো ভাইকে সাইমানাই যে বিনি সিনেমারি বমাহাই
2: টিবি বেমার গবং চিনি বসাগো গবং মজাগো ন অং মানো যেরকম গ তামনে নি চং জু লাং মানা মানি লাং সিনো
1: এ এ
2: এ হায়াকে বা বাংলা কক বাইকে ফুসফুস সিনো আর অং মানো হায়াকে বা ব্যাকরেং রো বংগো কাই ও মতে ততরা গানে রো চং রং সব কেতলা রকাও মানে কিটিং নি ফুং কো মানে তর সাবো ইয়া বা হাইরো বংগো কাই হাই পানো বিশি নুকজা কুং মানে হিং কাই অং কো ন নুকজা কু লাং সনো কাই আবন বাগে লাং সো যেহেতু যে ফুসফুস চং যে লংমা না মানে রহর মানে এ আ জাগাও যে যা জাগাও অং মানে বাকে যেটা অং মানে ববহাই অঙ্কর মানে কষ্ট অং সরিব ববহাই কাকায় কুচু কুচু নাই গবে অনেক আবু বহাই না সাজা সাল নেই গবং মা কদ সাল রমই কুচু নাই গাইতে জরা জরা আখাক ফাইনাই আখাক নি লগে থইরব কিসা কিসা তং মানো বঙ্কবে গাই কুলুম আবো ব কুলুম বান সান সারি হিঙ্গাকায় সারি সারি হিঙ্গাকায় লুম স কুলুম আনতে ফাইনে গাইতে হর হংকাকায় হর রগ হংকাকায় কলমতেই যেন কিন্তু আহিন জরা রগ হংকায় আসে কলমতেই হর রগ কেমনি আসে কলমতেই অংখইয়া গাবো হাই অংকাই হর রগ কলমতেই অংখ নাই গাইতে কেসে আঙ্কে মাই মাইচাই মাই আং নাই ফান করে আং নাই হংকাই চিনি বসাক নিজে ওজন ওজন আবার কমে নাই আবো হাই রক তা গাইতে আবো বাদে বতে বেশি গবং রং খা খাগলাপ রক সানাই আবো হাই নাই আবো হাই রক হাকায় চঙাফর হাকায় ও ম আমি দেন খা হিনি ওয়ান সুক্তা চ যে নাই নাই রকায় নাই নাই রক হাকায় ম আমি রক ফন খা হিনি আপর হাই ওয়ান সুক হাই তাকে হাইন কুচুমার উঙ্গ যতন কুচু কংরাই উঙ্গ গবে কিন্তু হাইপানো তা কুচুমান লগে আখা আখান লগে থই আবার হাই রক ইয়া গাবরম লাগে আমি ফুম কাকে আবাই কে ওয়ান সুখ যাবো
1: কে ও যে টিবি জক্ষা বহন না
2: জক্ষা
1: আবনি মানে কারণ মানে বতাম নিবাগে আম হেংনা কলাই ও যে টিবি তাঙে বড় রক মানজাক
2: টিবি বেশি মানে কাকায় চেং তাবো আবো যে বড় বেশি উঙ্করক দুর্বল মানে ফান করি বলতে চিনি বসাগ কাইসা উং কতং তামনে আবো যেটা চেং ইমিউন সিস্টেম দা আবো চিনি বসাগ তাক যদি কোনো ইয়ং র হাবকা আ যে চিন বসাগ যে তং নাই মানে ব তাম খাই বা যে ইয়ং র হাবকা কায় আবো সলাইয়েই আবো নষ্ট খাইরো যখন চিবি তাবো উঙ্কর অংখা সলাই নষ্ট খাইরো হাই আজ নষ্ট খাইনি মানে যদি ন দুর্বল তংমা জরা হাঁকা বাহাই জরা রো তাও তাঙ্ক টিবি নি যে ইয়ং আবো নিন বসাগ অভাব মানো আন বসাগ অভাব মানো কিন্তু হাইপন যে বেশি ফান করে আর দুর্বল তংমা জরাও যা সলাই যে নষ্ট খাইনে আইব নষ্ট খাইছো মালিয়া আপ্রো হাঁকায় রোগ নুকজাক্তা।

0: Oui. Cái
1: Gần kề chúng tôi xem nó TV khóc xa cả một cái mirror của mang giặc giặc cả bác mà bỏ rác này không có nước nào vào chung âm hai cô chú hai chú này cái nào có ta tông đi mà sọc thục đi âm hai rác này xả ra cô gần kề TV tôi cái xa à vào chung cho tôi nói cái common gần kề cái xem nó này gần kề cô chú mà này nó này chung xem nó phía ba chung tin nó ra cái vô cô chú mà nó cái bộ bác sa kề tam ô bác sa ba background rác ô bác sa này ba tin này chung khana cái co skin rác ô tọt ra rác ô lang nó cái bộ kabangma jagara kono chini manja gi manu ke belai ni wana ma sinja chini o tibi bemar background ro manja khang sang ba ke saimanai apro busung tirik tirik khana lai nai ke tabuk ang sikna mu suma ke o tibi bemar borong ni sago sora solo
0: solo kaisa ta kaisa solo tabu ani ung tong kha kai ni ni babo solo manu ga bhai ke solo hang kha kai tabu tibi eng kha kai ta kusuk nai hai suk nai apro hai eng nai ke u ja kusuk pro kusuk khama na an ko goi jeta jang mokol ba kintu lang nogia kusuk pro hung kakai uje nok bani bisin tei an bukuk tei tabo ayong ongkor ongkorka gai yong jongkor mane nok bar rung koi thanga nok baro thanga ga nok baro nang haina haite sha langma bai na phika kai abo nin babu kai solos nai ta tung koi abo hai
1: phia ba thajing saman ingang ke chini busago je fight khane yong uje immunity system jodi kaham ka baksa abo da soloiman
0: e abo no abo je Solomon ke bupro solo hongkai ar rog angkha kai apro solo hongkai tabuk a ko yong an basawa hap kha hongkai habe no so khari ngai tan rum ungong lia hongkai atawon bagai rog to bupro aj bimar buprong ba tabu aw jotonin ka sang ko tong ta ayong kai nei tong kha kai apro kintu langka rogeng ya rogeng ya apro tong tong phano kintu jokhon 100 tang thanga 200 tang thaka
1: abang yong bari thumota
0: e yong jokhon kobang apro se kintu rog ungeyo এম তির হাকাই বেশি সলো লাই বাজে সাকাইসা রকম খাকাই নিয়াং ইয়াং কাইসা তাকাইসা লাইতা হাই তে তে হিংকাকাই তাবো যে বেমার যাক বাই একদম সারা বই কই টংলাই ক্লোজ খাই টং খাকাই আপনার তো সলো সেনাই ন হাই তে কেসা চিনি বেশি কং মানে হিংকাকাই তাবো ও নক বার সিত্রা নক বা সিত্রা বলতে গাড়ি টারি চলে লাই ইন্ডাস্ট্রি রকম বাকি নক বার রকিচা কঙ্গ হামিয়াঙ্গো নকবার নকবার হামিয়ার অঙ্কায় আমি জড়াবো ব জিন বসাক তো কিচা তাং তাবুক যে নকবার কাহামাং সব সময় নাই তো খাকায় আনি বসাক তো কিচা ফান কবাং নাই না নকবার রকব হামিয়া তৈব হামিয়া যত হামিয়া গান বসাক তে কিচা নরম নাই আমি জড়ার অঙ্কায় তৈব বেশি গেতা কাছে আঙ্কায় বাক্সা অঙ্ক খাইও বিড়ি সিগারেট রক nung khakai.

0: tuberculosis elimination program ka abun bagai a program tongmani bagai a program ni bisingte kin governor agi kasaro khana kana jaga jaga ro thangai jotono onko u gari bai khaye mane mobile medical unit hina mobile medical unit a jaga ono test onko khailayo akhak akhak test khayo onko x-ray kobangma onko ro baksa je hospital ro x-ray engya aro ro bo x-ray আরও রকম এক্সরে নি ব্যবস্থা খাই যাকা খাইয়ে খাই গবং মা যে আমি কিছা কুসু খ্রে বাই রক বা কোনো আমি
1: যাগো
0: বাক্সা যু যা লংমা কষ্ট কিছা টংখা লংমা ই লংমা নাই মে রক কুসু
1: থাকলাপ
0: সামানি আবহাই রং নুই আপ্রু খাই যাকা আবন কাকাই বা 100 days TB campaign ni kaisa angkha thangnai december 2025 jaratai ga apro ro je takhnai tongnai ro jini ta khu khu sam ro saiman na kobang ma hanko hospital no asha ro apro rogi ronot langai je gana gini je prok saklai e hospital ot lang laika ga abo hai ke program ko khai ke ga teibo onko ro khai jaka abono no onko hino tamne ni ayushman arogya shibir আয়ুষ্মান আরোগ্য শিবির হেন আবো আবার একে রকম খাই যাকা আবন কাতে নেন বাগে মানে আসল উঙ্ক নি নাহার মঙ্কাকাই টিবি দায়িত্ব দায়িত্ব ন যে টিবি এংজাক রং ন দায়িত্ব দায়িত্ব নাইটুকু তিখলাই রং ন তাং হিঙ্কাকাই আগে হিঙ্কাকাই কক বানজিবে হিঙ্কাই হিনলাই যক্ষা নাই রক্ষা হেনে যক্ষা নাই রক্ষা তাহা কিন্তু নাই রক্ষাইয়া তাহা কিন্তু দায়িত্ব দায়িত্ব রোগ ন সিনি ওই বিথি বাই চা খাকাই জরা মতে হামই মানো হঙ্কা বন বাকি দায়িত্ব দায়িত্ব রোগ সিনি ওই দায়িত্ব ইনক খাইনা নি হিঙ্কাইতে টিবি নি বাকি বড় রক্তা থিতুং তে আবহাই হিঙ্কা বড় রসি বাইতুং আবন বাকি আবহাই প্রোগ্রাম খাই যাকা তুমি হাই তে কাইসা হাঙ্কাই আফ্রু তে কাইসা কব হংখা উজে আখাক টেস্ট আখাক যে আমি কনাই রং আখাক টেস্ট খাইনে বাকি কালেকশন খাই তুমি যাকা তে কাইসা হাঙ্কাই নিশ্চয় মিত্র রেজিস্ট্রেশন খানা খানা বাক্সা সাইমান না নিশ্চয় মিত্র হাঙ্কাকাই আবো হাঙ্কাকাই অঙ্ক অংফ্রু ডাক টিবি বিমার কেবনি হাঙ্কাকাই চামুং যেহেতু বসাক বন্ধু অঙ্ক ফানকরিং থামান বাকে গাইতে আ বিথি রং নব জানানি গাই আ বিমারং মানুষের বসাক ফানকরি দুর্বলনি বাকে গাবন বাকে আ ফান বসাক ঠিক তংনান বাকে চামুং বলাই কেন কাহাম জানানো গা চামুং কাহাম জানান বাকে যত রক্ত আসে অঙ্কিয়া যত বরংনি তো রং পয়সা করিবলে গাউন বাকে যে ও নিশ্চয় মিত্র হানি কাইসা অঙ্ক তঙ্গ হব আরও যে বু মুক্তি সানাই রং কাকাই বড় হাকাই টিবি বেমার অংনাই রং ন বরক চামুং রহর রেতা তাবো কক বা আরও আং বু মুক্তি সাকা কাকাই আং আনি গানাগিনি বা যে টিবি আনি কব যে টিবি বেমার অং যা বন আং চামুং কাহাম রেই মান্নাইতা মানে চুবা লাইমানি তা টিবি বেমার মানজাক রং চুবা লাইন বাকে আবহাইব খাই যাকা
1: সংস্থা যাব
0: আবো হাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে চিনি ভারত হানি আমি তিখলাই কাতা যে যে চুবান আবার যে সাপর কোনো চুবাই মানো কিন্তু আ জাগাও আ জাগাও বুং মাতি সানাইতা যে আং তিন চুবা নাই হিনে টিবি বেমার রংজা রং নাই বাক্সা চং নুখনা টিবি বেমার রংজা রং চামুং রি লাই মানে চামুং রি মানে আবো যত্ন ও যে চুবা নানি হিনে যে বুং তিসানাই রক বরং রহর তাবো আং যদি বুং তিসাকা হাঙ্কাই আমো রহর মানসি নাই তা বুকবই কিন্তু হাইপেন আবো নিকোন ঠিক খাইতা সাবো সাবো নিকে রহর নাই খাই আবো হাই
1: টিবি যে বিনি ও যে চামুং তসং সাকে আবার তসং সাক নতাইসা সং করা খে মানা হিংকে ও বিথি বেড়াই চা মানে মিক্সার সঙ্গে মজুম মানে বিথি বেড়াই কে বাহাই কে আবো জরা রমে চানানি না কিসে আবো খালায় না বিথি বেড়াইনি চামু যে টিবি যে বেমার মানজাক রক
0: বিথি বেড়াই হিংকাই কিসান বিশিঙ্গপন ছয় মাস বিনি যে কোর্স আবো খাই মাছ চানাই কমপ্লিট গই খাই গই ফানতা মানে হামই টিবি নি কতই আবো তাক যে খালাবান সাই তঙ্কা কচুক ফান তঙ্কা লুমি তংমানি আবার রক বিথি মাস কাইসা কাইনি রক সুক সাকা কাইন আবো হামই আরাম ফাই কিন্তু হাইবা ন টিবি নি হিঙ্কাকাই যে সক বিনি কোর্স মিনিমাম ছয় মাস বিনি আজ কোর্স তংমানি আবো কাবো পাইসুগ্রি মাস জানাই I know my name, I know chocolate chamaike, kuti chamaike chaka engia. Jankita saka, ta hamre renka, abo haya.
1: So I wish I met on my
0: dad's way. My name is Binny J, one of the soup bar.

0: দশ টাকা দশ যেসব চা
1: হুম
0: দিহনি মানে আসো যারা তি বম মাছ আনাই এনকা আবার
1: কমপ্লিট
0: কম
1: না
0: মানে
1: খাইনি।
0: ন ছয় মাস বিনি বিথি কোর্স এনকা এ এনকা আবু নাং খানাই তংনাই তাকু বুকু লোক সঙ্গ যতন ন কইনা মু সঙ্গ কে বুঝুদি না তুমুং আবো হাই রঙ্গ এঙ্ক তহকাই চং আগি রঙ্গ লাচি লাই এবং কলাই হুই লাই তন লাই তাই বনাব হুই জাং নাই বকরে মুসা মুকনা বকরে ওয়ানা নানি বকরে হাইবনা বিথি হিংকা কাই যেস যে খাই চা দিহিন যে সাকাম নাই নাই নাই রক আবহাই কেন মাছ চা নাই এনেকাই কিষানি বিচিং পেন ও যে বিথি চেঙ্গই দুই মাস মাস তাল নেই তাল নেই জড়াতে হিংকাই কিচা কাতে ওই মাত তং নাই সলয়াং গনান কিচা কাতে ওই তা কুসুফ্রু রগ বুগরি রুয়ে খুক্তি রগ যেখানে খিবিয়া গাবিনে যে বুকু ঘুমানি রি রং ন কামকে শুয়ে সাতং মা ফ্রান নাই আবহাই রক্তা এনকাই এ মাস কাইনি সে জরাতেইলে কিচা কাতে ওই বন মাতং নাইতা কিন্তু এ হাইপেন বি থিকাই যেসে যেসানা নাং মানে আসং মাসা নাই চাই আহংকাই তামং চাই আহংকাই আব তেইশ যদি নং ফিউ কানে বিথি পাইছরি চালি আবলে এনকা ইয়ং থুইসু গিয়াং থুইসু গিয়াং তাই ইয়ং থুইসু গিয়াং কা বতে চাহাই না হাই অং ফিউ নাই এনকা অং ফ্রু হংকাই আর বিথি নাই ইয়াং থাং আব্রকাই বিথি নাই তেব করা বিথি মারু গা করা বিথি রিপ্রুকাই বাক্স বরকাই মাইয়া সহ্য খাইমিয়াং থাকে হ্যাঁ এ সহ্য খাইমিয়াং থাকো বাক্সাই গাবন বগৈন মানে আবন হচ্ছে ড্রাগ রেজিস্টেন্ট দা
1: গাই
0: এ আবন বগৈ যেসে চানা নাম মানে আসে কেন মা গনাই আবো যত ন আজ চাই স্বাস্থ্য দপ্তর বাই সাকাম নাই নাই রক বাই বরক বাই যোগাযোগ মা তং নাই বরং সাইরি নাই তেসা বুবুর টেস্ট খাইনানি তেসা বুবুর থাকবিনা নাং বিথি বুতি কে চানাই ব বিথি চাকাই বুতিং মান আবো হাই রক যতন সাইরি গাবো হাই কেন এ হাইপ ন বিথিকাই যে থাক দিহিয়া সাক খাই আং আবো যতন কবং নাম চঙ্গ যে থাক দিহিয়া সাক খাই চাউই মা তং নাই আহাইন নি সাক নি মুসং তৈ থাকি খাই ইয়াতা হামরে রেং খাই নাই থাকি খাই ইয়া
1: গে আবানো তাবুক তো আসে কিরিনা নে কব করি গে তামস রাই রক নি তাব কিসা সঙ্গনা মুসং মাকে টিকা রক নি তো দেতং যে টিবি রক নি টিকা রক নি অডং খরকা অ্যাডভান্স টিকা রক রে মান
0: এ টিকা তো তঙ্গ গায় নর টিকা নি ক যেহেতু সংখ্যাবা আংমন বাক্সাকে সাই থাংসিবানে যে ববহাই তাঙে টিকারি যা গাইতে ববহাই হিংকা হিংক টিকা আঙ্কাকাই তাক বিথি বিথি কেতাম বেমার অংখা আপনার হামনা বগে আং চাকা বকে বিথি গা টিকা হাঙ্কাকাই আ বেমার তা অং থুং হিনে যেটা সকাং নিশিমি নরি মানে আবো হংকা টিকা হিংকাই আ টিকা চাই রং ন রিজা ওয়া চাই ফ্রু ন আস এঙ্ক নি বিশিং এক বছর নি বিশিং আবো তা বিষা নি বিশিং রিনা নঙ্গ চাই নিজে অঙ্ক গাবন হংকা যেন বিসিজি নো বেসিলাস কালমেট গিউরিন নে কাইছে আবো কাই অঙ্ক নি বিসিজি টিকা আবো কাই টিবি বেমারনি
1: ইয়াং না বগে
0: ই টিবি বেমার ইয়ান বগে চাই রং ন রিজাও আগিব চং অঙ্ক নুখা তাকে তো অঙ্ক ইয়াগি খাই অঙ্ক অঙ্গই কসা কথর কথর মতে অঙ্ক ইয়া গ তাবু বন্ন রক নুক নাই আইন কিচাতে বথরাই হাই কেসা সাথে চাই রক নি ফং গঙ্গাই হংকা আবো রিথানি বাকসাকাই অঙ্ক অঙ্গ কিরি যাগ বাবা হাই কিরি যা হংকা আবো রিখাকাই ও জাগা কিসা মন নাই কসাং নাই আবো মানে আ জাগাও ব একশন অং তং তা হংকা আবো মুসাওয়া না জাংনাই কিরে আবো হাইন কিচা বংকং নাই
1: আবো সরাই হন মারা তা না
0: হ্যাঁ ই সরাই ফ্রো ন
1: কতর নিবাই কোন কৃতাম হাই তা বংখরিয়া কথা
0: কতর মত আসুন করিয়া মেইন আবার চাই রং রিজাংমন কারণ গাই কতর অনেকে খাকায় বিথি চাকাকায় হ্যাঁ বিথি চাকাকায় হামে থাকি চাই রং নিকে বরক তো চাই চিকন বলে বরক তো সাক কেবেল হাই বরং হিংকাকায় ইংখাঙ্কাকায় মানে বিথি চারি ওই চিকিৎসা খাইন পান জরারি আং মানু বরকায় চাই রং ক্ষেত্রে হিংকাকায় গাবন বগৈ গৌ চাই রংনি বগৈ গাবন বগৈ ও যে অঙ্কিতা তামানে ন টিকারিও চাই রং
1: আবন বগৈ তো গবা মানো সেব্রী দ সাকাম সাকাম রকনি বরক রক ডক্টর রকব গবা মানো আবং তৈ বরক নাইকলৈ দঙ্গ যে আশা কর্মী রকব হাইন হাইদিবা না অঙ্গনাবাড়ি রকব বাহাইন হাইরকে সাকলাই জাগি বরং গবাংমান টিকারে যাগ গবাং মা বেমার কাসোনা বাগাইন হিংকে আম হাইকো মা সেপমান দঙ্গ গবাংমান লোক রক ও সেপনা নানা রিংয়া কিরি জাগৈ টিকারিয়া খারৈ দঙ্গ ফিয়া

0: তরে লগেও মাহাই বেমার মানজাকা হাঙ্গলে বেলাই বরংনি মানে হামিয়া আম হাই এঙি মানতা বরং কষ্ট মানাইতা বেমার মানজাখাবা হিঙ্কা বনো গবাং মাসে মাহাই সেপ মান টমাবা বরক বো মাহাই সেপ না হান নাঙ্গো গবাং মা বরক তাবো জিন কামিয়াম চেরগো বামস তাও বুঝিয়া করি বড় মাহাই সেপ রং যাতে জেরাই রং টিকারি আর ওখানে তা হন্তং হিনি আং মা বনো মা ওয়ানছগো হিঙ্কে আবার হিগুলো চুং তাবুক টাইপ সাইমানাম চুংখা হিঙ্কে ও টিকা টিকানি ক গিয়া ও যে তাবুক বেমার মানজাক রকনো বেমার মানজারও তাবো চিনি উই অমহাগে বিথে চারেখা হিঙ্কে ও যে টংনাই রকনি ককে সঙ্গে মচুঙ যে নক নুখুঙ্গ বসাবতৈ বা বুমা মানজাক টংখাঙ্গা বসারক কাগজ টংমাইয়া হিঙ্গে টাইমা বন ইয়া সানি যা চারই যে মান মানে বিনি যে বসা বা ববাই টংনাই ভি বসানি বিশিং পান বসাই মানজাকা হিঙ্কে সাইমিয়া সানি তো বসাই তো ববাই টংই টংনাই বিছনা কাইসা পান টংনাই হিঙ্কে আবরক নব তাও বিনি মানজক সয়া পান চার মানে মানজাক মানে সাই মানুষ এপা ন বনবরা চং টেস্ট খাই রক নাই নরক মানে আমার সঙ্গে
1: আবো হাই নবন বগৈ নুখুঙ্গ খরকচা যদি ন টিবি বেমার মানজাক খাঙ্কাই নিয়ম মতে হিঙ্কা আবন বগে যতন ন তে নগ্নি বড় রং নব আমি কেবল কষ্ট যতং হাঙ্কাই বা চাই রক হাঙ্কা আবন বগে গতং খাকাই চং বন হাকসাল খাই তং দিহিন সও
0: আবার তো মানজাক মানে গাবলসে সঙ্গ সাইমান হাসা টংনি হেনে হিঙ্কে মানজাক মানে টেস্ট খাই আসানি তো ব্রোটো কমিউনিকেশন একলগেন টংনাই একলগেন চানাই বিলে হ্যাঁ দিবা হিঙ্কে তাক মানজাকে টেস্ট খাই মানজা আসানি তো ব্রোটো একলগেন থুব চাও একটা জায়গা নব টংলাই বোমা বসা পা নঙ্কা বামলাই টংলাই ফেয়া আবার ইয়া গুলো বোমা সে মানজাক থাঙ্কা হিঙ্কে বসা রং নবো দাঁতে টেস্ট খাই পিহিনি সুমা ককসে
1: যদি নাকাই
0: বুসাই
1: তাবো যা কোভিড ফ্রু খরক জানি কাকায় নকশি দি যতন টেস্ট খাইমানি এ আবহাই নগব এ আবহাই ন টিবি বিমানী বব আবহাই ন খাইনা নাও নকশি দি ন টেস্ট খাইনা নাংতা অনবাইন অবনি লগে লগে আংতে কেসা সানা মজং মানে হিংকাকাই তাবো বুড়ি রক যারা চড়াই মাননাই খো চড়াই এংনাই জাত বুড়ি রক যদি তুমুং ন টিবি বেমার মানজাখাকাই আউন বগে বরক হাঙ্কাকাই অঙ্কং না নাও অন্তত পক্ষে উজে বিথি চাই টংসাক ছয় মাস জরাতই সরাই নাই উই টং নানো প্রেগনেন্ট আঙিয়া জাত খাইয়ে সাক দেরি আঙিয়া জাত খাইয়ে টং না নাও হ্যাঁ মা টং নাই
0: হাঙ্কাই
1: সাক দেরি আঙিয়া জাত খাই
0: সাক দেরি এং জাক হাঙ্কে বো বাহিং নাই সাক দেরি এং থাঙ্কা মানে কক নে কক সাক দেরি এং মানে পরে বো মানজাক থাঙ্কা হাঙ্কা বাহিং নাই
1: হাঙ্কাকাই ডাক্তার উজে উঙ্ক নাই দা গাইনে গুলো জীবন নাই টং নাই বনো সবাই সুগ্রু বইন মা সানাই গাবন পর ডাক্তার নজতন সাইরি নাই বাবা হাইপতি তাম খাইনি বিথি ফেরি না নাকি বিথি ফেরিছে নাই যতন কিন্তু তব আবন বগি নচং শাক দেরি আং প্রংকাকাই দেখছেন নাইকল না নাও কাহামকাই মূসাচক দেন তং গৌই বুতি বাবা হাই কষ্ট রক তং তং টেস্ট রক খাইয়েই এ গং না নাও হাঙ্কাই তে কেসা হাঙ্কাকাই ও যাং থাইজিং সাবানি শাক দেরি আং ইয়াওই তহাকাই চাও হাঙ্কাই আবার শাক দেরি আং ইয়াওই তং না হাঙ্কাকাই তাম খাইনাই তা বিথি রক জাজানাই তং বুঙ্কোই কিন্তু আজ জরাও হাঙ্কাকাই ও টিবি নি বিথি চাই তমন বাগৈ ও যে শাক দেরি আং ইয়াং নানি বাগৈ যে বিথি আবনি তে কিছা পাওয়ার কম ও গাবন বাগৈ আলগা ব্যবস্থা মা এ মা নানাই আবনি সিমে পে গং ইয়া
0: কি বেলা নিয়াবো চুং শাক থাক থাকলাইও তামলে হামবা মানজাক থাঙ্গা চিনিও চাই রকনি বাকি বো হামিয়াং নাই বসা আমটিং ডক্টর তো বক গাইনোকোলজিস্ট সানাই আবতো যে বুড়ি রকনি ডক্টর বর্ণ বিশে সানাই সাইমাং কুকনাই আমহাই বসা বহগ টংফুরু চাই বহগ টংফুরু আমহাই মানজাক থাঙ্গা হাঙ্কে বিনি তামো হামিয়াং ইমান আবতো চ গাইনোকোলজিস্ট ডক্টর কাহামকা শিকুকনাই হিঙ্কে অবনা তাবক পাইথক সঙ্গনা মজঙ্গ যে আমহাই মানজাক টংনাই রক নক নুখুং বড় রক বাসিলাইয়া বা আপনার চেয়ারলাইয়া তাও তো বিথি নংখর মানে বাকে বড় কিরিয়া ফানাঙে মানো ফিয়াবা তাবক বাক্সা টেস্ট খাইজাক ফাইয়া কিরিয়া গজা আমহাই নঙ্গি চাওই টংনাই দুমা বিড়ি নঙ্গি টংনাই আমহাই রক নাম কক কানি মসং কামি আমচানি বড় রক দুমা বিড়ি নাই রক নিনি ফাওয়া আসক্ত জরাবো গ্রেখাবা তাই নিয়ং তাম সাকলাইনি মসং
1: আং মন কব না কক কানা মসঙ্গ যতন সাইমান ও যে তাক দুমা ফানাংখা বিড়ি ফানাংখা আবার মূসা বুসাগ কোনো কোনো চিনি শাক ন কাহাম খাইয়া আবো হামিয়ান বেশি খাইকু গাই কৃ কৃনি আবো হামিয়ান চাউ বুসাগ দাউই তো চিনি মূসা ইয়া গাবন বগে আবরং আবহাই রং কাতে উইত অংখানো জানাই তাং গাকাই আবহাই আং কাইসা তাক উংখা গাবন বগে আন সাক কেবেল অংখা কেবেল অংমন বগে আং গ বিমার অংখা টিবি ন মানজাখা কৌবা গাবন বগে আং তৈসা কাহাম কৈ তঙে আংকা আবো সব সলপিউ নাই আবো সব সলপিউ

0: gabo angjeng mani bising tei abo kintu ang saksang nisimi hamia khaima kalaiya abo ang ani gana gini tongna lukuroni bo hamia khaimanin kalaiyo gajang abo haiyang laiya woi jotono jeng jeta o jaga ona jeng jotono tonglaina ni ba jotono kaisa ta kaisa ni ham krai nai laikhaino sanai ni khako kaise nang bo tong manai jat khyang tongkha kaisa ta kaisa jotono chuba lai tongkha kai Chao, awan bagai ang thaching pula puno saka kun lachi jangne kire kunum kunai kire kusukai ani bimar tong tong tong yatong kusukha hai chok apuro go jepur pano buku go riri na nao. Ar hai ake ba je ga aje kusung nai buri ang kate krosa gana bo tong nai bo pano sakno katinan bagai bo pano mari nai. Tangke nok barti te kebang ma bimar no solo. Jung to tini tibi ni kok sim se salayo. Nak berarti kemang mau bimana nasalong, kan? Alku bimana pun nasaloi mana? Kawan bagai, abah hakek tongkai, caw. Abah hakek tong mana kita tamba? Neng buka hamkurang tong di, ang buka hamkurang tong di. Mana? Kawan bagai nang, kenai tong nai, tak hubu hubu jauh terlukurong. Nampun nong kawang nampu sungguh, sungguh jauh tono. Kaham kurang kena, saksoi laye, kate laye. Mana bimar kate jangan bagai. Ya, je kai tong nani nang abah hakek tong laye. Jang kai sate kai sa, coba layan.
1: Asing nang sitan sini jini ni je kog lampan dawa cungno jere syukur bui saik naraman bagai madam nama belai kena hambai jini apan dawa saik naraman bagai dari kena itu nang lukurong no bacang jatuh nang kaloi kena itu nang bagai jini hamzang maya pari jini pandana orang nama taksin jatuh nang
0: hambai jatuh nang harka ham
2: Asuk jara syak ham karanya pandawa tini kena raja ka tuberculosis bemar norogi kog lam saik naraka doktor Khumpui Debbarma তাব খানানি পান্দানে আওয়াই বতং লক শাকলে জগি তং খনা ফুং দাম দক তমই সতি নিচিবা খনা রজাগনাই হাইংনি খরাং পান্দা ফুংনি দাম চার তমই সতি ব্রুচিও খনা রজাগনাই জাইনক পান্দা দিবর দাম চিনিও খনা রজাগনাই তাং বিতিনি কক লেনা মানি জরা আপনি ইয়াগুলো খনা রজাগনাই দেববালা দেববর মানি খরাং গ জাদনি রুচাপুং দিবর দাম চিনি তামই সতি চিব খনা রজাগনাই নগুল পান্দা দিব দাম চিনি তামই সতি ব্রুচি বাও খনার জাগনাই মঙ্গলক্ষ্মী দেববরমানি খরঙ্গ জাদু নিরুচাবু সাঞ্জা দাম চিনিও খনার জাগনাই ককতুনি ঝাপা আপনি ইয়াগুলো খনার জাগনাই নীলিমা দেববরমানি খরঙ্গ রুচাবু আশোক জোড়া খনানি পাদানি আওয়াই বতাংর সাকলাই জাক্ষা তাব খনার জাগৈ তঙ্গ লক্ষ্মীপতি দেববরমানি খরঙ্গ জাদু নিরুচাবু

আশোক জরা, লক্ষ্মীপতি দেববর্মণি খরঙ্গ যাদুনির চাপ মুখানার জাখা আকাশবাণী আগরতলা অবিনী লগিন তিনি নে হর্ণিক অকবরক পান্দা অরণ্য পাইখা যত না হাম্বায়।

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান, আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকা প্রদান করেছেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। কলকাতায় রবিবার তিনি অংশ নেবেন দ্বাদশ যোগ দিবসের মূল অনুষ্ঠানে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন গত অর্থ বছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। সুইজারল্যান্ডে পূর্ব নির্ধারিত সফর মার্কিন ভাইস প্রেসিডেন্ট পিছিয়ে দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা সরাসরি আলোচনা স্থগিত হয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলে আজ সিয়াটেল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অন্য ম্যাচে স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে 2,400 কোটি টাকা প্রদান করেছেন। এর ফলে দেশে 15 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। এই যোজনার মাধ্যমে এ পর্যন্ত 70 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কর্মীদের মধ্যে প্রায় 30% নারী।
1: প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনাকে সহযোগ সে অব তক করিব 70 লাখ জব সৃজিত হুই হ্যায়। করিব 20 লাখ যুবা অপনি পহলি নোকরি কে 6 মহিনে পুরে ভি কর চুকে হ্যায়। 2,000 করোড় রুপে সে অধিক কি রাশি সিধে উনকে ব্যাংক খাতো মে পৌঁছি হ্যায়। ইয়ে রাশি কেবল আর্থিক সহায়তা নহি হ্যায়, ইয়ে উনকে পরিশ্রম কা সম্মান হ্যায়।
0: এই প্রকল্পে প্রথমবারের মতো কাজে যোগ দেওয়া কর্মীরা 15,000 টাকা পর্যন্ত বিশেষ উৎসাহ ভাতা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। কর্মজীবনে এটি অত্যন্ত সহায়ক হবে বলে অনুমান করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়ায় দ্বিপাক্ষিক সফর সেরে দেশে ফিরেছেন। ফ্রান্সের এভিয়তে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি। এছাড়াও G7 সম্মেলনের ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ অন্যান্য রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। তার আগে ফ্রান্সের নিস শহরে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ভারত ইনোভেটস কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। স্লোভাকিয়াতে প্রধানমন্ত্রী মোদী সেদেশের প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনির সঙ্গে সাক্ষাৎ করেন। এক বিশেষ অনুষ্ঠানে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ঝারসুগুড়া জেলার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের একটি কয়লা থেকে গ্যাস উৎপাদনের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কয়লা মন্ত্রক জানিয়েছে যে ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে। প্রকল্পটি ভারত কোল গ্যাসিফিকেশন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড BCGCL দ্বারা বাস্তবায়িত হচ্ছে, যা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড ভেল এবং কোল ইন্ডিয়া লিমিটেডের একটি যৌথ উদ্যোগ। ভেলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কয়লা গ্যাসীকরণ পদ্ধতি ব্যবহার করে এই কেন্দ্রে প্রতিদিন 2,000 টন অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদিত হবে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে বিকেলে হুগলির তারকেশ্বরে পৌঁছে পশ্চিমবঙ্গ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। উদ্বোধন হবে হাওড়ার সাঁকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের। পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল এবং পূর্ব মেদিনীপুরের হাউড় রাধামোহনপুরের মধ্যে রেল ওভার ব্রিজের শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী। একই মঞ্চ থেকে 49টি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়া প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষি জমি বীমার সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচার মিশনের অংশ হিসেবে এগ্রিস্ট্যাক প্রাকৃতিক চাষ সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার সূচনা করবেন শ্রী মোদী। 21 জুন সকালে কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। যোগ দিবসে আগামীকাল শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ। সঞ্চালনায় কল্যাণ

0: লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। বিশ্ব সিকেল সেল দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আস্থা প্রকাশ করে বলেছেন, ভারত 2047 সালে নির্ধারিত জাতীয় লক্ষ্যের আগেই সিকেল সেল রোগ নির্মূল করতে সক্ষম হবে। তিনি এই বংশগত রক্তজনিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে বিশ্ব সিকেল সেল দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু বলেন, এই রোগটিকে হালকাভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশেষ করে একটি উপজাতির মধ্যে রোগটি ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল এবং মুখ্যমন্ত্রী মোহন যাদবও উপস্থিত ছিলেন। তিনি বলেন, সার্বিক উদ্যোগ নিয়ে এটি সম্পূর্ণ নির্মূল করার চেষ্টা চালাতে হবে। রাষ্ট্রপতি জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল মিশনের অধীনে রাজ্য সরকারের সাফল্যের প্রশংসা করেন।
1: राष्ट्रीय सिकल सेल एनीमिया उन्मूलन मिशन के अंतर्गत मध्य प्रदेश ने जो बहुआयामी उपलब्धियां हासिल की है, इसके लिए मैं राज्य सरकार की सराहना करती हूँ। ये संतोष की बात है कि वर्ष 2023 में राष्ट्रीय मिशन का शुभारंभ करते समय जो अनेक बड़े लक्ष्य देश के सामने रखा गए थे, उनमें से स्क्रीनिंग का लक्ष्य समय से पहले ही पूरा हो गया है।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন 2014 সালের 46,000 কোটি টাকা থেকে বেড়ে গত অর্থ বছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদার ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানি প্রায় 40,000 কোটি টাকায় পৌঁছেছে।
2: 2014 में हमारा डोमेस्टिक डिफेंस प्रोडक्शन मात्र 46,000 करोड़ था, लेकिन आज भारत फाइनेंशियल ईयर यानी 2025-26 का डाटा देखें तो वह अब बढ़कर रिकॉर्ड 1,78,000 करोड़ रुपए से अधिक का हो चुका है। इसके अलावा 2014 के समय भारत का जो डिफेंस एक्सपोर्ट था वह अप्रॉक्सिमेटली 1,000 करोड़ था, इस समय हम अप्रॉक्सिमेटली 40,000 करोड़ रुपए का हम आज एक्सपोर्ट कर रहे हैं। यह केवल आंकड़ों की वृद्धि नहीं है बल्कि आप सबके सामर्थ्य की वृद्धि है।
0: নাগপুরের আম্বাজারিতে যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অস্ত্র কারখানায় অত্যাধুনিক 10,000 টন ক্ষমতার অ্যালুমিনিয়াম এক্সট্রুশন প্রেস এর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর রাজনাথ সিং এই মন্তব্য করেন। আগামী রবিবার অনুষ্ঠিত হতে চলা নিট ইউজি পুনরায় পরীক্ষার আগে টেলিগ্রামের পরিষেবা সাময়িকভাবে সীমিত করার সরকারি সিদ্ধান্ত আজ দিল্লি হাইকোর্ট বহাল রেখেছে। বিচারপতি তেজাস কারিয়ার অবসরকালীন বেঞ্চ জানিয়েছে, এই পদক্ষেপটি কোনোভাবেই অসামঞ্জস্যপূর্ণ নয়। এই মেসেজিং অ্যাপটির মাধ্যমে প্রচুর তথ্য স্বয়ংক্রিয়ভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব। আদালত তার রায়ে জানায়, সরকারের যুক্তি গ্রহণযোগ্য এবং আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুইজারল্যান্ডে পূর্ব নির্ধারিত সফর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পিছিয়ে দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা সরাসরি আলোচনা স্থগিত ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউস এই পরিবর্তনের কারণ হিসেবে বিভিন্ন ব্যবস্থাপনায় জটিলতার প্রসঙ্গ তুলেছে। সময়সূচিতে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই আলোচনা স্থগিত ঘোষণা করা হল। ইসরায়েলের সেনাবাহিনী গতরাতে দক্ষিণ লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। লেবাননের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলায় অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগেই হিজবুল্লার বিরুদ্ধে পাল্টা এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, হিজবুল্লার ড্রোন হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একটি ট্যাঙ্ক ব্যাটালিয়নের কমান্ডার ও আরও 3 জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার পরেই এই হামলা চালানো হল। ফুটবল বিশ্বকাপে সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে আজ মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। অন্যদিকে গ্রুপ সির খেলায় ফক্সবোরো স্টেডিয়ামে ভারতীয় সময় আজ রাত 3:30 স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দেয়। গুয়াদালাহারা স্টেডিয়ামে মেক্সিকোর হয়ে একমাত্র গোলটি করেন লুই রেমো। এই ম্যাচ জিতে মেক্সিকো রাউন্ড অফ 32-এ জায়গা করে নিয়েছে। ব্যাডমিন্টনে ভারতের অস্মিতা চালিহা আজ চীনে অনুষ্ঠিত ম্যাকাও ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কিম মিন সানকে তিনি সরাসরি হারিয়ে শেষ 4-এ জায়গা করে নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকা প্রদান করেছেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর এখনকার মতো এ পর্যন্ত, এর পরে শুনবেন সাতটা

0: আকাশবাণী আগরতলা ককটমা পড়িব অমৃতা দেববর্মা তিনি নি ককটমা বুবাগ রকমখা রাষ্ট্রবক্ষক দ্রৌপদী মুর্মু খাক লাগিয়া ভারত বিনে বসং নাহার মং নই সাই ব্রিজি সিনি বিশিনি সিকাং সিকেল সেল বিমার সকমরান মন্ত্রপক্ষক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনা নি বিশিং পুলে সেবক মানে খরক শ্রী রাশাই শিকলা রং ব্যাংক অ্যাকাউন্ট আলা দেখে খা বসারি নাই সুবাসনী রং ইয়াফারকা মন্ত্রকর প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা নই সাই নৈশ নৈচি সিনে রং বিশিনি সিমি উদয়পুর ত্রিপুরা হাফাং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ তাই শাখাম নক চ্যাংজাগান উত্তর সালকা আর রেলবানীর জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব সাকা দাক্তিন আগরতলানে সিমি করিমগঞ্জ সং ফেরাং মেমো ট্রেন খাইজাগান রাষ্ট্রবক্ষক দ্রৌপদী মুর্মু খাক লাগিয়া ভারত বিনি বসং নাহার মং নই সাই ব্রিজি সিনে বিশিনি সিকাং সিকেল সেল বেমার সকমরান ব অথৈনি বেমার তুই আলাই দেখে জনজাতি দফানি বিশিং হজবং বাগ নিনাবাগৈ থাংসাকে সাইতংনানি কবখা রাষ্ট্রবক্ষক তিনি মধ্যপ্রদেশনি ওমকরেশ্বর হায়ং সিকলা সিকেল সেল সালন তুই কক নারগৈ ব ম কক শাখা পান্ডাও রাষ্ট্রবক্ষক মুর্মু বসং সিকেল সেল এনিমিয়া সকমনা মিশন নই সাই ব্রিজি সিনি বাইসনামজাক কাইসা আলাদা ফুনুং মুং নাইকলখা অ ফুনুং মুং সিকেল সেল বেমারনি কাসুনাতে বেমার নাই মুং তুই জুদা জুদা লুয়াজিমুং নাহারজাখা মন্ত্রীবাসক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনা বিশিং পুইলা সেবুক মানায় খরকসি রাশাই সিকলা সিকলি রং ব্যাংক অ্যাকাউন্টে তিনি দাদক সিদাকে আলাই দাকে খা বাসারিনাই সুবাসনী রাং ইয়াফারকা পান্ডাও মন্ত্রীবাসক শাখা ও তাংবুতাংনি বিশিংটি অ ক্ষেপণ হাকতর কায় সিনিচি রাশাই কতাল সামং তাঙ্গর সামজাখা অম রাংনি সুবাসইয়া অবচিনি সিকলা রংনি সামং তাংমানে বরম তাই বরমনি কুচুক থিনাংনি শাখা হাকতনু পুইটু ফুনুকম বতাইব শাখা ও তাংবুতাং সিকলা হদাতে জুদা জুদা সালাম খরংনি বিশিং করাক জাইজর অঙ্গে সামু তাগান মন্ত্রীবক্ষক ফান্ডেউই শাখা থাকায় বিশি চিনিও হাকতনে তাং বেকরপনি সিমি চেঙ্গে স্টার্টআপ মেক ইন ইন্ডিয়া তে ডিজিটাল ইকোনমি হাইজুদা জুদা থাই সামু তাঙ্কনে সেভ খাইরে জাখা
1: প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা কা আরম্ভ হুয়া ইয়ে রোজগার যোজনা সামান্য তৌর পর সোচে জানে ওয়ালি রোজগার যোজনা সে বহুত আগে বড়কর পহলি নৌকরি পানে ওয়ালি যুবা কে সপনো কো শক্তি দেনে ওয়ালি যোজনা হ্যা যুবা আর উদ্যোগো কে বীচ এক মজবুত সেতু বনানে ওয়ালি যোজনা হ্যা
0: আবনতে আগরতলা টাউন হল সংসদক পান্ডব জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা শাখা মন্ত্রীপক্ষক বিকশিত ভারত রোজগার যোজনা সিকলা রং সামু তাঙ্কর সামনার লগে লগে কতাল খাবাসারি মুক্তাই পৈত খাইতেন চুবাওয়ান পান্ডব ককনারকার সাংসদ রাজীব ভট্টাচার্য ইপিএফ রিজিওনাল কমিশনার লিও জোসেফ মারান্ডি মন্ত্রীবাসক নরেন্দ্র মোদী শাখা হামসাজক ভারত সংসাইটি সানাবা সিকলা দফান কবাং সেবরি উচুকজা খাইনানো হাফাংনি নাহার মংবুবাক সিকলা হামক্রাই মন্ত্রী মনসুখ মান্ডবিয়ানী কক খাল শেয়ার খাই মন্ত্রীবাসক শাখা প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা কতর বেরম সামু মান থগ্রি মু সেব সামনান তাই সিকলা দফান বসং খানাও মানজাকনা খা বাসারিওয়ানো কক খাল মনসুখ মান্ডবিয়া খুরসাকা নৈসাই সিতাম বিশিনী সিলাই ভারত তাবক হায়ংনি দজাক রাং থংকরাক তাই স্টার্টআপ ডিজিটাল পাবলিক তাং বেকরেপনি সেবক খুরসাজাক থাই হামক্রাই কেন্দ্র হাপাংনি বেখাকটি সাজাকা মন্ত্রীবাসক নরেন্দ্র মোদী তুই দুল মুংবাই থাকায় বিশি চিনিও সালসি সালকা আমসায় খুরসজাক থক হামক্রাই ইংখা সবকা সাত সবকা বিকাশ সবকা বিশেষ সবকা প্রয়াস রায়দান বুসকাঙ্গ তনিউই ভারত খুরসজাক থক সাইমুং নুকজাখা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনানি বিশিং খক ব্রিজি সিনি সাই নৈরা সিনিচি রোজাক রং সবাই কিলোমিটার ব্রিজি দক সাই নৈরা চুকুসিনি কবাং কামি লাহার সামতি সাজাখা আবন কারিব কাইসার কতার গ্রিনফিল্ড বীরখুম খোলা ফ্লাইওভার তাংব তাঙ্গ চুকুসি রুট চলতাই কিলোমিটার ব্রিজ সাই ছাড়া সিনিচিনি কবাং রেল লামাও সং ফেরং সেব মানজবং সামু পাইরি জাখা সালসি সালকা আমসাই হামক্রাই খাইনাও পি এম ডিভাইন তাংব তাং বিশিং খক দক সাই দগরা রোজাক সুক সংজাখা হাফংনি খাকামং অচেতনি সেব বাই সালসি সালকা আমসাইনি কাইসার হাস্তে অষ্টলক তাও হামক্রাইনি কতাল লাম্পিওক জাগাই তঙ্গো আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্টমা খনাই তঙ্গায়ো আকাশবাণী ককটমানে আপডেট মানানি বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এ আই আর নিউজ এলার্টস ইউটিউব নাইদি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে ককটমা আপডেট মানাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাই জানি নাঙানো মন্ত্রক প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা নই

0: আইনে চেদক নিজে সিনেরং বিশি নিসিমি উদয়পুরের ত্রিপুরা হাপাংনে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ তাই শাখাম নক কায়দক সে আসুক তৈ সেং জাগান ভারত হাপাংনে আয়ুর্বেদিক ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন কায়দক সে আসুক তৈ অ কলেজ চ্যাংনানি বাকে হাস্টে হাপাংনে কৈমুঙ্গ গসিমুং রেখা হদালামনি বিশংতি মন্ত্রকরা শাখা আবুনি বাকে কুচুক ওয়ানসুমং গান স্রংনাই রংনি বাকে কতাল সেপ সুনাম জাগান তাই হাস্টেনি লোকরংনি বাকে শাখাম সেপসাবো হামক্রাই ইংানো ভারতীয় ফর্জা হুকুমতে মুকুমনা হায়ুনি দামসাওয়াতি সানা বাগে থাকায় বিশ্বপুরেও কেবামা নাংকুকমা ইয়াপ্রী নাহরকা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী বাই তৈজুলজাক এন ডি এ হাফাং কাহামকুক সেলাইমং নুকজাখা মুকুমনি থাইতে টংথানি নিকুমানি তাং বেখ্রব ককঠুম কাইসা
1: মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী হাকতো নিতে কুনি আমচাইনি হাইন সাজি সালকা আমচাইনি হামক্রাই নব আলাইদা ফান বক্সিনী সামুং তাঙ্গি তঙ্গ তৈ অ ওয়ান সক মুং বক্রগতনি সাজি সালকা আমচাইনি অ কাইচার হাস্তেন অষ্টালক্ষী মুং রেখা থাকাই বিশি চিনি অ মানজুমুং তাং বেখ্রেব রং তৈ তাং সামুং মানথগ্রমা বাংরমা ও কবাংমা চেতন নাহারমানী সেবাই সাজি সালকা আমচাইনি হামক্রাইনো তৈ বক্রা খ্রাইজাখা বুসকাঙ্গি থাকমানী অ লামচেং জাখা পি এম ডিভাইন তাংগো তাংনি সেবাই আবনি বিশিংতৈনো সাজি সালকা আমচাইনি আলাইদাকাই হামক্রাই রেকজাক তাংগতাং তাং সামুং বাংরমুং শিকলা হদান সামুং ক্রং খ্লাইমানী বাংরমুং তৈ হদানি তাং বেকরে ফানক্রা খ্লাইনাও নাংমানী ইয়াপ্রী নাহার জাখা অষ্টালক্ষী সেবন ফানসলায়ী হামক্রাই সবৈ রেজাগৈ তঙ্গো বেবাক আমচাইও গতাল ভারত ফানক্রাক ভারত সালচি সালকা আমচাই হামক্রাই ইংমা এন ডি এ হাফাংনি বিশি চিনৈনি চাইতক মুংনি ফুনুকমারি কক্তমা খতলনি সুমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: উত্তর সালকা আরি লাইব্রেরি জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব শাখা দাক্তিন আগরতলানি সিমি করিমগঞ্জ সং ফেরাং মেমো ট্রেন চল খাই জাগান ভারতীয় রেলওয়ে কতালকুক ও কোস্ট হাংলাই খাইনাই রং এবং মঙ্গলি সেবরিনা তে বড় কবাং রাগানি ফান তঙ তিনি আগরতলা রেল স্টেশন ককটমা থুমনা রং থুম মকক শাখা বশাখা অমৃত ভারত তাং বতাঙ্গ আগরতলা রেল স্টেশন কতালকে সামতি সাজাখা নৈসাই নৈচে সিনে বিশিনে মার্চ তালনি বিশিঙ্গন অসামু পাইরি জাগান কতাল স্টেশন কতাল জরানি যত সেপসাব তঙান হায়ুং বিরামনে স্টেশন থাংলাই খাইনাই রং বাকে টংনানি সেব টানো রেল স্টেশন প্লেটফর্ম মারিব বাংরি জাগান পান্ডাও জি এম শ্রীবাস্তব বাই এন এফ রেলওয়ে লামডিং বেদিং ডি আর এম সমীর লোহানিব মানজাখা আগরতলা সিপিআইএম হাস্টে কমিটিনি সালিনী কগলাম পান্ডা তিনি পাইখা সালিনী পান্ডা পাইথাক আগরতলানি দশরথ ভবন কক্টমা থুমনারং পান্ডাও সিপিআইএম যত ভারতের তাঙ্করা এম এ বেবি হাকতনি ফাতার হা রাজনৈতিক সেজাবি শাখা হাপাং রাংরি গনাং রং বাকে সিমি সামং তাঙি তঙ্গ হাকতর থগি ইয়াকি লুকু ফানক রাখলাইনা বাকে সিপিআইএম সামং খ্লাইন পান্ডাও হাস্টে তাঙ্করা জিতেন্দ্র চৌধুরী শাখা সালিনী পান্ডাও এডিসি আমচুয় সিপিআইএম নে মতানে ফানতই শুক্রবি সালে জাখা আবনকারী সিপিআইএম আগ সালচিও শ্রম কুটনা কেবঙ্গে কেরং কেবেংজাক চবা খায়ন পান্ডব মানজাখা সিপিআইএম পলিট ব্যুরো আদম মোহাম্মদ সেলিম হাস্টে বামফ্রন্ট কবকনাই মানিক দে আকর্ষণ উনগুটি হাঙ্গর তিন সিমি স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন 2026 চ্যাংজাখা আব তঙ্গান বিসকাং জুলাই থামচি সজরা শাখাম বেদিং যোগালিম মাই কৈলাসর সাকিট হাউস ও তাং বতাং চ্যাঙ্গি রেখা উনগুটি জেলা পরিষদ নি সভাধিপতি অমলেন্দু দাস নৈশাই নিশিদক ফুটবল হায়ং কাপ নি পাইথক থুমঙ্গ মেক্সিকো শাহবুকজা গোল বাই দক্ষিণ কোরিয়ানো মেচেনখা ভারতীয় জরা তিন হরনি দামচিনি তামিল সতী থামচি গ্রুপ দিয়ে নিকোপ্লাই দল নেই বদল মার্কিন যুক্তরাষ্ট্র তাই অস্ট্রেলিয়া নি থুমুঙ্গানো খুরসাতে ক্লাই পুলিয়া থুমুঙ্গ প্যারাগুয়েনো ব্রিসা গোল বাই মেসেন মানি যুক্তরাষ্ট্র তাই অস্ট্রেলিয়া নই বুকস গোল বাই তুরস্কনো মেসেন মানি আবনে উলো খানা আইসুগ দাম থাম স্কটল্যান্ড থানো মরক্কো কেবং তে খানা ফোন দাম দগো ব্রাজিল বাই বাতে না হাইটি বিসকাং দামনি শিবরীয় হাস্তিনি যত হাঙ্কর ফেরাঙ্গকে কবাংখে ওয়াতি ওয়াইওয়ান হিনি হজক মুং রেখা নবর্তি বেনাই খনা সালনি তোমারি সাকা ও থামচি তম ডিগ্রি সেলসিয়াস তে খাম নিশ্চয় বা ডিগ্রি সেলসিয়াস গানা গিনেও তঙ্গি মানো তিনি সালনি তোমারি তোমানি সাকা ও থামচি দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তে খাম নিশ্চয় বা ডিগ্রি সেলসিয়াস কক্টমা পাঞ্জানি সঙ্গে কক্টমা বুবাগ্রক তাও এসে সাফিরো রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু খাকলাইকে ভারত বিনি বসং নাহারমং নৈশে ব্রেজিসিনী বিশিনী সেকাং সিকল সেল বেমার সকমরান মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনা বিশৃঙ্গ পুইলা সেবক মানে খরচি রাশে শিকলা রঙে ব্যাংক অ্যাকাউন্ট আলাইদা খা বাসে ডেনে সুবাসনে রাং ইয়াফারকা মন্ত্রীপক্ষক প্রফেসর ডক্টর মানিক শাহ সাকা নৈশাই নৈশিদক নৈশিসিনী রং বিশিনী সিমে উদয়পুর ত্রিপুরা হাপাংনে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ তে সাখামনক চেং জাগান উত্তর সালকা আরি রেলওয়ে নি জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব সাকা ডাক্তিন আগরতলা নি সিমে করিমগঞ্জ সং ফেরাং মেমো ট্রেন চল খাই জাগান ককটমা তিনি বাকে অরণ্য পাখিয়া উল্লিখ কক্টমা আওয়াই এঙ্গানে খোনা ফুং দামছিনি সচিব ঋষিবাও

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনার অধীনে প্রথমবার চাকরি পাওয়া 10 লক্ষ যুবক যুবতীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বিশেষ উৎসাহবর্ধক আর্থিক সহায়তা প্রদান করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 2026-27 শিক্ষাবর্ষ থেকে উদয়পুরের ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল 7টি আসন নিয়ে যাত্রা শুরু করবে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, খুব শীঘ্রই আগরতলা থেকে করিমগঞ্জ বৈদ্যুতিক মেমো ট্রেন পরিষেবা চালু হবে। আরও একবার নেইমারকে ছাড়াই দ্বিতীয় ম্যাচে নামছে ব্রাজিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনা অধীনে প্রথমবার চাকরি পাওয়া 10 লক্ষ যুবক যুবতীর ব্যাংক অ্যাকাউন্টে আজ সরাসরি বিশেষ উৎসাহবর্ধক আর্থিক সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে দেশে প্রায় 70 লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এটি আর্থিক সহায়তা নয়, এটি আমাদের যুবকদের পরিশ্রমের সম্মান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি দেশের বিশ্বাসের বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, এই প্রকল্প যুব সমাজ এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মধ্যে এক মজবুত সেতু হিসেবে কাজ করছে। যে সমস্ত প্রতিষ্ঠান নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে, সরকার তাদেরও উৎসাহ প্রদান করছে।
1: প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা কা আরম্ভ হুয়া। ইয়ে রোজগার যোজনা সামান্য তৌর পর সোচে জানে ওয়ালি রোজগার যোজনা সে বহুত আগে বড়কর পহলি নৌকরি পানে ওয়ালি যুবাকে সপনো কো শক্তি দেনে ওয়ালি যোজনা হ্যায়। ये युवा और उद्योगों के बीच एक मजबूत सेतु बनाने वाली योजना है।
0: এ উপলক্ষে আগরতলা টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা যুবাদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নতুন প্রেরণা ও আত্মবিশ্বাস যোগাতে সাহায্য করবে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে প্রথমবার চাকরি পাওয়া 10 জন এই আর্থিক সহায়তার আওতায় এসেছে। বক্তব্য রাখেন সাংসদ রাজীব ভট্টাচার্য, ইপিএফ আঞ্চলিক কমিশনার লিও জোসেফ মারান্ডি। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ সিপাহীজলা জেলার বিশালগড়ের কৃষ্ণকিশোর নগরে জেলাভিত্তিক ক্ষেত বাঁচাও অভিযান ও প্রাকৃতিক চাষ বিষয়ে একদিনের কৃষক কর্মশালার উদ্বোধন করেন। মধুমালা এসবি স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুশান্ত দেব। কর্মশালার কৃষিমন্ত্রী বলেন, 2047 সালের মধ্যে শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে সবকা সাথ সবকা বিকাশের নীতি নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি কৃষকদের মাটির স্বাস্থ্য রক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং খরচ কমাতে প্রাকৃতিক ও জৈব চাষের দিকে এগিয়ে আসার আহ্বান জানান। পশ্চিম ত্রিপুরা জেলাশাসক তথা সমাহর্তা ডক্টর বিশাল কুমার আজ জিরানিয়া মহকুমার অন্তর্গত জিরানিয়া আরডি ব্লক স্থিত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে আয়ুষ্মান আরোগ্য মন্দির, স্বাস্থ্য উপকেন্দ্র সহ একাধিক স্থানের পর্যবেক্ষণ করেন। জেলাশাসক বিভিন্ন চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের পরিষেবার গুণমান বজায় রেখে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, 2026-27 শিক্ষাবর্ষ থেকে উদয়পুরে ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল 7টি আসন নিয়ে যাত্রা শুরু করবে। ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন 7টি আসন নিয়ে এই কলেজটি শুরু করার জন্য রাজ্য সরকারের আবেদন অনুমোদন করেছে। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, এর ফলে ত্রিপুরার উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং রাজ্যের জনগণের জন্য স্বাস্থ্য পরিষেবাও উন্নত হবে। ঊনকোটি জেলায় আজ থেকে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন 2026 শুরু হয়েছে, তা চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কৈলাসহর সার্কিট হাউসে এই কর্মসূচির উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। এনডিপিএস মামলার অধীনে পুলিশের সাব ইন্সপেক্টরদের দক্ষতা বৃদ্ধি ও পেশাদার পুলিশি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে আজ দক্ষিণ জেলা পুলিশের সুপারের কার্যালয়ে একদিনের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে এনডিপিএস মামলার কার্যকর তদন্তের জন্য অনুসরণীয় সর্বোত্তম পদ্ধতি ও আধুনিক তদন্ত কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ চন্দ্রশেখর, অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার প্রমুখ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালি। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, খুব শীঘ্রই আগরতলা থেকে করিমগঞ্জ বৈদ্যুতিক মেমো ট্রেন পরিষেবা চালু হবে। ভারতীয় রেলওয়ের আধুনিক এই কোচ যাত্রী স্বাচ্ছন্দ্যময় এবং যাত্রী ধারণ ক্ষমতাও বেশি। আজ আগরতলা রেল স্টেশনে সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান। তিনি জানান, অমৃত ভারত প্রকল্পে ভারতের রেল স্টেশন নবরূপে সেজে উঠেছে।

2027 সালের মার্চ মাসের মধ্যে এই কাজ শেষ হবে। নতুন স্টেশনে সব ধরনের আধুনিক ব্যবস্থা থাকবে। বিশ্বমানের এই স্টেশনে যাত্রী সাধারণের থাকার জন্য সুব্যবস্থাও থাকবে। রেল স্টেশনের প্ল্যাটফর্মের সংখ্যা বাড়ানো হবে। অমৃত ভারত যোজনা উদয়পুর এবং কুমারঘাট রেল স্টেশন আধুনিকীকরণের কাজও এবছর সেপ্টেম্বরে শেষ হবে বলে জানিয়েছেন তিনি। জিএম শ্রীবাস্তবের সঙ্গে এনএফ রেলওয়ের লামডিং বিভাগের ডিআরএম সমীর লোহানিও উপস্থিত ছিলেন। আগরতলায় সিপিএম রাজ্য কমিটির দুদিনব্যাপী বৈঠক আজ শেষ হয়েছে। দুদিনের বৈঠক শেষে আগরতলা দশরথদেব ভবনে সাংবাদিক সম্মেলনে সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি দেশের বিদেশ নীতি সমালোচনা করে বলেন, সরকার পুঁজিপতিদের স্বার্থে কাজ করছে। গোটা দেশে বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে সিপিআইএম কাজ করবে। শ্রী বেবি আরও বলেন, দুদিনের সম্মেলনে বেকারত্ব মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। সাংবাদিক সম্মেলনে সিপিআইএম

0: ডিআরএম সমীর লোহানীও উপস্থিত ছিলেন। আগরতলায় সিপিএম রাজ্য কমিটির দুদিনব্যাপী বৈঠক আজ শেষ হয়েছে। দুদিনের বৈঠক শেষে আগরতলা দশরথদেব ভবনে সাংবাদিক সম্মেলনে সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি দেশের বিদেশ নীতি সমালোচনা করে বলেন, সরকার পুঁজিপতিদের স্বার্থে কাজ করছে, গোটা দেশে বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে সিপিআইএম কাজ করবে। শ্রী বেবি আরও বলেন, দুদিনের সম্মেলনে বেকারত্ব মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। সাংবাদিক সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, দুদিনের বৈঠকে এডিসি এলাকায় সিপিআইএমের সাংগঠনিক শক্তি বিস্তারিত আলোচনা হয়েছে। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দলের কৌশল নিয়েও আলোচনা হয়। শ্রী চৌধুরী বলেন, গ্রাম ত্রিপুরায় অর্থনৈতিক সংকট এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে সিপিআইএম জেলাশাসকদের কাছে ডেপুটেশন প্রদান করবে। তাছাড়া সিপিআইএম 10ই আগস্ট শ্রম কোডের প্রতিবাদে আইনমান্য আন্দোলন করবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম, রাজ্য বামফ্রন্ট আহ্বায়ক মানিক দে প্রমুখ। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ কৈলাসহরে ঊনকোটি কলাক্ষেত্রে ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। প্রতিযোগিতায় 5টি স্কুল ও 2টি সংস্থা থেকে শিশু নাট্য দল অংশ নেয়। ভারতের সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে বিগত 12 বছরে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। ইতিবাচক পরিবর্তন এসেছে ঐতিহ্যপূর্ণ স্থান এবং ধর্মীয় ঠিকানার পরিকাঠামোতে। একটি প্রতিবেদন।
1: দেশের প্রাচীন ঐতিহ্য সংরক্ষণে বিভিন্ন ধরনের পরিকাঠামোগত পরিবর্তন সম্ভব হয়েছে। ধর্মীয় স্থানগুলিতে গড়ে উঠেছে আধুনিক বিভিন্ন সুবিধার পরিকাঠামো। হৃদয় প্রকল্পের মাধ্যমে দেশের ঐতিহাসিক শহরগুলোর সংরক্ষণ ও আধুনিকীকরণ করা হয়েছে। অন্যদিকে প্রসাদ প্রকল্পে উন্নত হয়েছে বিভিন্ন তীর্থস্থান ও ধর্মীয় পর্যটন কেন্দ্রের পরিকাঠামো। কাশী বিশ্বনাথ ধাম থেকে শুরু করে মহাকাল মন্দির, অযোধ্যা, দ্বারকা, রাজ্যের ত্রিপুরা সুন্দরী মন্দির এবং দেশের বহু ঐতিহ্যবাহী স্থানে হয়েছে ব্যাপক উন্নয়ন। এর ফলে শক্তিশালী হয়েছে পর্যটন ব্যবস্থা, সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের সুযোগ এবং সমৃদ্ধ হয়েছে স্থানীয় অর্থনীতি। ঐতিহ্যের সংরক্ষণ উন্নয়নের এই ধারাবাহিক উদ্যোগে আজ ভারত বিশ্ব দরবারে নিজের সাংস্কৃতিক গৌরবকে আরো উজ্জ্বলভাবে তুলে ধরছে। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: খেলা খবর। 2026 ফুটবল বিশ্বকাপে সর্বশেষ ম্যাচে মেক্সিকো 1-0 গোলে পরাজিত করেছে দক্ষিণ কোরিয়াকে। ভারতীয় সময় আজ রাত 12:30 গ্রুপ ডির 2 জয়ী দল মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে গুরুত্বপূর্ণ এক লড়াইয়ে। উল্লেখ্য, প্রথম ম্যাচে প্যারাগুয়েকে 4-1 গোলে হারিয়েছিল আয়োজক যুক্তরাষ্ট্র, আর তুরস্ককে 2-0 গোলে পরাজিত করে আত্মবিশ্বাসে উজ্জ্বল অস্ট্রেলিয়া। এরপর আগামীকাল ভোর 3:30 স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে, আর আগামীকাল সকাল 6:00 ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলার বৃষ্টিপাতের পরিমাণ 3.4 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনার অধীনে প্রথমবার চাকরি পাওয়া 10 লক্ষ যুবক যুবতীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বিশেষ উৎসাহবর্ধক আর্থিক সহায়তা প্রদান করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 2026-27 শিক্ষাবর্ষ থেকে উদয়পুরে ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল 7টি আসন নিয়ে যাত্রা শুরু করবে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, খুব শিগগিরই আগরতলা থেকে করিমগঞ্জ বৈদ্যুতিক মেমো ট্রেন পরিষেবা চালু হবে। আরও একবার নেইমারকে ছাড়াই দ্বিতীয় ম্যাচে নামছে ব্রাজিল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আজকে প্রথম গানখানি শুনবেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আধুনিক গান, আজকের শিল্পী আশা ভোসলে।

এতক্ষণ শুনছিলেন ফিরোজা বেগমের কণ্ঠে নজরুল গীতি, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন সংবাদ বিভাগের একটি বিশেষ আলোচনা।

আকাশবাণী আগরতলা লামসগো যতন এনডিএ হাপাংনি বিসিসিনি পুংমানরগৈ কক্তমা খতলনি আলাইদা ককলাম সালাইমা পান্ডা জংতিনি এনডিএ হাপাংনি জুদা জুদা তাং বুতাংনি বিশিং খুরজাজাক থাইকনি তাং বুতাং যোগাতে এক পের মাকি নাম সামু বুতাংনতেই ককলাম সালাইনাই সাক কাহাম টংনা তাই লাংমাবো কাহাম টংনাবো যোগা বেলাই না কুপমা জং সাইমানো বিশি ব্রুম জুন তালনি নৈ চিসা সালমারি হায়ং যোগাশাল পালাইজাগৈ তঙ্গ নৈ সাইচি ব্রী বিশি জাতিসংঘ ভারত ককচাপ তিসামা নিয়াগুলো নৈ সাইচি বা বিশি নিসিমি বিশি ব্রুম ব্রুম নৈ তিসা জুন সালমারি হায়ং যোগাশাল পালাইজাগৈ দঙ্গ থাকায় বিশি কিচাও কেন্দ্র হাপাংনি চেতন বাই আয়ুষ নাইকুংনি সেব বাইকে যোগা খাইনানি নাকুক মানতই কবাং মা হজাক মং সামুবতাং ইয়াগোনাহার জাখা আয়ুষ নাইকুংনি সেব বাই সালকিচা সকাংব যোগালয় খাইমাও তৈন অনলাইন নৈ

0: সেব বাইকে গরঙ্গই হায়ং রেকর্ড খাইনানি আলাইদা সামংবতাং ইয়াগোনা হারজাকা হিংকে ফাইদি জং তিনি আবনতি তৈব শুক্রবই সাইমানাইনা হানায়ানো
1: চিনি তিনি ককলাম সালাইমা পান্ডাও ফাইমানজাক ফাইকা আইসিএ নি আগিনি ডেপুটি ডাইরেক্টর স্যার বিপুল দেব বর্মা স্যার ন পুইলা নো চিনি পান্ডাও লামসগো
0: গাই স্যার জং প্রতিনি হায়ং ইয়োগা শালনি ককনতি থালাইনাই হিংকে স্যার পুইলা নো সাইমানা মুচুঙ্গো তাকলাই হায়ং বেরেমনি ইয়োগা শালনি থিম তো না হাজাক নারক জাকা ইয়োগা ফর হেলদি এজিং আপনি
2: চামো চিনি বেগনের রোগ চামো চামুং নমু রোগ ডাইজেস্ট লেরো ওবেসিটি স্ট্রেস শরীর ব্যালেন্স রোগ কমিও ফাই মকল খুঞ্জু মৈতু নারুমং কমি ফাই চলা বড়ি যতনি ফিটনেস তাই ইউরিন প্রবলেম রোগী ফাই ফিয়া যুগানী বিচিন্তি অজুন্দ বেবাগ হামরিগুই কাহাম করি লংমানাই তঙ্গি মানো
0: সাইমানো উমর চাকরা ও সাক কাহাম দাও ইয়োগা বসর জরাতেই চিনি লংমাও নাকুকমা
2: আও আবো কেসে কাহাম নক কাহাম করং খাই উমর বাং মঙা জিথানি যুগানি তামু নিসলাই আন্ত্রাতাই কসক্রি যুগানি বিসংক্রি বডি ফিটনেস নি সিমি চেঙ্গি চিনি সাক ফাংনি বেবাক বেদেক হার্ট লাংস কিডনি লিভার স্টোমাক ইন্টেস্টাইন ডাইজেস্টিভ সিস্টেম এক্সিডেটরি সিস্টেম অ্যাক্টিভ হুঙু তাই কোলেস্ট্রল ব্লাড সুগার মাইগ্রেন বক্রক মিহিমা বাত গ্যাস সাইনাস থাইরয়েড স্পন্ডলাইটিস অবিসিটি স্ট্রেস ক্যান্সার হাই বুথানাই বেমার রোগ ইয়াগনি ইয়াকাগি মানো চং সারা সারা মাইল হাকসালো তঙ্গি কাহাম করি লংমানাই তং মানো আবার নিবাগি চংজাক কিচা আসন তাই প্রাণায়াম রং রঙ আবার যত্ন কলাইতেছে যৌগিক জগিং সূর্য নমস্কার মুন্দুকাসন শশকাসন বক্রাসন গুমুখাসন বুজুং আসন মকরাসন সলবাসন মর্কটাসন পবন মুক্তাসন অর্ধহলাসন পাদবৃত্তাসন দ্বিচক্রিকাসন সবাসন তাই আট প্রাণায়াম বস্ত্রিকা কপালভাটি বাহ্য প্রাণায়াম উজ্জয়ী অনুলোম বিলোম ব্রাহ্মী উদ্গীত তাই প্রণব
0: প্রাণায়াম রোগা লয় খাই মুংবাই জমতি খে উমর চাকরা জরাও সাক কাহাম তঙ্গিমান
2: যুগা ইয় লয় খাই মু হমানি নাই দেখলেও সালসা কেবেন খাই ইয়া যুগা লয় খাই ফ্রু কোন ফ্রু আসন প্রাণায়াম জরা মেনটেন খাইনো নাগো আলাইদা খাই প্রাণায়াম জরা বস্ত্রিকা সতী কাইথাম নিসিম সতী কাইবা কপালভাটি সতী চিবা বাহ্য প্রাণায়াম ওয়াইথাম নিসিম ওয়াইবা অগ্নিশার ক্রিয়া ওয়াইথাম নিসিমি ওয়াইবা উজ্জয়ী ওয়াইথাম নিসিমি ওয়াইবা অনুলম বিলোম সতী চিবা ব্রাহ্মী ওয়াইথাম নিসিমি ওয়াইসনি উদ্গীত ওয়াইথাম নিসিমি ওয়াইসনি ধ্যান সতী কাইসা নিসিমি সতী কাইবা জরানো মেনটেন খাইয়ে আসন প্রাণায়াম খাইকাই সাক পাংনি জঞ্জাল কমি উই বেমার ইয়াকা বিচে থাকায় তাই কাহাম ক্রাক উমর গনাং বাঁচানাই বিথির অব জানা নাংলাক ডাক্তার অব থানা নাংলাক
0: বেলেখে কাহাম স্যার ইয়োগা চিনি সাক কাহাম তোমা বাকি বেলেখে নাকুক মানি হিংকা স্যার উমর চাকরা রোগনি বাকি বোমা হাই ইয়োগা রোগ কাহাম অঙ্কুই দম
2: অমর গনাং রোগনি বাকি যোগ ব্যায়াম রোগ খাইনা খাইয়া ফানো আচুবি আচুবি আসন মুন্ডকাসন শশকাসন বক্রাসন গুমুখাসন বলবি আসন ভুজুঙ্গাসন মকরাসন সলবাসন মুথালি আসন মর্কটাসন অর্ধহলাসন পাদবৃত্তাসন দ্বিচক্রিকাসন সবাসন তাই সূক্ষ্ম ব্যায়াম কিছু আচুক্তি ইয়াগ ইয়াকু কনি ইয়াকুক বাংরানি ব্যায়াম বাটারফ্লাই রা কর
0: চাকরা জরা ও সাক কাহাম তোমা তাই হিমি মানমানি ফানো সাক সার চেবু বাংর না হে বমহাই ইয়োগা রক খাইকে আবো তৈব কাহাম চুবা চুমান
2: আও আবার হাইন ব্যালেন্স তাই থাঙু হিমু বাইথাং ক্ষমতা আসন প্রাণায়াম বিশিংতি হামানি ফাইনাই প্রাণায়াম খাইতেই আকু প্রেসার অথানি আলাইদা চুবাবো আকু প্রেসার বিশিংতি চিনি মেমোরি মকল খুঞ্জু কিডনি লিভার হার্ট তাই জুদা জুদা অর্গান রোগ নিব অ্যাক্টিভেট উ স্টেট পাইলস হাই জঞ্জাল সিদিলসে হামি মাথা নাই
0: চাকরা রোগ নিবাগই প্রাণায়াম বসত জরাতেই নাকুক মানি হিনে মানসুক সানানে
2: বস্ত্রিকা পাঁচ মিনিট কপালভাটি পনেরো মিনিট অনুলম বিলোম পনেরো মিনিট তাই উজ্জয়ী ব্রাহ্মণী ধ্যান খাইকাই অমর গনা রোগ সঞ্জীবনী আহাইন সে বাঙ্গি কাহাম গ্রাক অঙ্গি থানায়
0: কসাম বেমার রোগ হামরিনা ও ইয়োগা বমতই সামুতাং
2: হালকবাম রমি মানজাক বেমারি রমদি ইয়াকু ইয়াক সামানি বিষ্মা সামানি গ্যাস্ট্রিক বহক দুমানি কংরাই কচুমানি মাইগ্রেন স্পন্ডলাইটিস পাইলস প্রস্টেট বড়ি রগ্নি রিসুমানি জঞ্জাল বেবাক যুগালয় খাইমানি বিশিংতি হামি থাঙো আবনি বাকি চংজাক কিছু আসন প্রাণায়াম হমানি নজরা কলক খাই মা খাইনাই যোগ সেন্টার হো থাঙে যোগ গরং রগ্নি তাই তালাফি বাই সালকিচা লয় খাইকে সাক সাক নগফান আসুকি যোগ লয় খাই মানো
0: সালকিচা থাঙে আরো সরঙ্গি না হাতে ইয়াকাই তাও তো ইউটিউব রগ্নি বসে
2: ইউটিউব রগ্নি

0: गनायै जों सिरिंगैमान बमहायु सिनि बागै गाहाम दुख साखनि बागै हेंगासा गजाम बेमार रखनो हामदोनाबो योगनि ओ योगा खायमानि सामुं बमहाय
1: योग लय खायखै अमल गनां रुप लांमानि मारि जेमन लाइफस्टाइल चेंज दोसेंनाय ताय हामारि मासमा खायनाय बाहायगे हिमबा जुग खायगांगे बरकनि सामुं नुमुं कन्ट्रोल खायनाय बाहाय हिमबा बिनि थुमानि बाचामानि चामानि नोंमानि बेबाकन फरकसा जुगि एबा जुगिनि हायेंनाय बो आइजु बासावै पुइला प्रार्थना मन्त्र पाठ खायै जुग प्राणायाम खायनाय आबनि आधा घण्टानि बिसिङ बो मुंसा चागलाक नोंगलाक फुंनि ब्रेकफास्ट जाबायै दिबनि चामुं दामचिनिनि बिसिङ ताय हरनि चामुं हरनि दामसनि दामचारनि बिसिङ नांना नांनाय हरथुगि माइ चागलाक
0: ᱡᱚᱨᱟᱣ ᱡᱚᱛᱚᱱᱟᱜ ᱢᱟᱠᱷᱞᱟᱭ ᱛᱟᱭ ᱦᱟᱭᱛᱟ ᱭᱳᱜᱟ ᱠᱞᱟᱭᱢᱟᱱᱤ ᱵᱤᱥᱤᱝ ᱛᱮ ᱪᱟᱠᱨᱟ ᱨᱚᱠᱱᱤ ᱞᱟᱝᱢᱟ ᱵᱚ ᱥᱞᱟᱭ ᱢᱩᱝ ᱫᱮ ᱛᱩᱵᱩ ᱩᱭᱢᱟᱱ ᱥᱟᱠ ᱥᱟᱢᱟᱱᱤ ᱨᱚ ᱠᱚᱵᱟᱝ ᱢᱟ ᱪᱟᱠᱨᱟ ᱡᱚᱨᱟ ᱟ
1: তাই চুয়াক আরাক দুমা হাই হাদা হাই হয়নি অব হাই ফ্যাকনে মানি রক ওয়াই সেফাই নো মা কার নাই
0: হেঙ্কাই স্যার তাবুক নি তাবুক তো কতাল চিনি আসাই সং বরক বা জরাই ফ্রুনি সিমি দে অ যোগানো খাইনাই নাকি কিচা উমর রাগ মানে ইয়াগুলো খাইকে হামকু
1: হি হি জরাই ফ্রুন সিমি নো অ যোগানো লয় খাইনো খাইও তাবুক নি সিকলা চালাই রক জরাই ফাংশন সিমি নো যোগা লয় খাইনা না নাই তাম নি বা জরাই ফাংশন সিমি যোগা নি আসন লয় খাইকাই বং নি মেমরি তাইবো সার পুঙ্গো কনসেন্ট্রেশন ডি পুঙ্গো তর্না লগ্ন বচ্চুবাবু আলে দেখলাই চেরাই রক লাইতেসা খাইনো ঊর্ধ্ব তারাসন বৃক্ষাসন চক্রাসন শীর্ষাসন পদ্মাসন উত্থান পদ্মাসন অ্যাডভান্স যোগা আবার চেরাই ফাঁসিন সিমিন লয় খাইকাই তুবু থাই
0: ও মানে চেরাই নি সিমি ইউ খাই খাইকাই বেলাইকে হামকু গুসামি বালিতেই বসারে আ তেনকা আউলিতে কামি আনচা ইউ যোগা লয় খাইমাও চাকরা রকন বমতিকে জং তেইব খাবা চরাই মান
1: আও যোগা লয় খাইথানি কামিতে আউলি আনচা ইউ চাকরা রকন খাস রানে না কমাং মা লামা তঙ্গ যোগানো কুতুক সাবজেক্ট হিনি রম যা হই আবনো ক্লাই তাই হাসি মজাকনি এবার তংথকনি বিসিংতে লয় খাইকে চাসুব চাকরা রক ফুঙাইচুক বাসাই যোগা সেন্টার থাঙ্গাই যোগা লয় খাইকাই আহাইনসে সরি স্রাঙ্গি নাঙাই স্রাঙ্গি ফাইনাই চাউইব মান্নাই উমর চাকরা রক ফানসে ব সিগলা রক ওই বাক্সা থাঙ্গি হিমি মান্নাই
0: মানে যোগা খাই মানে বেলাই সাতনি বাগে
1: কাহাম
0: হেঙ্কা স্যার তাকলাই তো যেন ও যোগা পালাইনানো তৈরি চিনি হাপাং যোগা ফর হেলদি এজিং থিম ন নারকা গা বো চাসার না ও হাপাং হদাতে লুকুরক বমতিকে সামু টাকনা নাং থাই
1: আবু নিবাগে হাফাং হদা তাই খা কসং বরক বিসিং করিং লাইমুং বাংলিনো নাঙ্গো হাফাং নি সাকথান মুং ন চারি সিগু তিসা থানি হদা নি সামুং তাংনাই বসং তাই জুদা জুদা মঠারক সাকতারি সামুং তাংনা নাঙ্গো যুগানো নগ নগ বিরি নি নাঙ্গো যত নুখুং নি চাকরা রক ন যোগা লয় খাই মুং তুবি ফাইন নাঙ্গো হাফাং সাইচুং আবু চারি মাইয়া যত নি চুবালাই মুং নি বিসিং তিসে আবু চাসি নাই
0: হায়ং বেরাম নি যোগা সাল চেন মুইতু খাই রেবো কাহাম সা খামনো অংখা চিনি সয় খুরুম পুই সাক বখাতেই হাবার নি বিশিং কিতি নারক মুং নি লাম নংখা যোগা ফাইটি হেঙ্কে চেন যোগা নো চিনি সালব্রুম নি লাংমানি লগিস নামই তিসালায়ানে এক পের মা কি নাম মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি মন কি বাত পান্ডা নি বিশিং তৈ হা কতর নি লুকু রক নি বখা বুমা নি বুমুঙ্গই বুফাং ফাংসা কাইনানি কবক মুং নারকমানি আক্রু নি সিমিন অ সামুং বুতাং তাবুক লুকু চবাবো সলাই জাখা চেন তিনি অ সামুং বুতাং নো তৈ তৈব কাহামকাই সাইমানই নাহার লায়ানে অ এক পের মা কি নাম ওয়ানসুক মুং নি উপলব তামো কক সার মুং তং
1: এক পের মা কি নাম অবনি ওয়ানসুক মুং আমানি মুঙ্গি বুফাং ফাংসা অ কক বাই চিং সাইমানো কাইসা পুইতু থাই গনাং কক চিনি মা আমা চিংন বসুকসে পুসি বসুকসে মায়া বসুকসে বিপদ আপদ নি কাতি রিতুখা আজাই ফুরুন সিমি তরি লগমা জরা চিংন বেবা হামিয়া যায় নি কাতি রিতুবু আবো হাইন চিং বুফাং ফাংসা ফানো আমানি মুঙ্গি কাই আবন যত ফাঁসি নি কেবে মুংনি বাঞ্চি রুই তরি লগি তিসানার বাগৈ হদানো সেচারিব আমানে মঙ্গি বুফাং ফাংসা আবনি উপলক কচার মুংখা চিং আমা আচাই দ্রব নি সিমি জেদিকে মথাঙ্গি তো উখা আবো হাইন মানি মঙ্গি বুফাং কাইমানো চিং যত্ন মথাঙ্গি তনিমানো খাতেউই নারগানো চিনি থিনাং নি বাকি থিনাং নি আচাই সং কাহাম বয়া শিবসজাক মান্নাতে
0: ও আমানো চিং হামজাক মা হাইকে ন ও বুফাং নব চিং হামজাকই নাইকিনি খাই তিসাই মানকে চিনি থিনাং নি আচাই সং তেইব হামপ্রাই নাই
1: আও
0: অমহাই স্যার না হেঙ্কাই স্যার তাবুক নি জরাবো টংখর দেরামাবো যত নি কতর চ্যালেঞ্জ তামো হনি ওয়ান সুখ নাকে স্যার

0: তাবু খাই জরাব বয়ার সিত্রামুনি যতন গতর চ্যালেঞ্জ রকম বিশৃঙ্গ প্লাস্টিক কাইসা ফের অ জরাব প্লাস্টিক নি বোতল ওয়ান টাইম মানি রক কেরি ব্যাগ চিনি সালগ্রম নি লাম যতন কিচা মিচা সামুগ নাংলাই দো আবন হামিয়া হেনে সাইমান ফানো আমো বাই আমার সামুগ বাইই যাথানে থানে খিবিয়াবই ড্রেন রগ খিবিয়াবই জাগা গ্রং সাওয়া খাই খিবিকাই ডাস্টবিন সামুগ ফ্রাঙ্কাই চিনি বয়ার রোগ কাহাম করে দন মানতা
1: চিনি তমুংনি বিশিংতই চিনি কিচা কিচা সামুংনি বিশিংতই ন চিনি তংখন চন্তে বো কাহাম কাই তনি মানো
0: কম সাম
1: হিংকা স্যার ফাং চারা কাই মুংনি বুসুক জরাতই ও তংখর দেরামুং কাতিরিমা ও সামুং তাং গৈমান ও সামুং ও তংখর দেরামা কাসুমা ও বুসুক জরাতই চং ফাং চারা কাইনা নাংথাই
0: ফাং চারা কাইখাই চিনি মুখাবো তংথগ মুখাও স্রাঙ্গ নাইথগ মোচাঙ্গ তংখর চিনি লংমা নামমানী খুরাক বাং চন সাকলম রিব অক্সিজেন রিব নকবার কচাং রিব বয়ার সিদ্রা চায়া কার্বন হকু কার্বন ডাইঅক্সাইড রন বুফাং কুসুবি নাই চন বয়ার গাহাম শিবসারি তন তংখর মোথাং দারমানী চুবাবো
1: স্যার হিঙ্কে লুকুর সালগ্রুম নি লংমাব ও তংখর খাতি নারকনাব বাহিকে মান জাগিমান
0: আও খা কসং বড় রক সালব্রুম ব্রুমনি লংমাব টংখর মোথাং নার থানি মানজাগি মানো নক নুখুংনি হামিয়া সিদ্রা গার্বেজ রং কাইসা চংজাক ডাস্টবিন নারগৈ কামি আমচায় হংকাই কাইসা হাকর খুরি অর্গানিক ফাস্ট নামি মানো আউলি আমচায় হংকাই গার্বেজ ক্লিনার রং নিয়াগ এবার গার্বেজ সামু তাকাই রক নচুবামু পলিথিন কেরি ব্যাগ সামুগ ফ্রানখাই ফ্রানজাউই তম আকর অক্তা
1: মানে যেন সালব্রুমনি চিনি চিকন চিকন সামুং যে যেন তাঙ্গ আবুনি বিশিংতি যেন চিনি তংখর নব কাহামকে নারে হিংকা স্যার আউলি তাই কামি আমচাই তংখর নতুই হজাক মুং অংমাব তামো তামো ফেলাই মুং রক
0: আও তংখর নতুই হজাক থানি কামি তাই আউলিও ফেলাই মুলে গ্রই আউলিও জাগা কেসেফ তাই কামিও কে জাগা কুয়ার আবহাই হিনে কামিও যেথানি মানথানি হামিয়া সিত্রা খিমা চাইয়া পলিথিন পলিব্যাগ রক ব সামুগ ফনামা চাইয়া করংসা জাগাও হামিয়া সিত্রা রক খিবি থাই আউলি তৈ কামি জেথানি ফানো সাফ সুত্রালে তৈ না সিনাঙ্গো তুই ড্রেন রক হামিয়া সিত্রা খিবি যাই তংথানি তংনা নিকলাইও আউলি নিসলাই কামি ওসে সাফ সুত্রালে ফাংচারা কাইথানি তাইব হজাক তৈ থাকলাইও
1: কামিলে তৈব জাগা রক গোবাং তং গজং চিনি বু ফাং তান লাই মানি লগি লগি ও ফাংচারা নতেই সা কাই জং আরো আরো গ্যাপ পিং যে তং মানি ও চং সুপুং গই মা খাই চিনি তং খনি বাগি বেলাই খে কাহাম হেঙ্কা স্যার ও এক পের মা কি নাম ও সামুং বতাং বমতি খে লুকু রকন খা বাজারই তং ও চিনি তং খর খাতি নারক নাও
0: আচ্ছা আমানি মুঙ্গই ফাংচারা কাইসা কাই খাই আবনো নাইকিনি খ্লাইনা ক্লাইও আমা চংন মোথাঙ্গি তুবুতুই চংন দুঃখ কিচা মা খাইন আমা নমই দুখ্লাইমা হাই ও ফাংচারণ বসন কিচা ফানো দুঃখ মান জিয়াই তন্না ক্লাইও মা নি মুঙ্গি বুফাংন চং হইতো থাই তুই মোথাঙ্গি তিসানা ক্লাইও আবনো চংন খাতুং রিবো
1: চংন খাতুং ফাংচারা কাইমানি বিশিংতে হেঙ্কাই স্যার ও সামুং বুতাংনি সেবাই থিনাংনি আজাই সং তামো সরমুং মানিমা
0: অ সাক্তার মুং বিশিংতুই থিনাংনি আচাই সং অবন সরঙ্গি মানো বেবা কেবাং মুং বিশিংতি ফানো মা নি মুঙ্গি কাইজাক ফাংচারণ চং বানচিরি মোথাঙ্গি খাতিউই মা নারুথাই থিনাংনি আচাই সংনি বাকি কাহাম করুন বয়ার শিবসারি তন্না বাকি কাহাম করুন লংমা নাউই মান নাতই
1: চং চিনি আমানো হামজাক মা হাইন ও বুফাং চং যে আমানি বুমুঙ্গি বুফাং কাইমানি আবনো বো হামজাগৈ চং কাহাম খ্লাই নাইকিনি খ্লাই তরি না হেঙ্কাই চিনি আমচাইও বলং খাতি নারকনানি তৈ বুফাং কাইমাও তামো তামো ইয়াপ্রি নাহারজাগৈ দং স্যার
0: অ সাকথার মুং মানজাকনা বাকি চিনি আমচাইও বলং খাতি মুং আবো আবনি বাকি তাম তামো সাকথারি দং আবং খা ফ্রি ডিস্ট্রিবিউশন অফ সিডলিংস মাগনা ফাংচারা বিলাই মুং রোড সাইড প্লেন্টেশন পোস্ট প্লেন্টেশন ম্যানেজমেন্ট জানি যা জাগাও ফাংচারা কাইমুং ফরেস্ট এরিয়াও ফাংচারা কাইমুং অমতি হাই গোবাং মা সামুং মতাং রক ইয়াগ নাজাগি তংখা তাই আবনো সামুগ ফনাজাগি তংখা লগে লগে ফাংচারা রকন যাই যাইকে নাইকেনি খ্লাইয়ই মোথাঙ্গি নারম তাই ফরেস্ট জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট মুঙ্গি কেসে তাং মতাং দো বলং খাতি নারক থানি তাই বলংন মোথাং নারমানি লামা দো যেতিখে বলংন মোথাঙ্গি নারমান নাতই
1: গোবাং মা

0: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান গুণীজন সান্নিধ্যে।
1: গুণীজন সান্নিধ্যে

0: সুন্দরকে সুন্দর বলার একটা মাধ্যম হচ্ছে গান। কখনো কখনো দু লাইন গুনগুন করে গেয়ে অনেক না বলা কথা যেন আমরা বলে ফেলি। আসলে জীবনকে আমরা যারা ভালোবাসি তারা গানকে ভালোবাসি না তা হতেই পারে না। তাই তো কবির সুমনের কথায় বলতেই হয়, গান তুমি হও গরমকালের সন্ধ্যাবেলার হাওয়া, অনেক পুড়ে যাবার পরে খানিক বেঁচে যাওয়া। গান তুমি হও গরম ভুলিয়ে দেয়া বৃষ্টি, সজীবতার ভরসা দেয়া সকল অনাসৃষ্টি। সৃষ্টির এই মাধ্যমকে, শিল্পের এই মাধ্যমকে আঁকড়ে ধরে জীবনে যে সফল হওয়া যায় তার প্রকৃত উদাহরণ প্রখ্যাত সঙ্গীত শিল্পী ঝর্ণা দেপরমন। আমাদের আজকের গুণীজন সান্নিধ্যে অনুষ্ঠানে চলুন শুনি তাঁর জীবনের কথা।
1: প্রথমেই আমি যেটা আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে জীবনের একদম শুরুর দিকটা ঠিক কেমন ছিল সেটা যদি আমাদের একটু বলেন।
2: আমার ছোটোবেলা থেকে গান বাজনার দিকে শখ ছিল। হয়তো আমার মা বাবা বলতো, তিন চার বছর বয়স থেকে গানের দিকে একটা আকর্ষণ ছিল, আর আমার মা ছিলেন না তার জন্যে মানে উপদেশটাই বলতে পারি, ওনারই সহায়তায় আমার গানটা শুরু হয় এবং উনি আমাকে ধীরে ধীরে ছোটো ছোটো গান এটা সেটা শেখানোর চেষ্টা করতো। তখন তো এখন খুবই ছোটো, তারপরেও আমি এগুলো একটা কপি করা নকল করার একটা অভ্যাস ছিল আমার, করতাম। ছয় সাত বছরে হয়তো আমি স্টেজে বসে প্রোগ্রামও করলাম, সেটা হয়তো ওই যে MBB কলেজের সারস্বত সম্মেলন হয়তো, তো তখন সারস্বত সম্মেলন বলে একটা সম্মেলন হতো সরস্বতী পুজোর পরে, ওই প্রোগ্রামে প্রথম হয়তো আমি স্টেজে উঠলাম আর কি, শিশু শিল্পী হিসেবে। ছয় সাত বছরের মেয়ে আমি তখন, হারমোনিয়ামটা আমি ভালো করে বাজাতে পারি না তখন, কারণ এত ছোটো ছিলাম যে হারমোনিয়ামটা আমার নাগালে হয় না, তাও আমি বাজিয়েই গিয়েছি। এটাই মানুষের দর্শকরা দেখতে খুব আনন্দ পেত, ছোট মেয়েটা গান করছে, নিজে বাজিয়ে গান করছে, তাই তো এটা একটা অন্য ধরনের একটা আকর্ষণ ছিল লোকেরও। সেটাই আমার প্রথম প্রোগ্রাম ছিল MBB কলেজে, আর সেখান থেকে আমার গানের চর্চাটা শুরু হয়ে গেল। এবং আমার মা প্রচুর গান, ছোটো ছোটো গান, নানা রকম গান, ভজন, আধুনিক, রবীন্দ্রসঙ্গীত, ফোক সং, কীর্তন, এগুলো শেখাতো আর কি। ওনার যতটুকু স্টক আছে, উনি তো আর ক্লাসিক্যাল করেন না। আমার বাবা আবার ক্লাসিক্যালের চর্চা করতেন প্রচুর, ঘরে প্রচুর পড়াশোনাও করতেন ক্লাসিক্যালের উপরে, নিজে সেতারিস্ট, ভালো সেতার বাজাতেন, খোল বাজাতেন ভালো, তবলা বাজাতেন ভালো, আর ঘরে প্রচুর স্টুডেন্ট ছিল বাবার। আর বাবার তো শখের একটা লাইফ, কীরকম এখানে পয়সার প্রশ্ন ছিল না, যারাই আসতো তাকে শেখাতো, ওরাই আসে বাবার কাছে এসে। তখন আমরাও খুব ছোট ছোট, কিন্তু সেই সময় আমি খুব ছোট ছিলাম, বাবার খুব একটা আকর্ষণ ছিল না, যে বললো যে বহু ছোট ও কি ক্লাসিক্যাল শিখতে পারবে, তেমন একটা হয়তো বিশ্বাস ছিল না আর কি। কিন্তু যখন প্রায় আট নয় বছর যখন হলো, তখন বাবার হয়তো গান শুনে তখন মনে হলো যে হয়তো বা আমি ক্লাসিক্যাল গানটা করতে পারবো, সেক্ষেত্রে দিয়ে ক্লাসিক্যালটা আবার শুরু করে দিলেন তখন থেকে। তো ক্লাসিক্যালটার উপরে বেশি জোর দিয়েছিলেন বাবা, সেভাবেই আমি ও ক্লাসিক্যাল এবং মার সাইড থেকে হালকা লাইট গানও করতে থাকি, সেভাবে আমার ছোটোবেলাটা শুরু হয়ে যায়। আর ছোটোবেলাতে যেহেতু আমরা অনেক বড় ফ্যামিলি ছিল, প্রচুর কাকা জেঠা পিসি মাসি ভর্তি সবাই, তো প্রত্যেকের বাড়িতে ছোট শিল্পী হিসেবে এই বাড়িতে গিয়ে গান করা, সেই বাড়িতে গিয়ে গান করা, ডাক ডেকে ডেকে গান শোনে, তো এই সেইভাবেই আমি গানের চর্চাটা আমার হয়ে যেত। আর লোকের সামনে গান গাওয়াটাও আমার কাছে খুব একটা অসুবিধা বোধ হতো না আর কি, জড়তা ছিল না আমার ছোটোবেলা থেকেই, তো সেইভাবে আমার গানের শুরু।
1: তারপর আপনি ধীরে ধীরে এগিয়ে গেলেন,
2: ধীরে ধীরে রাজবাড়িতে বিশেষ করে রিহার্সেল হতো, সেখানে আমরা রাস নৃত্য করেছি, গান গিয়েছি, নেচেছি আমরা সবাই, আমরা সব ভাই বোনরা সব জড়ো হয়ে এখানে রাস করা, হোলির গান করা, তারপরে হোলির নৃত্য করা, এগুলো আমরা করেছি সব। ছোটোবেলাটা আমাদের খুব সুন্দর কেটেছে গান বাজার ব্যাপারে।
1: মা বাবাকে দিয়েই তো আপনার তালিম শুরু, তারপর কি কখনো কোনো গুরুর কাছে গেছেন তালিম নিতে?
2: এমনিতে আমি বাবার কাছে

0: সম্পূর্ণ শিক্ষিত, মানে বাবাই আমাকে সব শিখিয়েছে থ্রু আউট। সঙ্গীত বিশারদ আমি বাবার কাছে শিখেই আমি সঙ্গীত বিশারদ পরীক্ষা দিয়েছি, বাইরে গিয়ে পরীক্ষা দিয়েছি, কলকাতায় গিয়ে পরীক্ষা দিয়েছিলাম। আমি যেহেতু লখনৌ থেকে ওরা আসে ওখানে, আমি ডাইরেক্ট আমি ওদের কাছে পরীক্ষা দেওয়ার সুযোগ পাই, এখানে তো ওরা আসে না, তো ওখানে গিয়ে আমি ডাইরেক্ট পরীক্ষা দিতে পারি, কাছে ভালো ভালো মানুষের কাছে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি আমি। ফাইনালটা আমি রতন জঙ্কার, খুব ভালো সঙ্গীতজ্ঞ মানুষ, তার কাছে পরীক্ষা দেওয়ার সুযোগ আমি পেয়েছি। তারপরে ওখানে কলকাতার আর্য সঙ্গীত বিদ্যাপীঠ বলে আছে রাজবীর এভিনিউর দিকে, ওখানে আমার সেন্টার পড়েছিল। আমার খুব ভালো লেগেছে ওখানে, আমাদের ওদের ব্যবস্থাপনা অন্যরকম। এখানে তো একটা রুমের মধ্যে ওরা পরীক্ষা নিয়ে নেয়, ওখানে আমাদের স্টেজে বসিয়ে দেয়, হল আছে, হলে স্টেজের মধ্যে একেবারে একটা কমপ্লিট একজন আর্টিস্ট হিসেবে আমাদের সেভাবে আমাদের স্টেজে বসানো হয়, এবং পরীক্ষক আমার বাঁ পাশে বসে গান শুনবে, আর আমার ডান পাশে তবলা। পরীক্ষক বলে যে তুমি তো এখন বিশারদ হতে যাচ্ছ, তো কাজে তুমি একজন এখন ফিনিশড আর্টিস্ট, কাজে তোমার সামনে যে অডিয়েন্স বসে আছে তাদের তুমি শোনাও, ঠিক সেইভাবে তুমি নিজের পারফরমেন্সটা করো। ওইভাবেই আমাদের পরীক্ষা নেওয়া হয়েছে। তো এই যে পরীক্ষার যে স্টাইলটা আমার কাছে খুব ভালো লেগেছিল, সম্পূর্ণ গানটা আমি করতে পেরেছি। শ্রোতারা সমস্ত ওই কলেজেরই, আর্য সঙ্গীত বিদ্যাপীঠের সব ছাত্র ছাত্রী যারা পরীক্ষা দেবে তারা, শিক্ষক শিক্ষয়িত্রী, আমার বাবাও ছিলেন, তো সেই পরীক্ষাটা আমার কাছে খুব মানে আনন্দদায়কও ছিল। হ্যাঁ, পরীক্ষার ভীতি তো ছিল বটে, কিন্তু আমার একটা মানসিক কনফিডেন্সও ছিল, মানে আমি খুব একটা ভয় পেতাম না, যেটা করি আমার একটা কনফিডেন্স দিয়ে গানটা করি। তো সেইভাবে আমি অন্তত একটু সাহস করেছি গানটা, এবং পরীক্ষকও মানে রতন জঙ্কার সাহেব খুব খুশি হয়েছেন।
1: তখন যখন আপনি গান করতেন কত ঘন্টা রেয়াজ করতেন?
0: রেয়াজের কোনো আমার সময় সীমা ছিল না, যখনই সুযোগ পেতাম রেয়াজ করতাম, কারণ বাবারই একটা মানে একটা প্রেশার ছিল আমার উপর, বলতে তো তুমি গানটা করো, সময় থাকলে বলে তুমি এখন বসো তো কয়েকটা তান প্র্যাকটিস করো তো তুমি, আর যদি দেখে যে আমি কিছু অন্য কিছু করছি বলে তুমি একটু বসো তো একটা গান তোলো। আমাকে বাবা গান স্বরলিপি থেকে গান তোলার যে একটা মানে সিস্টেমটা বাবা ছোটোবেলা থেকে শিখিয়েছে, আমি ছোটোবেলা থেকে সুর টুর করার একটা একটা টেন্ডেন্সি, একটা সুর করার ইচ্ছে, গানে সুর করা করতাম, ভালো লাগতো আমার এগুলো, এটা অভ্যাস হয়ে গেছে আমার, বাবার জন্যেই হয়েছে এটা।
1: শাস্ত্রীয় সঙ্গীতে আপনি তালিম নিয়েছেন, এবং সেই সঙ্গে আপনি লাইট মিউজিক যেটাকে আমরা বলি সেটাও আপনি একটু আধটু তো শিখেছেন, কিন্তু
0: মিউজিক বলতে যেটাকে বলে না কি সেটা বাড়িতে তো শিখিনি, সেটা লুকিয়ে শেখা হয়েছে। বাড়িতে লাইট গান বাবা একদম পছন্দ করেন না, তো আমি যখন স্কুল কলেজে পড়তাম স্বাভাবিক আমার ক্লাসমেটরা বলতো যে ঝর্ণা নই পুজোর সংখ্যাটা তুলে গান তুলেছিস কি, লতা মঙ্গেশকরের গান, আশা ভোসলের গান, সন্ধ্যা মুখার্জির গান এগুলো তুলেছিস আমাদের শোনা, তো এই ধরনের একটা অনুরোধ যখন আসে না তখন স্বাভাবিক আমাকে তো ওই গানগুলো তুলতেই হয়। সেখানে আমার মা আমাকে সাহায্য করে, আমাদের রেকর্ড প্লেয়ার ছিল পুরনো সেই দম দেওয়া যে ওই রেকর্ড প্লেয়ার, এটা মার আন্ডারে থাকতো, মা রেকর্ড নিয়ে আসতো, গানগুলো তুলে দিতেন, এমনকি মা আমার অনেক গান কপি করে দিয়েছে, লিখে দিয়েছে লিরিকগুলো যাতে আমার সুবিধা হয়, সেগুলো আমি শিখতাম মার কাছে বসে বসে। তারপর গিয়ে ওই স্কুল কলেজে তখন আমরা ওই গানটা তখন ওই ক্লাসের মধ্যে বসে বসে গান করা। এরপরে যখন প্রোগ্রাম প্রোগ্রাম শুরু হলো তখন টিচাররাও বলে তুমি ওই গানটা একটু গাও না, স্বাভাবিক আমাকে অনুরোধ করলে তো আর না করে তো পারি না, তো করতাম, তো লাইট গানটা তখনই শুরু হয়েছে
1: লাইট গান, সেই সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীত। এবং আপনি একটু আগে বলছিলেন যে
0: শাস্ত্রীয় সঙ্গীতটা না মানে আমাদের আগে প্রথম থেকে আমি মানে দেখতে পেয়েছি যে শাস্ত্রীয় সঙ্গীতটাকে ওপেন ফাংশন আমাদের খুব একটা করা যায়নি, সেই রকম একটা পরিবেশ পাওয়া যায়নি তখন, খুব কম, কারণ বেশিরভাগ ফাংশন ওতে বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি হয় আধুনিক, তারপরে হয়তো ভজন টজন কিছু থাকবে, তারপরে ওই ফোক সং, হ্যাঁ ওই ধরনের গান বাজনাই ওখানে হয়ে থাকে বেশিরভাগ সময়, আধুনিক তো আছেই, কিন্তু ক্লাসিক্যাল গাওয়ার জন্য যে একটা পরিবেশ সেই পরিবেশটা তখন ওখানে ছিল না।
1: এখন আছে বলে কি আপনার মনে হয়?
0: এখনও আমি খুব এক

0: ক্লাসিক্যালের বিশেষ প্রোগ্রাম না করলে ক্লাসিক্যাল গাওয়ার মতো কোনো স্টেজ আমি দেখিনি, কারণ বেশিরভাগ প্রোগ্রামই অর্কেস্ট্রা, প্রচুর অর্কেস্ট্রা নিয়ে এক একজন শিল্পী গান করে। তো অর্কেস্ট্রার যে অবস্থা সেখানে তো আর ক্লাসিক্যাল বসে গান করার শোনার সুযোগই নেই, কেমন। আর শ্রোতারাও ঠিক ওই পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়েছে, ওরাও চেঞ্জ হয়ে গেছে, মানে পরিবর্তন হয়ে গেছে শ্রোতাদের চরিত্রটাও। যখন যে কার মানে এটা তো স্বাভাবিক, জগৎ তো পরিবর্তনশীল, তো সবটাই আগের মতোই থাকবে সেটা তো হয় না। তো এটা যা হওয়ার তাই হয়েছে। আমরা অল্প বয়সে যখন গান করেছি তখন কিন্তু আমরা শিল্পীরা, আমি বলে না অন্যান্য শিল্পীরাও, প্রচুর মানুষের প্রশংসা পেয়েছে, প্রচুর গান বাজনা করেছে, প্রত্যেকে অন্তত 10-12টা করে গান করেছে একটা এক সিটিংয়ের মধ্যে, কেমন। তো ফলে হয়েছে কি, শিল্পী কম থাকতো গান বেশি হতো, কিন্তু এখন কি হয়েছে প্রচুর শিল্পী, ফলে কি হয়েছে গান আর করার মতো সুযোগ তো আর নেই, প্রত্যেকে একটার বেশি গান করতেই পারে না। তো নিজে যে এতগুলো পরিশ্রম করে এত গান শিখেছে সেটা মানুষের কাছে তুলে ধরার যে সুযোগ, সেই সুযোগটা এখন শিল্পীরা পাচ্ছে না, এটা আমার আমার ভালো লাগে না।
1: এই যে রক ফিউশন, আপনি যেটা বলছিলেন রক ফিউশনের যুগে ধ্রুপদী সঙ্গীত কোথায় যেন একটা হারিয়ে যাচ্ছে,
0: নিশ্চয়ই
1: মনে হয় আপনার এটা?
0: হ্যাঁ, কিছুটা তো নিশ্চয়ই, কারণ রক সঙ্গীতটা মানুষকে এত পাগল করে দিয়েছে না, এটাকে মানুষ অনেকটা, তবে ক্লাসিক্যাল শোনার শ্রোতাও আছে, ক্লাসিক্যাল জন্যে ভালো ভালো অনেক মানে কনফারেন্স হয়, তানসেন সঙ্গীত সম্মেলন, আরও কিছু কিছু বড় বড় সঙ্গীত সম্মেলন হয়, সেগুলিতে বড় বড় শিল্পীরা আসে এবং তাদের সমস্ত যা যা উনি কোনারক শিখেছেন সবগুলো মানুষের সামনে তুলে ধরেন, এবং ওখানে সমস্ত খুব বুদ্ধা শ্রোতারাও আছেন যারা এটার কদর বুঝতে পারে, ক্লাসিক্যালটা বুঝতে পারে।
1: পেশা আলাদা, নেশা আলাদা, মানে নেশা গান করা আর পেশা ব্যাংকে কাজ করা ছিল। তো এই যে নেশা আর পেশা আলাদা ছিল, সেটা কি কখনো কোনো মুহূর্তে মনে হয়েছে যে পেশার জন্য আপনি আপনার নেশার দিকে যেতে পারছেন না, মানে ব্যাংকের কাজের জন্য আপনি আপনার গানটাকে ঠিকভাবে কন্টিনিউ করতে পারছেন
0: না? আমার কোনো অসুবিধা, ব্যাংকের কাজ খুব টাফ ছিল, কিন্তু তারপরেও কিন্তু গান, আমি গানের চর্চা আমার ছিল, আর তারপরেও আমার অনেক সময় প্রোগ্রামের জন্যে ব্যাংকে এসে ধরতো আমাকে, যারা নাকি আসতো তারা এসে ধরতো। তখন আমাদের যে ম্যানেজার স্টাফ এরা সবাই আমাকে খুব সহযোগিতা করেছে, হয়তো আমার 12টার সময় একজন এলো, আজকে একটা রিহার্সাল আছে, সলিল চৌধুরী আসবে আপনার একটা বইমেলার জন্য একটা ওপেনিং সং আপনার সলিল চৌধুরীর সুরে আপনারা গান করতে পারেন, কোরাস আপনাকে দরকার। তা তখন ম্যানেজার জানতে পারলে বলছে আপনি চলে যান।
1: ঝর্ণা দেববর্মনের জীবনের সব থেকে সেরা মুহূর্ত কি?
0: সব থেকে সেরা মুহূর্ত বলতে আমার সবচেয়ে বেশি আমার ভালো লাগে লেগেছে আমাদের যে ন্যাচারাল যে স্টেডিয়াম, MBBS স্টেডিয়াম, সেটা ওপেনিংয়ে আমি একটা আমার নিজের সুরে সুবিমলা ভট্টাচার্যের কথায় একটা মানে এখানে উদ্বোধনী দিনে আমি গানটা করেছি। তো এটা হচ্ছিল 1995 ফেব্রুয়ারি, 25th February বোধ হয় ওপেনিং হয়েছে। যে গানটা বাংলাতে করা হয়েছিল সেটাকে আবার ওরা রিকোয়েস্ট করলো হিন্দিতে করো, সেটাকে আবার এটাকে হিন্দিতে অনুবাদ করা হলো, অনুবাদ করে সেটা আমার সেই হিন্দি অনুবাদ সেই গানটা আমার করতে হয়েছে তখন আবার নতুন করে রিহার্সাল দিয়ে। তো সেটা আমি করলাম ওখানে। তো এটা একটা এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এমন একটা প্রোগ্রাম আমার হয়েছে জীবনে, আমার মনে হয়েছে এটা আমার বেস্ট প্রোগ্রামে আমার লাইফে। তারপর আমি গানটা যখন সম্পূর্ণ যখন কমপ্লিট করলাম তখন যখন একটা মানে মানুষের অ্যাপ্রোচ হাততালিটা, আমি মনে অবাক হয়ে গেছি মানুষের এত ভালো লেগেছে গানটা, ওদের এতই খুশি করতে পেরেছি, সেটা আমার সবচেয়ে বেশি আনন্দ।
1: যদি বলি যে ঝর্ণা দেববর্মন জীবনের এমন একটা মুহূর্ত আবার ফিরে পেতে চান, আপনি তো বলেছেন একটু আগে যে আনন্দ মুহূর্ত ছিল এটা, তো এই মুহূর্তে যদি আমি আপনাকে বলি যে এই মুহূর্তটা যদি আপনাকে মনে হয় যে ফিরিয়ে দেবে, কোন মুহূর্ত হবে সেটা?
0: এই মুহূর্তে আমার সে গান নিয়ে কিছু করার তো এখন আর সে সময়ও তো নেই, সেই বয়সও নেই। তো এখন হয়েছে কি, কিছু কিছু মানে অনুরোধ আসে আমার, যে সমস্ত গান আমি করেছি সেগুলোকে ওরা করতে চায়, ওরা সেগুলো নিয়ে কিছু প্রোগ্রাম করতে চায় এরকম আর কি। তো কী করে করবে, আমার তো শেখাতে হবে এইটা।

0: এই আমি এখন যে মেয়েটা আসে ওকে আমি শেখাচ্ছি।
1: ঝর্ণা দেববর্মন গান ছাড়া জীবনে সব থেকে বেশি কি পছন্দ করে?
0: ছোটবেলা থেকে আমার মার কথা ছিল যে যে নিজে নিজে কিছু করো, ছবি আঁকা, তারপর সেলাই করা, পড়াশোনা করা। খুব বই পড়তে খুব পছন্দ করতাম, আমার মা পড়তে খুব পছন্দ করতেন। তো আমরা ছোটবেলা থেকেই ওই তোমার বীরচন্দ্র লাইব্রেরি থেকে বই এনে এনে পড়ার একটা শখ ছিল। আমরা গিয়ে গিয়ে বই নিয়ে আসতাম, পড়তাম। তো পড়াটাও আমার একটা খুব শখ। এখন আমি পড়ি, বিভিন্ন সাবজেক্টের উপর বই পড়ি, ভালো লাগে। তো এখন একটা ধর্মীয় বইটি পড়তেই ভালো লাগে।
1: ঝর্ণা দেববর্মন সব থেকে বেশি জীবনে কি ঘৃণা করে?
0: আমি মানে বিশৃঙ্খলা জিনিসটা পছন্দ করি, একটু শৃঙ্খলাবদ্ধ মানুষ আমি, একটু কি বলবো, নিয়মানুবর্তিতা পছন্দ করি। সব কিছু টাইমলি করা, বেটাইমে কিছু করতে আমার একদম পছন্দ না। আর আমার ঘরে এই সময় উল্টো পাল্টা হলেও আমার ভালো লাগে না। সব কিছু টাইমলি করতে হবে, তবেই জীবনটা অগ্রসর হতে পারবে। সেটা বাবা বলতো আমাকে, বলতো যে তুমি চর্চাটা করো, টাইমলি করো, নাহলে কিন্তু সময় না থাকলে কিন্তু হবে না। কাজেই সময় নষ্ট করো না, আর যখন কোনো সময় দাও টাইমলি যেতে চেষ্টা করো, তবেই তুমি তোমার জীবনে অগ্রসর হতে পারবে বলে। নিয়মানুবর্তিতাটা অনেক বেশি প্রয়োজন মানুষের জীবনে, সেটা আমি ফলো করেছি সবসময়।
1: একজন ভালো শিল্পী হতে গেলে কি দরকার জীবনে?
0: একজন ভালো শিল্পী হতে হলে অটোমেটিক্যালি গানগুলো চর্চার প্রচুর চর্চা করতেই হবে, আর অন্যের গান শুনতে হবে, ভালো গান শোনার অভ্যাস করতে হবে। কারণ মানুষ শুনেও শেখে, শুধু বাড়িতে চর্চা করলেই হবে না। ভালো ভালো যারা শিল্পী আছে ওদের গান বাজনা শোনা খুবই প্রয়োজন।
1: আপনার জীবনে এমন কোনো স্বপ্ন আছে যেটা এখনো পূরণ হয়নি বা আপনি পূরণ করতে চান?
0: শুধু দেখতে চাই যে গান বাজনায় যারা করছে তারা ভালো করে গান বাজনা করুক। আমি তো এখন গান করতে আমার অসুবিধা হয়, তো এখন যারা শিখছে ওদের কষ্ট করছে, খুব পরিশ্রম করছে, কারণ আমি ঠিক ভালো করে দেখাতেও পাচ্ছি না, বয়সের দোষ। তো এটাই আমাকে একটা আফসোস হয় যে আমি যদি একটুখানি গলাটা আমার যদি ঠিক থাকতো তাহলে আমি হয়তো ওদের আরও সঠিকভাবে শেখাতে পারতাম।
1: আকাশবাণী আগরতলাতেও তো আপনি অনেক সময়, অনেক বছর আপনি গান গেয়েছেন। আকাশবাণী আগরতলার সঙ্গে আপনার সম্পর্কটা কীরকম?
0: খুবই ভালো সম্পর্ক ছিল, ভাগ্য আমার বলতে হবে ভালোই, কারণ ঝর্ণাদি হিসাবে আমাকে সবাই খুব স্নেহ করতো। একটা ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ারে আমি প্রোগ্রাম করেছি এখানে।
1: আমাদের সবার জন্য আপনি কি বলতে চাইবেন?
0: আমি বলবো যারা গান করে, গানটাকে খুব ভালো করে শিখতে হবে। একটা মানে ছোটোখাটো কিছুদিনের ট্রেনিংয়ের পরেই স্টেজে ওঠার যে একটা টেন্ডেন্সি, একটা ওঠার যে উদ্দেশ্য, সেটাকে বন্ধ রাখতে হবে। প্রকৃত শিল্পী ওঠার জন্যে ভালো করে নিজেকে চর্চা করে নিজেকে আগে তৈরি করে নিতে হবে, তবে গিয়ে তুমি স্টেজ পারফরমেন্স করতে যাও, তবে তুমি আসল ফলটা পাবে। যদি অর্ধ শিক্ষাতে কিছু হয় না, তাই জন্যে সবাইকে বলবো অন্তত যেটাই করো কমপ্লিট করো, মানে শিক্ষাটাকে কমপ্লিট করো, ভালো করে করো। স্টেজে যাওয়ার জন্য এত আকাঙ্ক্ষা করো না। তুমি যদি ভালো গাও কেউ তোমাকে অবহেলা করবে না, সুযোগ পাবেই।
2: সুরের সাধক সবাইকে বলা যায় কি? এই প্রশ্নটার উত্তর খুঁজতে গেলে ঝর্ণা দেববর্মনের কথার রেশ ধরেই আমাদের বলতে হয়। যারা নিজের জীবনকে গানের মাধ্যমে যাপন করতে চান তাদের ধৈর্যশীল হতে হবে। তুমি যা চাও তা অবশ্যই তোমার হবে, তবে সেটা একদিনে নয়, ধীরে ধীরে। প্রকৃত শিল্পী যদি হতে হয় তাহলে সেই শিল্পটাকে তোমাকে ভালোবাসতে হবে, যেখানে না থাকবে হিংসা, না থাকবে একে অপরকে ছাপিয়ে যাবার প্রবণতা। গুণীজন সান্নিধ্যে অনুষ্ঠানে এতক্ষণ আমার সঙ্গে ছিলেন এ রাজ্যের গর্ব প্রখ্যাত সঙ্গীত শিল্পী ঝর্ণা দেববর্মন।
3: গুণীজন সান্নিধ্যে
4: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান গুণীজন সান্নিধ্যে।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ এনে দিয়েছে। উদ্ভাবন প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে যার সদ্ব্যবহার করা যেতে পারে। তিনি আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2400 কোটি টাকা প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ঝারসুগুড়ায় লখনপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার এই রাজ্য সফরে প্রধানমন্ত্রী। আগামীকাল তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস ও রবিবার কলকাতায় দ্বাদশ যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন গত অর্থবছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং ইরানের জোরদার কূটনৈতিক প্রয়াসের পর ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ সিয়াটল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অন্য ম্যাচে স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ এনে দিয়েছে। উদ্ভাবন প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে যার সদ্ব্যবহার করা যেতে পারে। তিনি আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকা প্রদান করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শ্রী মোদী বলেন, ভারতের যুব সমাজ আগামী দিনে আন্তর্জাতিক বিকাশ, উদ্ভাবন ও শিল্পোদ্যোগের মতো ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। ভারতও উঠে আসবে প্রথম সারিতে।
1: दुनिया भारत के युवाओं की क्षमता को भली भांति पहचानने लगी है और ऐसे समय में हमारी कोशिश है कि भारत का हर युवा अपनी क्षमता को अवसर में बदल सके और इसी सोच के साथ प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना का आरंभ हुआ।
0: শ্রী মোদী আরও বলেন, পিএম বিকশিত ভারত রোজগার যোজনা কর্মীদের ক্ষমতায়নের পথ আরও প্রশস্ত করে যুব সমাজ ও শিল্পক্ষেত্রের মধ্যে এক যোগসূত্র গড়ে তুলবে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 70 লক্ষ কর্মসংস্থানের সুযোগ হয়েছে। 20 লক্ষেরও বেশি তরুণ তরুণী তাঁদের নতুন চাকরিতে 6 মাসের বেশি সময় অতিবাহিত করেছেন।

0: ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। ভারতও উঠে আসবে প্রথম সারিতে।
1: দুনিয়া ভারত কে যুবাও কি ক্ষমতা কো ভলি ভাতি পহচাননে লগি হ্যাঁ, এসে সময় মে হামারি কোশিশ হ্যাঁ কি ভারত কা হর যুবা অপনি ক্ষমতা কো অবসর মে বদল সকে। আর ইসি সোচ কে সাথ প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা কা আরম্ভ হুয়া।
0: শ্রী মোদী আরো বলেন, পিএম বিকশিত ভারত রোজগার যোজনা কর্মীদের ক্ষমতায়নের পথ আরো প্রশস্ত করে যুব সমাজ ও শিল্পক্ষেত্রের মধ্যে এক যোগসূত্র গড়ে তুলবে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 70 লক্ষ কর্মসংস্থানের সুযোগ হয়েছে। 20 লক্ষেরও বেশি তরুণ তরুণী তাঁদের নতুন চাকরিতে 6 মাসের বেশি সময় অতিবাহিত করেছেন। 10 লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধাভোগী হিসেবে ইনসেন্টিভ বা উৎসাহভাতা পেয়েছেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 2000 কোটি টাকা জমা হয়েছে। ফ্রান্স ও স্লোভাকিয়া তাঁর সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, গোটা বিশ্ব ক্রমশ ভারতের যুব সমাজের সম্ভাবনাকে স্বীকৃতি দিচ্ছে। আন্তর্জাতিক ও জাতীয় স্তরে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় সর্বোচ্চ মান বজায় রাখার উপর তিনি গুরুত্ব দেন। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মানভিয়া বলেন, মোদী সরকার শ্রমিকদের কল্যাণে 4টি শ্রম কোড চালু করেছে। উল্লেখ্য, এই যোজনার মাধ্যমে 63 লক্ষেরও বেশি কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে প্রায় 30% মহিলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশা ও পশ্চিমবঙ্গ সফর করবেন। প্রথমে তিনি যাবেন ওড়িশার ঝারসুগুড়া জেলার লখনপুরে। সেখানে 25,000 কোটি টাকারও বেশি মূল্যে কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। কয়লা মন্ত্রক জানিয়েছে যে ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। অন্যদিকে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম পশ্চিমবঙ্গে আসছেন। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সরকারি সূত্রে জানা গেছে, ওড়িশা থেকে হেলিকপ্টারে আগামীকাল বিকেল 3:30 নাগাদ তারকেশ্বরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রী মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 23তম কিস্তির টাকা প্রদান করবেন। এরপর প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌসেনার স্বদেশে নির্মিত 3টি যুদ্ধজাহাজ INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আস্থা প্রকাশ করে বলেছেন, ভারত 2047 সালের নির্ধারিত জাতীয় লক্ষ্যের আগে সিকল সেল রোগ নির্মূল করতে সক্ষম হবে। তিনি এই বংশগত রক্তজনিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই রোগটিকে হালকাভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশেষ করে একটি উপজাতির মধ্যে রোগটি ছড়িয়ে পড়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন 2014 সালের 46,000 কোটি টাকা থেকে বেড়ে গত অর্থ বছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদার ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানি প্রায় 40,000 কোটি টাকায় পৌঁছেছে। 2014 সালে এই পরিসংখ্যান ছিল মাত্র 1,000 কোটি টাকা। নাগপুরের আম্বাজারিতে অবস্থিত যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অস্ত্র কারখানায় অত্যাধুনিক 10,000 টন ক্ষমতার অ্যালুমিনিয়াম এক্সট্রুশন প্রেসের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর রাজনাথ সিং এই মন্তব্য করেন।
2: 2014 में हमारा डोमेस्टिक डिफेंस प्रोडक्शन मात्र 46,000 करोड़ था, लेकिन आज भारत फाइनेंशियल ईयर यानी 2025-26 का डाटा देखें तो वह अब बढ़कर रिकॉर्ड 1,78,000 करोड़ रुपए से अधिक का हो चुका है। इसके अलावा 2014 के समय भारत का जो डिफेंस एक्सपोर्ट था वह अप्रॉक्सिमेटली 1,000 करोड़ था। इस समय हम अप्रॉक्सिमेटली 40,000 करोड़ रुपए का हम आज एक्सपोर्ट कर रहे हैं। यह केवल आंकड़ों की वृद्धि नहीं है बल्कि आप सबके सामर्थ्य की वृद्धि है।
0: যোগ দিবসে আগামীকাল শুনবেন বিশেষ আলোচনা, আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, DTH বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা।

0: ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং ইরানের জোরদার কূটনৈতিক প্রয়াসের পর ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এটি পশ্চিম এশিয়ার জন্য সম্প্রতি ঘোষিত আমেরিকা ইরান শান্তি চুক্তির রূপরেখায় ব্যর্থতা রোধ করার আশা জাগিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতে, দক্ষিণ লেবাননে সংঘর্ষ তীব্র আকার ধারণ করায় চলতি কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হওয়ার পরিস্থিতি তৈরি হয়। পরে অবশ্য আজ স্থানীয় সময় বিকেল 4টে এই যুদ্ধবিরতি শুরু হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে ভয়ঙ্করতম সংঘর্ষের পর এই যুদ্ধবিরতি কার্যকর হল। এই যুদ্ধ পরিস্থিতির কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের আলোচনাকারীদের মধ্যে সুইজারল্যান্ডের প্রস্তাবিত আলোচনা স্থগিত করতে হয়। উল্লেখ্য, তেহরানের পক্ষ থেকে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করার আগে লেবাননে সংঘাত অবশ্যই বন্ধ করার উপর জোর দেওয়া হয়েছিল। পশ্চিম এশিয়া জুড়ে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে যুদ্ধবিরতিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়েছে যে সুস্পষ্ট সীমানা নির্ধারণ করা, কোনো ফুটপাত দিয়ে হাঁটা মানুষের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। দুই বিচারপতি পি এস নরসিমহা ও এ এস চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছে, নাগরিকদের এই মৌলিক অধিকারকে সবসময়ই অগ্রাধিকার দেওয়া হবে। ফুটপাত দিয়ে গাড়ি চলাচলকে এক্ষেত্রে কখনোই প্রাধান্য দেওয়া যেতে পারে না। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আজ জানিয়েছে, আগামী রবিবার ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি 2026-এর পুনরায় পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছভাবে পরিচালনার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। এনটিএর এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে 22,79,000-এরও বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসছেন। পর্যবেক্ষক, সমন্বয়কারী, পুলিশ বাহিনী এবং প্রশাসনিক কর্মকর্তা সহ 2,00,000-এরও বেশি কর্মী মোতায়েন করা হচ্ছে। মেডিকেলে স্নাতক স্তরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা নিট আগামী রবিবার পুনরায় গ্রহণের জন্য পরীক্ষার্থীদের সহায়তায় রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য স্তরে কন্ট্রোল রুমের নম্বর হল 0332214-3526 এবং 86979-810-70। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা রয়েছে। আগামী 3 থেকে 4 দিন আসাম ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে আজ রাতে প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 12:30টায় সিটল স্টেডিয়ামে খেলা শুরু হবে। রাত 12:30টায় বস্টন স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 3:30টায় স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ এনে দিয়েছে, উদ্ভাবন, প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে যার সদ্ব্যবহার করা যেতে পারে। বিশ্বকাপ ফুটবলে আজ সিয়াটেল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অন্য ম্যাচে স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। খবর শেষ হল এর পরের খবর, আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা। এখন কাজের খবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান পদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবছর ভারতীয় রেলে দুটি ভিন্ন গ্রেডে মোট 6,565টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ 29 জুলাই 2026। আবেদনকারীর বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা পদের গ্রেড অনুযায়ী আলাদা করা হয়েছে। বয়স হিসাব করতে হবে 1 জুলাই 2026 তারিখ অনুযায়ী। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, মোট শূন্য পদ 323টি। শিক্ষাগত যোগ্যতা ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, আইটি বা ইনস্ট্রুমেন্টেশনে বিএসসি ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ট্রেডে 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা বিই বিটেক ডিগ্রি। বয়সসীমা 18 থেকে 33 বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। বেতন কাঠামো পে লেভেল 5, প্রাথমিক মূল বেতন 29,200 এবং সাথে অন্যান্য সরকারি ভাতা। টেকনিশিয়ান গ্রেড 3, মোট শূন্য পদ 6,242টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ সাথে এনসিভিটি এসসিভিটি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকে।

বাধ্যতামূলক। বয়সীমা 18 থেকে 30 বছর। বেতন কাঠামো পে লেভেল 2, প্রাথমিক মূল বেতন 19,900 এবং সাথে অন্যান্য সরকারি ভাতা। যোগ্য প্রার্থীদের মূলত 3টি ধাপে যাচাই করে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, নথিপত্র যাচাইকরণ, মেডিকেল পরীক্ষা। মোট প্রশ্ন নম্বর 100টি প্রশ্নের জন্য 100 নম্বর, সময়সীমা 90 মিনিট। পাশ করার ন্যূনতম নম্বর সাধারণ ও ইডাব্লিউএসের জন্য 40%, ওবিসি ও এসসি প্রার্থীদের জন্য 30% এবং এসটি প্রার্থীদের জন্য 25%। আবেদন ফি এসসি এসটি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউবিডি মহিলা সংখ্যালঘু ইডাব্লিউএসদের জন্য 250 টাকা। অন্যান্য সমস্ত বিভাগ জেনারেল অথবা ওবিসিদের জন্য 500 টাকা। আবেদন প্রক্রিয়া শেষ তারিখ আবারও জানিয়ে দিচ্ছি, 29 জুলাই 2026। শুনলেন কাজের খবর।

এতক্ষণ শুনছিলেন কিশোর কুমারের কণ্ঠে আধুনিক গান। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে সকাল 6:15। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনি খোরাং। সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী সুদেশনা মিত্র। সকাল 7:45 অভিজ্ঞাপন অনুষ্ঠানে শুনবেন ইতিহাসের পাতায় স্মরণীয় ঘটনাবলী, শ্রোতাদের পাঠানো চিঠি, বিভিন্ন তথ্য, কর্মখালী বিজ্ঞপ্তি, স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। সকাল 8:40 অনুষ্ঠান জায়নক। সকাল 9:10 দেশবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 9:30 বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনবেন নানা রঙের গান, হিন্দি ছবির গান সকাল 10:00। সকাল 10:30 ককবরক বাংলা গান। সকাল 11:00 শুনবেন বাংলা ছায়াছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লেলামণি জরা। লোকগীতি শুনবেন দুপুর 1:40 শিল্পী সুবোধ রায়। দুপুর 1:50 অতুল প্রসাদী শিল্পী ইন্দ্রাণী মুখোপাধ্যায়। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি শুনবেন বিকেল 5:10। বিকেল 5:45 অনুষ্ঠান গীত গজল। সন্ধ্যে 6:05 সমূহ গীতি শিক্ষার আসর। সন্ধ্যে 6:30 জাগৃতি অনুষ্ঠানে নারী শিশু ও ফৌজদারি আইন, এই প্রসঙ্গে ডক্টর রিপন ভট্টাচার্যের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 শুনবেন বাংলা ও হিন্দি ভক্তিগীতি শিল্পী স্বরাজ রায়। রাত 8:30 অনুষ্ঠান আজকের প্রসঙ্গ। রাত 9:00 নজরুল গীতি শুনবেন শিল্পী ধীরেন বসুর কণ্ঠে। রাত 9:30 শুনবেন নানা রঙের গান। রাত 10:00 আকাশবাণী সঙ্গীত সম্মেলন অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 32.2 ডিগ্রি সেলসিয়াস এবং 25.1 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 70%। শুনলেন আবহাওয়ার খবর। আপনাদের সাথে আবার কথা হবে আগামীকাল ভোর 5:55 থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:31 হয়ে 32 সেকেন্ড। শুভরাত্রি। জয় হিন্দ।